0: অভিষেক, এখন সময় সকাল সাতটা।
1: সকাল সাতটা, আজ রবিবার, ২৬শে আশ্বিন, ২৯শে রবিউল সানি, ১১ই অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্যপণ্য সরবরাহে সংকট হবে না, আশাবাদ খাদ্যমন্ত্রীর। মহালয়ার মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার ক্ষণ গণনা। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু ৪। রিয়াদে কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হুতিদের হামলায় দুজন বাংলাদেশি সহ নিহত অন্তত ১২, আহত ৩ শতাধিক। এবং সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তান ২১১ রান নিয়ে আজ তৃতীয় দিনের মতো খেলা শুরু করবে, বাংলাদেশ ১৩৫ রানে এগিয়ে। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এই আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান এই সময় মানব বর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় ১০ বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়ো ক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারের পরীক্ষায় ৫০-৫৫% পর্যন্ত বায়ো ক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়ো ক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সকলের পরিচয় হবে বাংলাদেশি। তিনি গতকাল রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া ১৪৩৩ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহদি আমিন বলেন, রাষ্ট্র, সমাজ ও সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা পাবেন। তিনি বলেন, নাগরিক হিসেবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদি আমিন গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চ্যালেঞ্জড স্টুডেন্টস কনভেনশন ২০২৬ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা মূল্যায়নে একটি বিশেষ স্থায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। এবার এসএসসিতে প্রায় ৬,৯০,০০০ শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পায়নি উল্লেখ করে মাহদি আমিন বলেন, যাদের কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে আগ্রহ রয়েছে তাদের নিজ এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত করা হবে। কারো ভালো ব্যবসায়িক উদ্ভাবনী ধারণা থাকলে তাদের জন্য ছোট পরিসরে প্রাথমিক তহবিলের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন দলমত ও অঞ্চল নির্বিশেষে দেশের সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। তিনি গতকাল রাজধানী সমবায় ভবনে সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে কর্মকৌশল নির্ধারণ শীর্ষক আলোচনার সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সরকার পর্যায়ক্রমে জনগণের কল্যাণে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না। তিনি গতকাল চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে জনগণের ক্রয় ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে মূল অগ্রাধিকার দেওয়া হবে। তিনি গতকাল রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব, বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পারস্পরিক বিনিয়োগ অংশীদারিত্ব চায়। জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসনে সরকার 5,000 চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তিনি গতকাল রাজশাহীতে সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 5,000 চিকিৎসক নিয়োগের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথোলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদারে কাজ চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদ সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারীদের ত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তিনি গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে 1990 সালে স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের সাহসী বীর শহীদ নাজিরুদ্দিন জেহাদের 36তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, নাজিরুদ্দিন জেহাদ সহ অন্যদের আত্মত্যাগের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে গেছে। গতকাল শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্ম বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন এবং ঢাক কাঁসা ও শখের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্তে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে শনিবার দেশে উদযাপিত হয়েছে মহালয়া। এর মাধ্যমে সমাপ্তি ঘটল পিতৃপক্ষের এবং সূচনা হল দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা। মহালয়া উপলক্ষে ভোরে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আহ্বান।
4: মহালয়া তিথিতে আমরা পিতৃপক্ষের শেষ হয় এবং মাতৃপক্ষের সূচনা হয়। আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের আত্মা শান্তির উদ্দেশ্যে বৎসরে আমরা এই তিল তরফ অনুষ্ঠান করে থাকি।
3: এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় মহালয়া অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা বলেন,
5: আজ তার উত্তরসূরিদের কাছ থেকে জল গ্রহণ করার জন্য ধরাধামে আসেন। সেজন্যই অসংখ্য ভদ্র যে সন্তানরা আজ জল গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন।
6: মা জাগৃত হয়ে সব অসুরকে বধ করছে, এই 15 দিনটি যেন আমাদের ভালো কাটুক সেটাই মায়ের কাছে আশা করি।
7: আমাদের দেবী পক্ষের এই আগমনের দিন থেকেই কিন্তু আমাদের সারা বছরের শুভ সূচনা শুরু হয়।
3: পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার সারা দেশে মোট 33,851টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী আগামী 16ই অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে 6 দিনব্যাপী মূল দুর্গা উৎসব এবং 21শে অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। এর আগে তিনি নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেছেন, সব শ্রেণী পেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী নভেম্বর থেকে চালু হবে বাংলা কিউআর ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে লেনদেন। তিনি গতকাল রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর এর মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। গভর্নর বলেন, এই ব্যবস্থায় বিভিন্ন পেশার মানুষ নিজস্ব কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে ও পাঠাতে পারবেন। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,155 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1,086 জন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে গতকাল রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: সময়ের সাথে সাথে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। গেল 24 ঘণ্টায় রোগটিতে 4 জনের মৃত্যু এবং 1,631 জন হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে প্রতি সপ্তাহের মতো এই শনিবারেও ডেঙ্গু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। মোহাম্মদপুরের বসিলা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
10: আমরা সবাই একত্রিত আমাদের এলাকার উন্নয়নে কাজ, ময়লা নিরাশন, ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা প্রতিরোধ, আইন শৃঙ্খলা, এই সবকিছুতে আমাদের অবদান রাখতে হবে।
9: বিগত বছরগুলোর তুলনায় উত্তর সিটি কর্পোরেশনে এবার রোগীর সংখ্যা কম বলে দাবি করেন প্রশাসক।
11: ময়লা আবর্জনা বেশি থাকবে, সেখান থেকে মশা উৎপাদন হয়। আমরা একইভাবে দুই জায়গায় কাজ করার চেষ্টা করছি।
12: গত 9 বছরের তুলনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গু
9: অন্যদিকে রাজধানীর মতিঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মতিঝিল আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনাকালীন দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ডেঙ্গু প্রতিরোধে প্রতি সপ্তাহে নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
13: বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে কোথাও না কোথাও পানি জমে থাকে, সেই জমা পানিগুলো দিন দিনের বেশি কোথাও জমতে দেওয়া যাবে না, সেগুলোকে ফেলে দিতে হবে এবং সেটা ব্যক্তিগত পর্যায় থেকেও সবাইকে ইনিশিয়েটিভ নিতে হবে।
9: তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
8: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগের তদন্তে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার নতুন তারিখ আগামী 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিকেল 3টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের SMS এর মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ও সময় অবহিত করা হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অর্থায়ন বাড়াচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। এ লক্ষ্যে ক্ষুদ্র ঋণের সর্বোচ্চ সীমা 50 লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়িক ক্লাস্টার ভিত্তিক কিছু উদ্যোগে 2 কোটি টাকা পর্যন্ত অর্থায়নের পরিকল্পনা করছে সংস্থাটি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
14: ব্যবসার ধারণা আছে, দক্ষতাও আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজির অভাবে বড় হতে পারছেন না অনেক ক্ষুদ্র উদ্যোক্তা। অথচ এসব উদ্যোগের সম্প্রসারণ বাড়াতে পারে উৎপাদন, আয় ও কর্মসংস্থান। এই বাধা দূর করতে ক্ষুদ্র ঋণের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এবং ক্ষুদ্র উদ্যোগের বিকাশে গুরুত্ব দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। PKSF এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের বাংলাদেশ বেতারকে বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে বড় বাধা পর্যাপ্ত অর্থায়নের অভাব।
15: মাইক্রো এন্টারপ্রাইজের ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে অর্থায়ন, টাকার পরিমাণ। মানুষের অনেক মানুষ অর্থনৈতিক সুযোগ আছে, তার দক্ষতাও আছে, তারপরে দক্ষতাটা আর একটু উন্নত করতে পারে, আর একটু নতুন প্রযুক্তি আনার সুযোগ রয়েছে, কিন্তু এগুলোর জন্য আরেকটু বড় রকমের অর্থায়ন প্রয়োজন। তো সেটার জন্য আমরা কাজ করেছি।
14: PKSF এর ব্যবস্থাপনা পরিচালক জানান, ক্ষুদ্র ঋণের সর্বোচ্চ সীমা 50 লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক ক্লাস্টারে মধ্যবর্তী পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগের জন্য 2 কোটি টাকা পর্যন্ত অর্থায়নের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি সরকারের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পাওয়া 5,000 কোটি টাকার তহবিল এক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে সুদের হার কমানো হয়েছে যাতে উদ্যোক্তাদের জন্য অর্থায়ন আরো সহজ হয়।
15: সরকার সম্প্রতি আমাদেরকে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে আপনারা জানেন যে 5,000 কোটি টাকা প্রথমবারের মতো দিয়েছে, এবং আমরা সুদের হারও 6% কমিয়ে দিয়েছি। তবে এর সাথে ঝুঁকিও আছে, তো সেই ঝুঁকি ব্যবস্থাপনায় রপ্ত করাতে ঝুঁকি ব্যবস্থাপনায় সেই জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি, এবং আমরা চাচ্ছি আসলে আলটিমেটলি টেক বেসড মাইক্রো ফাইন্যান্সে বা ক্ষুদ্র উদ্যোগ ফাইন্যান্সিং এ চলে যাওয়া।
14: তবে বড় অঙ্কের ঋণের সঙ্গে বাড়ে ঝুঁকিও, তাই উদ্যোক্তা ও অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে PKSF। PKSF এর প্রত্যাশা, এতে ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উদ্যোক্তাদের নিজস্ব পুঁজি ও সম্পদ গড়ে তোলার সুযোগ বাড়বে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: সিনিয়র সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 65 বছর। সাংবাদিক আমির খসরু ভয়েস অব আমেরিকা সহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেন।
9: বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলায় অন্তত 12 জন নিহত ও 309 জন।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে।

0: এছাড়া নিহতদের মধ্যে একজন করে মিশর, জর্ডান, ফিলিস্তিনি, সুদান, সিরীয় ও মার্কিন নাগরিক রয়েছেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ইনিংসে 4 উইকেটে 211 রান নিয়ে আজ আবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে। বাংলাদেশ সময় বেলা 12টায় খেলা শুরু হবে। বাংলাদেশ 135 রানে এগিয়ে রয়েছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 54 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 36 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্যপণ্য সরবরাহে সংকট হবে না, আশাবাদ খাদ্যমন্ত্রী। এবং সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তান 211 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে। বাংলাদেশ 135 রানে এগিয়ে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
2: সবার সাথে 90.4।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

চালছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে

0: morning Mike.
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর আবারও নতুন একটা সপ্তাহ শুরু, নতুন একটা দিন শুরু, নতুন একটি সকাল শুরু, আর শুরু হচ্ছে মর্নিং মাইক। আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে, থাকব সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। মর্নিং মাইকের পোস্ট আমি ফেসবুক পেজে আপলোড করে দিচ্ছি, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর চাইলে আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো চলুন আমরা আজকের মর্নিং মাইক শুরু করব। তবে গত সপ্তাহে শেষ দিন বৃহস্পতিবার আমি আপনাদেরকে কিছু সিনেমার সাজেশন দিয়েছিলাম, আপনারা সেই সিনেমাগুলো দেখেছেন কিনা সেই নিয়েও আলোচনা করব। তবে তার আগে এখন যেটা করব সেটা হচ্ছে সকালবেলার মানে অবস্থা নিয়ে, মানে সকালবেলা কি কি চলছে বাইরে, রাস্তাঘাটে কি কি সিচুয়েশনের মধ্যে আপনি পড়েছেন, বা সকালবেলা উঠে প্রথম কোন কাজটা করেন, বা এখন কি করছেন, এইসব নিয়ে গল্প করব। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 27 ডিগ্রি সেলসিয়াসে আছে আমাদের তাপমাত্রা, আর অলরেডি কিন্তু শীত শীত একটা মৌসুম বা একটা ভাইব কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? মানে দেখতে পারবেন যে সকালবেলা উঠে কিন্তু একটু হালকা কুয়াশা থাকে প্রচণ্ড ভোরের দিকে, এবং এখন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করেন না। আর শীতের সময় প্রচণ্ড কুয়াশা যখন শুরু হবে তখন কি অবস্থা হবে তাহলে মানে বুঝুন একবার। আর এখনই খুব ঠান্ডা ঠান্ডা লাগে, রাতের বেলা তো কাঁথা ছাড়া এখনই ঘুমোনো যাচ্ছে না, মানে শীত চলেই আসছে এমন একটা ভাব। এবার কাশফুল দেখতে পাচ্ছি চারিপাশে, মানে যেখানে যাই সেখানে দেখতে পাচ্ছি কাশফুল, ফেসবুকেও কাশফুলের মধ্যে ছবি তোলার একটা বেশ সরগম দেখতে পাচ্ছি। আর আর কি কি দেখতে পাচ্ছি, ও বাই দ্য ওয়ে, শুরু হয়ে গেছে পূজা, মানে আমাদের বলা যায় যে এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম পূজা যেটা সেটা হচ্ছে দুর্গাপূজা। সেই দুর্গাপূজা শুরু হয়ে গেছে, আজকে বোধ হয় দ্বিতীয়া, তাই না? আজকে দ্বিতীয়া, গতকাল গিয়েছিল মহালয়া, আজকে দ্বিতীয়া, আর দুই দিন পরে থেকে শুরু হবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আর এই যখন থেকে পুজো শুরু হয় তখনই যেটা করি আমরা সব থেকে বেশি সেটা হচ্ছে যে আমার যে আমার যেই সনাতন যারা বন্ধুরা আছেন তাদের কাছ থেকে নাড়ু আর হচ্ছে বাতাসা, সেই কি বলে ওটা, ওই আরো যে যে জিনিসগুলো বিক্রি করে লাড্ডু, সেগুলো হচ্ছে আমরা চাওয়া শুরু করি যে এই কবে দিবি, কবে দিবি নাড়ু, কবে খাওয়াবে, পুজোর নাড়ু কবে খাওয়াবে। তো আপনার যদি থাকে সনাতন বন্ধু বা যার কাছ থেকে নাড়ু পাওনা আছেন, চেয়ে নিতে পারেন এই সুযোগে, ঠিক আছে? আমি তো অবশ্যই চাই যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সনাতন ধর্মের যদি কেউ থেকে থাকেন অবশ্যই আপনাদের তানহাপুর জন্য কিন্তু নাড়ু পাঠিয়ে দেবেন, ওকে? আর নাড়ু পাঠানোর অ্যাড্রেস তখনই বলবো যখন কেউ মেসেজ দিয়ে জিজ্ঞেস করবে যে আপু অ্যাড্রেস কোথায়, কোন ঠিকানায় পাঠাবো, তখন এই অ্যাড্রেস বলবো, ঠিক আছে? আর চলুন শুরু করি। সকালবেলা দেখলাম যে রাস্তায় কিন্তু ভালোই ভিড় ছিল, স্কুল কলেজ খোলা যেহেতু সবাই রাস্তাঘাটে যাচ্ছে এবং মানুষজনের একটা সরাগম কিন্তু দেখতে পাচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে, ওকে? যারা যারা ব্রেকফাস্ট করে ফেলেছেন তারা তো তাদের আমার তরফে তাদের প্রতি ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আর যারা এখনো ব্রেকফাস্ট করেনি তাদেরকে বলবো অবশ্যই ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলবেন, বিশেষ করে যারা বাচ্চারা আছেন, স্কুলে যাবেন বা কলেজে যাবেন, ক্লাসে যাবেন, যাওয়ার আগে অবশ্যই ব্রেকফাস্টটা করে যাবেন, ওকে? চলুন শুরু করি মর্নিং মাইক ধীরে ধীরে ধীরে ধীরে গানটি প্লে করে, ধীরে ধীরে গানটি প্লে করে দিচ্ছি হাবিবের, গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করবো, স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা,

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে গল্প করছিলাম আজকের সকালের ব্যাপার স্যাপার নিয়ে, কারণ সকালবেলা কিন্তু আজকে দেখলাম যে ভালোই একটু হালকা হালকা কুয়াশা পড়ছিল, এবং আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন আমার মনে হচ্ছিল যে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়বে এবং কি বলে রোদ উঠবেই না। পরে এখন একটু পরেই মানে এক দেড় ঘন্টা পরে দেখতে পেলাম যে প্রচন্ড রোদ বাইরে। বাইরে প্রচন্ড রোদ হলেও আজকে বলা যায় যে ওয়েদার মোটামুটি একটু ঠান্ডাই আছে, অতটা গরম এখন আর না। কিছুদিন আগে যেই পরিমাণ গরমটা পড়েছিল সেই রকম কিন্তু গরম এখন আর পড়ছে না, কারণ স্বাভাবিক এখন যেহেতু অক্টোবর মাস শুরু হয়ে গেছে আর শীতের আগমনী বার্তা শুরু হয়ে গেছে, তো শীতটা একটু হালকা হালকা ঠান্ডা লাগবে, এটাই খুব স্বাভাবিক। তবে আপনারা কি টের পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি গলা ভেঙে গেছে, মানে শীত আসার আগে এবং শীত চলে যাওয়ার পর আমার নিয়ম করে হচ্ছে গলা ভেঙে যায়, ঠান্ডা লেগে যায়, তো সেটাই কিন্তু হচ্ছে। আপনাদের মনে আছে যে একদম প্রথম দিকে যখন আমি নতুন এসেছি আপনাদের মাঝে এবং তখন আমার গলা কি পরিমাণ ভেঙে গিয়েছিল এবং খুব বাজে সিচুয়েশন হয়ে গিয়েছিল, এবং আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার গলা বোধহয় আর কখনোই ঠিকই হবে না। তো তারপর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন আবারও সেই এই সেম সিচুয়েশনে যেতে হচ্ছে, কিন্তু তবে আমার মনে হয় আমি এটা মানে ওভারকাম করতে পারবো, মানে আমি আমি অলরেডি ট্রিটমেন্ট নিচ্ছি এবং আমি ওষুধও খেয়েছি, তো মনে হচ্ছে ঠিক হয়ে যাব, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। তবে আপনারা দোয়া করবেন আমার জন্য, চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 SMS করতে পারেন, আর চাইলে ফেসবুকেও আমাকে কমেন্ট করতে পারেন। আমার মর্নিং মেকের পোস্ট আমি এখনই আপলোড করে দিচ্ছি, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আবার একটা ছোট্ট ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কলেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। চাইলে আমাকে এসএমএস করতে পারেন, আমার পোস্টে কমেন্ট করতে পারেন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরবো পরের ঘন্টায়, স্টে টিউনড।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Morning Mike.
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। এবং মর্নিং মাইকের একটা অসম্ভব সুন্দর ছবি কিন্তু আপলোড করেছি, আপনারা কি দেখেছেন ছবিটা? আমি শাড়ি পরেছিলাম এবং আপনারা জানেন যে আমার কিন্তু শাড়ি পরতে প্রচণ্ড ভালো লাগে, আর আমি কিন্তু প্রায়ই শাড়ি পরি। আপনাদের পিঙ্কি আপু, মানে আমাদের আর জে পিঙ্কি, সে কিন্তু অনেক বেশি আমাকে এই কারণে বেশি পছন্দ করেন যে আমি খুব তাড়াতাড়ি শাড়ি পরতে পারি এবং শাড়ি পরিয়ে দিতে পারি, এবং আমি নিজেও শাড়ি পরতে খুব পছন্দ করি। তো আমার এই শাড়ি পরা লুকটা আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিতে অবশ্যই ফেসবুক পেজ যেতে হবে এবং আমার সেই পোস্টটাকে লাইক কমেন্ট শেয়ার করে একদম ভরে দিতে হবে। ওকে, সো আমাকে যেটা করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হলে আমার সেই পোস্টটাকে ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। ওকে, তো চলুন দেখি আমাকে কে কমেন্ট করেছে। আচ্ছা, কমেন্ট করার আগে আমি একটু বলি যে সকালবেলা যেই যেই জিনিসগুলো সব থেকে বেশি আমাদের চোখে পড়ে সেই জিনিসগুলো কি, সেটা নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, প্রথম আমি যখন দেখি যে, মানে আমি আমার নিজেরটা বলছি, সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় বের হওয়ার পর প্রথম যে জিনিসটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে রাস্তায় পরিচ্ছন্ন কর্মীরা রাস্তা ক্লিন করতে থাকে, বা তারা ক্লিন করা সারা রাত কাজ করার পর বাড়ি ফিরতে থাকে। তারপর দেখি সিকিউরিটি গার্ড যারা সারা রাত ধরে রাস্তাঘাট পাহারা দেয়, তারা দেখি যে একটু একটু ঝিমোচ্ছে, মানে তাই না, মানে তাদের ডিউটির টাইম শেষ হয়ে যায় তো তারা দেখা যায় যে একটু একটু করে ঝিমোচ্ছে। তারপর দোকানের শাটারগুলো দেখতে থাকি যে কেউ কেউ দোকানের শাটার খুলছে, দোকানের সামনের জায়গাটা ক্লিন করছে, ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে। তারপর ধরুন দেখি যে খাবারের দোকানগুলো, হোটেলগুলো বিশেষ করে একদম ভোর থেকে শুরু হয়ে যায়, কারণ যখন দেখা যায় যে বিশেষ করে বাস কাউন্টারের আশেপাশের হোটেলগুলো সবার সকালে, সব থেকে সকালে কিন্তু উঠে, কারণ অনেকেই আছে যারা সকালবেলা বাসে উঠে বা সকালবেলা বাস থেকে নামে ঢাকায় এসে পৌঁছায়, তো তারা কিন্তু এসেই এখানে নাস্তা করে। তারপর যে জিনিসটা দেখা যায় বিশেষ করে রবিবার দিন, আমি যে জিনিসটা সব থেকে বেশি দেখি সেটা হচ্ছে যে অনেকেই আছে সাপ্তাহিক ছুটিতে বাড়িতে যান, যাদের সরকারি ছুটি থাকে শুক্র শনি দুই দিন, তারা কিন্তু বৃহস্পতিবার অফিস শেষ করে বাড়ি চলে যান, তারপর আবার ফিরে যখন দেখা যায় যে বিশেষ করে বাস কাউন্টারের আশেপাশের হোটেলগুলো সবার সকালে, সব থেকে সকালে কিন্তু উঠে, কারণ অনেকেই আছে যারা সকালবেলা বাসে উঠে বা সকালবেলা বাস থেকে নামে ঢাকায় এসে পৌঁছায়, তো তারা কিন্তু এসেই এখানে নাস্তা করে। তারপর যে জিনিসটা দেখা যায় বিশেষ করে রবিবার দিন, আমি যে জিনিসটা সব থেকে বেশি দেখি সেটা হচ্ছে যে অনেকেই আছে সাপ্তাহিক ছুটিতে বাড়িতে যান, যাদের সরকারি ছুটি থাকে শুক্র শনি দুই দিন, তারা কিন্তু বৃহস্পতিবার অফিস শেষ করে বাড়ি চলে যান, তারপর আবার ফিরে কখন, রবিবার দিন সকালে, মানে শনিবার দিন সারা রাত ট্রাভেল করে।

0: লাগে আসতে। সেই জায়গাগুলোতে তারা দেখা যায় ভোরবেলা উঠলে সকাল 8-9টার মধ্যে ঢাকায় এসে পৌঁছে যায়। তো তাদেরকে আমি দেখি যে একদম ব্যাগ ট্যাগ নিয়ে মাত্র বাস থেকে নেমেছে, এখন আবার অফিসে যাবে বা অফিসে মানে অফিসে চলে আসে একদম ব্যাগ ট্যাগ নিয়ে, তখন বোঝা যায় যে তারা মাত্রই বাড়ি থেকে এসেছে। এবং সেই সেই সেম সিচুয়েশনটা আবার দেখি বৃহস্পতিবার দিন, দেখি যে ব্যাগ ট্যাগ নিয়ে অফিসে আসে, অফিস থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ব্যাপার। আমি কেন বলছি এটা, আমি বলছি কারণ যারা পরিবারের মানুষ আছে, যারা কর্মক্ষেত্রে বা কাজের তাগিদে জীবন নির্বিকে কি বলে জীবন নির্বাহের তাগিদে ঢাকায় থাকেন বা বাড়ি থেকে বা পরিবারের মানুষ থেকে দূরে থাকেন, তাদের জন্য এই সাপ্তাহিক ছুটিটা আসলে অনেক বেশি কি বলে একে তো খুব টান কাজ করে পরিবারের মানুষের জন্য, এবং সারা সপ্তাহ ধরে অপেক্ষা করতে থাকে যে কখন ছুটি শুরু হবে, কখন বাড়ির মানুষের কাছে ফিরে যাবে। আর বাড়ির মানুষও সারা সপ্তাহ ধরে অপেক্ষা করতে থাকে যে ভালোবাসার মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষ, প্রিয় সন্তান, প্রিয় ভাই, প্রিয় বন্ধু বা প্রিয় পরিবারের মানুষটা কখন ফিরে আসবে আমার কাছে বা আমাদের ঘরে, আমরা আবার একসাথে আনন্দ করব এবং একসাথে খাওয়া দাওয়া করবো, একসাথে ঘুরতে যাব। তো এই ব্যাপারটা আসলে অনেক অসাধারণ একটা ব্যাপার, তাই না? আচ্ছা, তো যাই হোক, এই ধরনের কিছু সিচুয়েশন সকালবেলা আমি ফেস করি বা দেখি, আরো কিছু সিচুয়েশন ফেস করি বা দেখি। তবে তার আগে এখন আরো একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরে এসে আপনাদের সাথে আবার শেয়ার করব সেই গল্প। তো এখন ব্রেকে যাচ্ছি, আবার ফিরছি একটু পরে, স্টে টিউনড।
1: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউজ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আমরা গল্প করছিলাম, আজকের টপিক ছিল যে সকালবেলা রাস্তায় বের হওয়ার পর কোন কোন জিনিসগুলো সব থেকে বেশি আপনার চোখে পড়ে বা নিত্য দৈনন্দিনের জিনিস হয়ে গেছে কোন জিনিসগুলো, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমি কয়েকটা পয়েন্ট বলেছি একটু আগে, তো এখন আমি যে পয়েন্টগুলো বলবো, যে জিনিসগুলো আমি ফেস করি বা দেখি, যে যারা অফিস করেন বা যারা হচ্ছে যে রাশ টাইম থাকে সকালবেলা, আমরা সবাই জানি, তো দেখা যায় যে অনেক সময় বাসে তাড়াহুড়ো করে অনেকে উঠতে চায়, তাই না? বাসের সিট থাকে না বা বাসে অনেক সময় জায়গা থাকে না, তার কারণে দেখা যায় নেয় না বাসের ড্রাইভার এবং হেল্পাররা নিতে চায় না অনেক মানুষ বেশি হলে। তারপরও দেখা যায় যে কিছু মানুষ অফিস যেহেতু যেতেই হবে, অফিস লেট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, তো সেই কারণে দৌড়ে বা তাড়াহুড়ো করে উঠতে যান এবং সেখান থেকে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, যে যারা ট্রাভেল করছেন এই মুহূর্তে বা যদি রাস্তায় বের হয়ে থাকেন বা বের হবেন বলে ভাবছেন, তাদেরকে বলবো যে অবশ্যই এই জিনিসগুলো একটু কনসার্ন থাকবেন, সাবধান থাকবেন, কারণ জীবন বাঁচানো ফরজ, আর নিজের জীবনের থেকে আর কোনো কিছুর পৃথিবীতে মূল্য নেই, তাই না? তো একটু সাবধান থাকবেন। আরেকটা ব্যাপার যেটা হয় যে মহিলারা বা মেয়েরাই কিন্তু বাসে খুব ইজিলি উঠতে পারে না, তাই না? মানে ছেলে মানুষ বা পুরুষ মানুষরা দেখবেন যে বাসে খুব তাড়াতাড়ি, বা বাস বা ট্রেন বলেন বা রিক্সা বলেন বা লোকাল লেগুনা বলেন, যে যে লোকাল সার্ভিসগুলো আছে সেগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে পারে না। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমি বলবো যে আমার বাস ড্রাইভার এবং হেল্পারদেরকে আমি রিকোয়েস্ট করব যে মহিলা মানুষ দেখলে অবশ্যই বা মেয়েদেরকে দেখলে অবশ্যই বাসটা একটু স্লো করবেন এবং তাদেরকে সব পর্যাপ্ত পরিমাণে সময় দিবেন ওঠার বা তাদেরকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ তারাও তো অফিস করছে, তারাও আপনাদের মতোই কাজ করছে, জীবিকা নির্বাহ করছে, তো তাদের সেই রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের প্রতি একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আশা করি। তো এটা থাকবে আমার আজকের টিপস আপনাদের জন্য। আর যেটা বলছি যে অবশ্যই এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে, যে অলরেডি আমার গলা ভেঙে গেছে বা গলা ব্যথা করছে, তাই একটু সতর্ক থাকতে হবে, ঠান্ডা খাবার একটু কম খেতে হবে, যেমন ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা পানি, ঠান্ডা জুস, এগুলো একটু কম খেতে হবে এখন। আর একটু যদি সম্ভব হয় তাহলে সকালবেলা খালি পেটে একটু কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করবেন, এটা শরীরের জন্য এবং আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এবং ভালো, তো সেটা করার চেষ্টা করবেন। ওকে, তো চলুন এখন আবারও চলে যাই আমরা কোথায়, আমরা মেসেজে চলে যাব এখন, কারণ অনেক মেসেজ জমা হয়ে গেছে, অনেকে আমাকে মেসেজ করছেন, আমি পড়ার সময় পাচ্ছি না বা সুযোগ পাচ্ছি না, আজকে একটু কমই মেসেজ পড়ছি আসলে। তো চলুন দেখি, প্রথম এসএমএসটা পাঠিয়েছেন পুরি, রংপুর থেকে যুক্ত আছে। পুরি রংপুরে থাকে? আমি তো জানতাম পুরি থাকে আকাশে, পুরী যে রংপুরে থাকে তা তো জানতাম না, এই পুরীকে তো দেখতে হয়, তাই না? যারা যারা রংপুরে আছেন এই মুহূর্তে পুরীর সাথে দেখা করে ফেলুন, ঠিক আছে? আপনাদের রংপুরে যে পুরী আছে এই খবর যদি আমি আগে জানতাম তাহলে আমি রংপুর চলে যেতাম। যাই হোক, ধন্যবাদ পুরী এসএমএস করার জন্য, মানে আমার কি সৌভাগ্য পুরী আমাকে এসএমএস করছে, বাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে এসএমএস করেছেন সিনিয়র আপু, তোমার ভয়েস শুনে আমি ক্রাশ খাইছি, বাবারে বাবা, লাস্ট 110 নাম লিখেননি, ক্রাশ খেয়েছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ক্রাশ তো খাওয়া যেতেই পারে, আমি তো প্রতিদিন মনে হয় দিনে 5টা ক্রাশ খেয়েই থাকি। আচ্ছা, আপনারা ধারণা করতে পারবেন বা অনুমান করতে পারবেন যে আমি কি দেখে ক্রাশ খাই, মানে কোন জিনিসটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে আমি ক্রাশ খেয়ে যাই, আপনি বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে এসএমএস করে জানিয়ে দিন। তানহাপু, আমি রংপুর থেকে তিথি বলছি, আমি আজ প্রথম বার্তা করছি, প্লিজ আমায় অ্যাকসেপ্ট করুন আর মেসেজটা পড়ে শোনাবেন, না হলে বার্তা পাঠাবেন
না হলে বার্তা পাঠাবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা তিথি, আমি কিন্তু আপনাকে আপনার মেসেজটা পড়েছি, তো আশা করি মন খারাপ করবেন না আর এর পরবর্তী থেকে আমাকে মেসেজ করবেন, এসএমএস করবেন এবং আমার সাথে থাকবেন। ওকে আপু, একটা গান শোনাও, ভাঙা নৌকো বাইতে আইলাম গঙ্গা, প্লিজ। আচ্ছা এই গানটা বোল্ড থাকলে অবশ্যই প্লে হয়ে যাবে, আর রিকোয়েস্টের গান প্লে করা হবে, তবে সেটা আমি বলতে পারছি না যে এখনই প্লে করবো কিনা, কারণ অলরেডি অনেকগুলো রিকোয়েস্টের গান আছে আর সেগুলিও আগে প্লে করবো, কারণ যারা আমাকে এর আগে রিকোয়েস্ট করেছেন তারা নয়তো মন খারাপ করবে। ঠিক আছে, তো একটু অপেক্ষা করতে হবে, টিউন থাকতে হবে ঢাকা এফএম 90.4। ওকে, আচ্ছা, আমার একটাই তুমি ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি বাই মাহতেম সাকিব, গানটা প্লে করবেন আপু প্লিজ, আরিফ রংপুর। ওকে, এই মাত্রই আমি বললাম যে গান রিকোয়েস্টের কথা মাত্র বললাম যে যদি সম্ভব হয় আমি প্লে করে দেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য। হাই আপু, কেমন আছো তুমি? আমি ওহি, ওহি আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, নামটা খুবই সুন্দর, ওহি। ওহি মানে হচ্ছে বাণী, তাই না? আল্লাহর বাণী, আমরা আল্লাহর ওহি বলি, তো ওহি অর্থ বাণী। আমি আমি কি রাইট না রং সেটাও জানিয়ে দিবেন। ওকে, হাই তানহাপু, আমি সাজ্জাদ রংপুর থেকে, ওই দিন তো গানটা বাজাতে চেয়ে আর বাজাও নাই, আজকে বাজাও আপু প্লিজ। গানটা হলো মে তেরে ইশক মে গুমরা হুয়া। আচ্ছা, মে তেরে ইশক মে গুমরা হুয়া গানটা আমি আপনার জন্য স্পেশালি গানটা কিন্তু এনেছি। আচ্ছা, গানটা এখন আমি যদি সম্ভব হয় আমি প্লে করে দিব, গানটা আমি আপনার জন্য আমার ভোল্টে এনেছি, তবে দেখতে হবে যে গানটা কি ভোল্টে এখনো আছে কিনা, তবে আমি রিকোয়েস্ট করেছি, ঠিক আছে, আমার অফিসে আমার অথরিটিকে রিকোয়েস্ট করেছি যে এই গানটা যেন দেওয়া হয়। আই থিঙ্ক নতুন গান এটা, মে তেরে পেয়ার মে গুমরা হুয়া 2.0, রাইট? আমি যদি রাইট হয়ে থাকি তাহলে প্লিজ এসএমএস করে জানিয়ে দিন। ওকে, তানহাপু প্লিজ ইশক গানটা প্লে করো, ইশক গান। এটা সিঙ্গারের নাম কি বাবা? সিঙ্গারের নামটা একটু বলেন তাহলে আমি বুঝতে পারবো, কোনো না একই নামে অনেক গান আছে। ঠিক আছে, যাই হোক, আজকের জন্য এখানে, আজকের জন্য না মানে এখনের জন্য আপাতত এসএমএস পড়া এখানে অফ করছি, আমরা এখন একটা ব্রেকে যাব। ওকে, চলুন আমরা ব্রেকে যাই আর আপনাদের পছন্দের গানগুলো শুনি, গান শুনে ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: Rock Nation, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল,
0: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
6: চা গরম।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ১. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ১. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। ২. গাছের টব বা আশেপাশে পানি জমে

0: হয় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকব সকাল 11টা পর্যন্ত প্রতি রবি থেকে বৃহস্পতিবার। তো এই মুহূর্তে আপনাদের সাথে মজার মজার অনেক গল্প, স্টোরি, গসিপ শেয়ার করব। তবে এখন যেই গল্পটা শেয়ার করব সেটা হচ্ছে জাপানি একটি সিরিজ, যেটি 6,73,00,000 ঘন্টা ভিউ তৈরি করে ফেলেছে। সেই সিরিজটির নাম হচ্ছে প্লাস্টিক বিউটি। বা নামটা কিন্তু খুব আনকমন, মানে সুন্দর একটা নাম, বর্তমান যুগের সাথে আসলে মানে খাপ খাওয়ানো একটা নাম। নেটফ্লিক্সের জাপানিজ সিরিজ প্লাস্টিক বিউটি মুক্তির পরই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। চিকিৎসা বিজ্ঞানের নৈতিকতা এবং নিজের শরীর নিয়ে মানুষের নিরাপত্তাহীনতাকে ঘিরে বানানো 8 পর্বের এই সিরিজ মুক্তির পর বিশ্বজুড়ে নেটফ্লিক্সের নন ইংলিশ টিভি তালিকায় দ্রুত উঠে আসে। দ্বিতীয় সপ্তাহে এর দর্শক সংখ্যা প্রথম সপ্তাহের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে। সৌন্দর্য কি আশীর্বাদ নাকি অভিশাপ? সিরিজটির মূল চরিত্র ফুমি নুমা তা জরুরি বিভাগের দক্ষ সার্জন। চিকিৎসার উদ্দেশ্যে তার কাছে একটাই, জীবন বাঁচানো। কিন্তু একটি জটিল অস্ত্রোপচারের পর পরিস্থিতি এমন দিকে মোড় নেয় যে হাসপাতাল ছাড়তে বাধ্য হন ফুমি নুমাতা। এরপর তিনি যোগ দেন কসমেটিক অস্ত্রোপচারের জগতে। সেখানে রিন তৈয়ামার সঙ্গে তার পরিচয়। রিন জনপ্রিয় ও প্রভাবশালী কসমেটিক সার্জন, অনেকে যাকে মনে করেন হ্যান্ড অফ গড। ফুমির সঙ্গে রিনের দর্শনের এখানেই সংঘাত। ফুমির প্রশ্ন যে মানুষ শারীরিকভাবে অসুস্থ নয়, তার শরীর কেন বদলাতে হবে? আর রিন মনে করেন মানুষের মানসিক কষ্টও তো কষ্ট, তাই সৌন্দর্যের জন্য অস্ত্রোপচারকে শুধুই অহেতুক ভোগবিলাস বলা যায় না। এই দ্বন্দ্বই যেন ধীরে ধীরে হয়ে ওঠে ক্ষমতা, অর্থ, খ্যাতি, পারিবারিক সম্পর্ক, চিকিৎসার নৈতিকতা জটিল এক গল্প। মানে বুঝতে পারছেন, আমার কিন্তু সিনেমাটার এই গল্পের প্রথম ধারণাটা শুনেই কিন্তু আমার ভালো লেগে গেছে। আমি কিন্তু ভাবছি যে এই উইকেন্ডে এই সিরিজটাই দেখে ফেলবো। যদিও একটা দিন খুব কম সময় একটা সিরিজ দেখার জন্য, তবে চেষ্টা করবো আমি একটু একটু করে পুরো উইকেন্ডে, মানে এই সপ্তাহে জুড়ে একটু একটু করে দেখে রাখতে। সিরিজটা আমার তো পছন্দ হয়েছে। আমার আবার এই ধরনের সায়েন্স ফিকশন সিনেমা বা এই ধরনের রহস্য সিনেমা খুব পছন্দ। তো যাই হোক, আপনাদের মতামত জানিয়ে দিবেন এই সিনেমা কি দেখছেন, সিনেমা না যদিও সিরিজ কি দেখছেন কিনা, এবং দেখলে কবে দেখবেন বা কেন দেখবেন সেটাও জানিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা এখন SMS এ চলে যাব আরো একবার। মিষ্টি আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া। তোমার গলা ব্যথাটা যেন ভালো হয়ে যায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার গলা ব্যথাটা অবশ্যই ভালো হয়ে যাবে যদি আপনারা বেশি বেশি করে দোয়া করে দেন আমার জন্য। আচ্ছা, আপনি আরো SMS করেছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? জানো আপু, ছোটবেলার কথা অনেক মনে পড়ছে। সিলেট থেকে হালিমা। হাই মিষ্টি আপু, কেমন আছো? মিষ্টি আপু, তোমাকে শুনছি এবং পড়ছি। শুনছেন আমাকে আর পড়ছেন আবার সাথে, মানে এটাকে হচ্ছে যে কোনো একটা করেন, নয় আমাকে শুনেন নয় পড়াশোনা করেন, তাই না? আর যদি বলেন যে আপু আমি শুধু নোট করছি, দেখে দেখে লিখছি, বা এমন পড়া যেটা আসলে শুনতে শুনতে পড়া করা যায়, সেটা হলে ঠিক আছে, ওকে? কিন্তু পড়ার মাঝখানে বা পড়া গ্যাপ রেখে আমাকে শোনা যাবে না, নয় আমাকে শুনে শেষ করে নিন, আমি তো 11টা বেজে চলে যাব, তারপর থেকে আপনি চাইলে পড়তে পারেন। আচ্ছা, তারপরে SMS করেছেন আমাকে GFM, আমার নেম ইরফাত, আমি তোমায় প্রতিদিন শুনি, তোমার কি হয়েছে? ও আচ্ছা, আমার কিছু হয়নি ভাই, আমার হচ্ছে একটু গলাটা ব্যথা করছে সকাল থেকে, মনে হচ্ছে গলাটা ভাঙবে ভাঙবে বা ঠান্ডা লাগবে এরকম মনে হচ্ছে। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। অনেক সুন্দর সুন্দর কিছু ছবি

পাঠিয়েছেন আমার কমেন্ট বক্সে, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে। আচ্ছা, কমেন্ট করেছেন জাফর হোসেন, হামজা মেহরান, মোহাম্মদ রবিউল হাসান, মোহাম্মদ নজরুল ইসলাম, অমৃত বোস, মাহিয়া আক্তার, সোহেল মাসুদ কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমাকে কমেন্ট করছেন এবং আমার সাথে আছেন। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক।
1: আজকের মতো আমি তানহা এখানে বিদায় নিচ্ছি। সকাল 8টা থেকে ছিলাম আপনাদের সাথে, গল্প করেছি, আড্ডা দিয়েছি, অনেক গসিপ শেয়ার করেছি, আপনাদের পাঠানো SMS কমেন্টের উত্তর দিয়েছি, আর আপনাদের পছন্দের গানগুলো প্লে করেছি। তো আমার মনে হয় যে আজকের সকালটা অনেক সুন্দর, অনেক মিষ্টিভাবে শুরু করতে পেরেছি এবং আজকের মর্নিং মাইক অনেক সুন্দরভাবে শুরু করতে পেরেছি এবং শেষ করতে পারছি, এবং আশা করি আপনারা এনজয় করতে পেরেছেন। আমার আজকের মর্নিং মাইকের একটা সুন্দর ক্যাপশন দিয়েছিলাম, মানে মর্নিং মাইকের পোস্টে ক্যাপশনটি ছিল, অক্টোবরের হাওয়ায় শীতের আগমনী বার্তা আর প্রকৃতি জুড়ে কাশফুলের সাদা মেলা। শরতের এই মায়াবী সৌন্দর্য, হালকা শীতের আমেজ আর কাশফুলের রাজ্যে হারিয়ে যেতে কার না ভালো লাগে বলুন তো? কাশফুলের মাঝের ছবি তোলা হয়ে গেছে নাকি এখনো বাকি? আপনার শরতের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি চাইলে এখনো আমার সেই পোস্টে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টগুলোর উত্তর দিয়ে দিব, রিপ্লাই দিয়ে দিব, মেসেজ করে, মানে লাইক টাইপ করে রিপ্লাই দিয়ে দিব। ওকে, আপাতত আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অবশ্যই শীতের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, শরতের শুভেচ্ছা জানাচ্ছি, কাশফুলের শুভেচ্ছা জানাচ্ছি, আর সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি, যারা আমার সনাতন যারা বন্ধু আছেন, যারা শুনছেন আমাকে এই মুহূর্তে। আশা করি আপনাদের এই পুজো অনেক বেশি ভালো কাটুক, সুন্দর কাটুক, এবং অবশ্যই আমার ধর্মের, মানে আমার অন্যান্য ধর্মের মানুষদের কাছে, বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা অবশ্যই সহমর্মিতা দেখাবো, সহযোগিতা দেখাবো। আমরা এমন কোনো কাজ করবো না যেখানে আমাদের মানবিকতা এবং বিবেকের লোপ দেখা, মানে প্রকাশ পায়, ঠিক আছে? আমরা অবশ্যই আমাদের বন্ধুদের, আমাদের অন্য ধর্মের বন্ধুদেরকে সহযোগিতা করব, তাদের ধর্মকে সম্মান করব, তাদের আচার ব্যবহার, আচার অনুষ্ঠানকে সম্মান করব, এবং তাদের এই পুরোটা 10টা দিন তাদের অনুষ্ঠান থাকে, 10টা দিন আমরা অবশ্যই তাদেরকে অনেক বেশি সাহায্য করার চেষ্টা করব এবং তাদেরকে অবশ্যই সিকিউরিটি দেওয়ার চেষ্টা করব, তাদেরকে কোনো রকমের কি বলে এটাকে, মানে তাদের জন্য অসাবধানতায় বা সেফটিলেস বা সেফটিলেসে না ভুগে সেইটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। ওকে, তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আমি তানহা ছিলাম এতক্ষণ মর্নিং মাইক নিয়ে, আবার আগামীকাল সকাল 8টা বাজে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত ঢাকা FM 90.4 শুনতে থাকুন, আমাকে মিস করতে থাকুন, আমার জন্য ওয়েট করতে থাকুন, আবার আবার কথা হবে আগামীকাল। সো নাও, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: Dhaka FM 90.4
3: সারা দেশে
2: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোন উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করলেন কিন্তু।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: சக்கரவக்கர் பாத்சித்
2: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাইতেছি ঢাকা এফ এম 90.4 এবং সিফাতে হাজির হয়ে গেছি আপনার লগে আড্ডা দেওয়ানোর লিগা। তবে আজকে কথা একটু কম করার চেষ্টা করবো, মনে করেন মাথা উত্তর ধরে রয়েছে, মগর তবে দিলের একটা ব্যাপার আছে না, দিলের একটা টান আছে না, দিলের টানে আয়া পড়ছি। তোমার বন্ধু বান্ধব কমে যে কি মনে আছে কমে মনে আছে এটি বাদ দিয়া, মানে মজার কোনো কথাবার্তা যদি থাকে আলবুত আমার কাছে পাঠা দিবার পারেন সুন্দরভাবে। ওই যে আগে যেমনি পাঠাইতেন 01841904904, এটা লোক আমার নাম্বার, আবার বলতেছি 01841904904, এটা লোক আমার নাম্বার। এই নাম্বার আপনি এসএমএস বি করবার পারেন, হোয়াটসঅ্যাপ বি করবার পারেন, আর চাইলে লোড দিয়ে আমাকে ফেসবুক যে পেজটা আছে এই পেজে আপনি অ্যাপ করবার পারেন। ওই জায়গার মানে ঠিকানা রয়েছে facebook.com/ilovedhakafm। তো আজকের দিনটা যেটা মনে হচ্ছে না, গরম হালকা পাতলা আছে, খারাপ না, আবার লগে শীতের একটা ব্যাপার আছে, মানে দুজনের ফাইট চলতেছে যে কেটা থাকবো। তো শীতের সময় আয়া পড়ছে, গরমে ছেড়ে দেওয়া উচিত না, এটা লোকের সমস্যা। যখন কেউ এই জায়গায় বয়া পড়ে তখন আর কেউ ছাড়তে চায় না জায়গাটারে, এটা লোক একটা বিষয়। এখন যেটা লোকের কথা যেমনি হোক, নেচার তো নেচারই, এটা তো আইবই। মনে করেন যে গরমের লগে ফাইট করে এলো আইব, মনে করেন যে আমার মাথা উত্তর বিষ তো তবে আমি আয়া পড়ছি না, ফাইট করে এনে তো অনেকটা এরম। তো আপনি ভি আয়া পড়েন, আমগুলোকে জয়েন করেন আপনার কথাবার্তা দিয়ে। আমগুলোকে আমি ইন্টারন্যাশনাল বন্ধু যুক্ত হয়ে গেছে, জুয়েল বিড়ি লিখছিল, আসসালামু আলাইকুম সিরাজ ভাই, আয়া পড়ছি দিল দিয়ে ফিল করতে, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি। সুক্রিয়া জুয়েল বন্ধু আমার। রাবেয়া ইসলাম আছে, সালাম জানাইছেন, ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আর এদিকে আছেন এসএমএস এর মাধ্যমে আমগো অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, একেবারে কাটায় কাটায় দুইটায় হ্যাঁ আমার কিন্তু লিখা পাঠাইছে, শুভ দুপুর। ওকে, এই জায়গায় আমগো জুয়েল বিট, আমগো জুয়েল যে মালয়েশিয়ান জুয়েল কিন্তু ইয়েও আছে, যে হোয়াটসঅ্যাপেও আছে, একই কথা লিখছে। আমাকে সুক্রিয়া বন্ধু আপনাদের। এখানে লিখছে আমগো বন্ধু, ওখানে কে রে, আমি সিফাত, সামনে কে রে, এসএমএস এর ঝাঁক, আচ্ছা পড়ছো না কেন রে, পেটে ক্ষুধা, খাস না কেন রে, হাতটা ফাঁকা, বিরিয়ানি লাগবে, ওরে বাবা, ওরে খাইছে রে, পুরো ছড়া হয়ে গেছে, হ্যাঁ সুন্দর তালিয়া, সুক্রিয়া আপনারে বন্ধু। আচ্ছা এটা লোক আমগো রংপুরের ক্রিকেটার মাসুদ বন্ধু আমগো। ওকে, এই জায়গায় আছে আমগো বন্ধু, প্রিয় সিফাত, ভালোবাসি তোমারে, ওই ভালোবাসি তোমার ওই রোদ্দুর হাসি, শরীফুল। সুক্রিয়া বন্ধু শরীফুল, আপনার অনেক অনেক ভালোবাসা। তবে রোহিতের যে অবস্থা, এই রোহিতের আমি আমি রোহিতের কথা শুনলে মাথা আমার আরও বেশি ঘুরে। যাই হোক, সালাম ও শুভেচ্ছা ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। আপনি আসলে রেডিও শোনার এনার্জি বেড়ে যায়, আচ্ছা আমি আইলে রেডিও শোনার এনার্জি বেড়ে যায়। ওকে, কিছুক্ষণের জন্য রাগ অভিমান টেনশন এগুলি দূরে জায়গা, এক কথায় হাই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আরে আমার বন্ধু রায়হান, বাবা রে বাবা কি কথা লিখতেছে, আমি মনে করো কবির কথা লিখতেছি, লেখকের কথা লিখতেছি। আচ্ছা এই জায়গায় লিখছে এক কথা হ্যান্ড, ওকে আমগো রায়হান সৈয়দপুর থেকে। রায়হান আপনারা অনেক অনেক সুক্রিয়া বন্ধু, আসলে আমি কোনো কিছুই না, ব্যাপারটা হলো যে আপনারা জানেন এত সুন্দর সুন্দর কথাওয়ালা মানুষগুলা, যারা এত মানে যে কোনো একটা কথারে এত সুন্দরভাবে এক্সপ্রেস করে, ওই কথা পড়তেও আমার ভালো লাগে, ওই কথা যখন যারা শুনে আমার বন্ধু বান্ধব হ্যাগো কাছেও ভালো লাগে। কারণ কথা কথা তো যে কোনো শব্দেরই অর্থ আছে, যেমন আমি, তুমি, কিমুন, আছো, তো এগুলো প্রত্যেকটারই অর্থ আছে, কিন্তু এটা কেমনে গুছে কই তো সুন্দরভাবে, এটা কিন্তু আমার সফটের দ্বারা হয় না, এটা আবার আমার যে যে বন্ধু বান্ধবটিটা আমি হেরে পাইছি এরা কিন্তু অনেক সুন্দরভাবে আসলে লিখা পাঠায়। কেউ কেউ হুদা মানে ডটার ই যা ই দিয়া কি জানি আপনার কমাদারি দিয়া চালায় দেয়, একজন তো চন্দ্রবিন্দু দিয়া মিয়া মনে করেন যে পুরা ফাটায় লাগছিল আর কি, কথাই কন যেত না, হুদা নাকে বাজায় কথা বলতো আমার, হ্যার এস এম এস কমেন্ট যখন আমি পড়তাম তখন আমার মুখ কাম করতো না, হুদা নাক এরকম একটা ব্যাপার থাকতো। তো যাই হোক, অনেক অনেক সুক্রিয়া আমার সকল বন্ধু করে যারা যারা আমার লোকে যুক্ত হয়েছেন। আর এদিকে এস এম এসও আছে অনেক অনেক বন্ধু, আমি আমার আগে হেরা হয়ে পড়ছে, তো আমি কিছু এস এম এস পড়ি। সিবাদ ভাইয়া কিতা খবর বালানি, আমি জানবি হাজির হয়ে গেলাম, জানবি স্বাগত জানাইতেছি, আমি সিলেট থেকে আছি, আমি জানবি, আচ্ছা থাকবো শেষ পর্যন্ত তোমার চক্কর বক্কর বাতচিত, ওকে সুক্রিয়া। আচ্ছা শুভ রোদ এলাম ময় দুপুর, সিপু ভাইয়া কেমন আছেন, যদিও সিলেটে অনেক রোদ উঠেছে আমগুহেনেও কিন্তু গরম তেমন একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা সূর্য মামার মনটা মনে হচ্ছে ধীরে ধীরে নরম হতে চলেছে, তাই না ভাইয়া মাম্পি? ওই ব্যাপারে বন্ধু, আবার এমন ওই ব্যাপারে যে না শীতের প্রকোপটা হয়, শীত হয়তো জিদ ধ্যান শুরু করছে, এলাকা সূর্যের প্রকোপটা একটু কম কম লাগতে চায়, দুইটাই হইতে পারে, তবে আপনারটাও ঠিক আছে। এই জায়গায় নিশি আছে আমগুলোকে, আসসালামু আলাইকুম, কি গো সিফাত ভাইয়া, কিতা খবর, বাল্লা আছুনি, খানা দানা হয়েছেনি না অনেকটা, কেমন কি কেমন বললাম ভাইয়া ঢাকাইয়া ভাষা, ও ভালো হয়েছে, সেরকম হচ্ছে, আমি ঢাকায় ভাষা বলতে পারি না গো ভাইয়া, কিন্তু তোমার চক্কর বক্কর সো শুনে একটু একটু ঢাকায় ভাষা শিখছে। এই তো হুন্দু হুন্দু হিগে যাবেন গা, সব থেকে আর লগে লাগে আপনার ছোটবেলাতে কি এটা হিগি, তারপরে না আস্তে আস্তে মাম্মা পাপা বাবা সব এগুলো আস্তে আস্তে কিনা, তো জিনিসটা অনেকটা এরকম। আমিও মনে করেন কোনো ভাষা যদি কন্টিনিউ হুনতে থাকি কিছু না কিছু আমার ভিতরে আয়া পড়বো। সালিহুর রহমান, শরতের এই মিষ্টি রৌদ্রময় দুপুরে যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো, হাজিরা দিলাম, শুক্রিয়া বন্ধু হাজিরা দানের লেগা, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক অনেক কথা আছে আজকে কইছে, কিন্তু আজকে একটু কম কথা কমু, কারণ মাথা মুথা মনে করেন পুরা ওই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে ঘুরতেছে মাকার। তবে আমার দিলের ভিতরে কথা কনের তীব্র ইচ্ছা, আপনারা যেটি যেটি পাঠাবেন ওটিলে আমি পরে দেওয়ানোর চেষ্টা করবো। তবে গানও হুনমু সেরকম সেরকম, যেমন এই যে আমার একটা গান আছে অ্যান প্লে লিস্টের মধ্যে, এটা মেইনলি লোকের আত্মাজির গান, কিন্তু পরবর্তীতে আমগো হাবিব ওয়াহিদ এটার আবার কিন্তু নতুনভাবে রিমেক করছিল, আর গানটা গাইছিল লোকের জুলি, গানটার নাম হলো গিয়া ময়নাগো। হুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: চক্করবক্কর বাতচিত।
2: চক্করবক্কর বাতচিত লয়ে আপনার বন্ধু সিফাত কিন্তু আপনার লগে আছি, আর থাকবো কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত। বহুত আড্ডাবাজি চলবো আর কি, যতই কই কথা কম কম, কথা কম হইলে আড্ডা কি থাইমা যায়? না যায় না। তাহলে আপনি পাঠাই দিব আপনার যে কথাবার্তাটি আছে সুন্দর করে আম্মুর কাছে। আর ওদিকে আমরা যেই খেলা চলতেছে আম্মু টেস্ট আর কি আবুধাবিতে বাংলাদেশ আফগানিস্তান, ওই জায়গায় কিন্তু অলরেডি আফগানিস্তান মনে করেন যে 240 রানে পুরো প্যাকেট হয়ে গেছে গা, আর বাংলাদেশ করছিল 346 আর লোকে আপনার 44, মানে এমন করতেছে আর কি, দুই উইকেট হারাইছে। তো আপনার বন্ধু সিফাত কিন্তু আপনার

খারাপ লাগে জন হাইরা যায় বা যেটা মনে হয় যে না একটু জিতলে আমরা আরো একটা আলাদা একটা মর্যাদা পাইতাম অথবা আমরা আলাদা একটা সুখ পাইতাম, ওই সময় তো যে কোনো কিছুর বিতরিত কষ্ট লাগানোর কথা না, ওইটা হয়। কিন্তু আমি সবসময় আশাবাদী থাকি, আমগো বাংলাদেশ ফুটবল লয়েও থাকি, ক্রিকেট লয়েও থাকি, ফুটবলও দেখা গেছে যে আমগো কন্টিনিউটার যদি আয়া পড়ে মনে করেন একটা সময় যে আর্জেন্টিনা ব্রাজিল একো সাপোর্ট করা লাগবো না, আমরা ডাইরেক্টলি আমগো বাংলাদেশ সাপোর্ট করবো। তো আমগো যে যে বন্ধু বান্ধব আছেন এক কথাবার্তাটি পড়ি, এর মাঝখানে অনেকে আবার অনেক লিখা ফেলাইছেন কথা, তো দেখি কেটা কি লিখছে। আমগোরে লিখছিল আমগো বন্ধু কেটা, এটা ভাইয়া আজকে আপনাকে কি কাহানি শুনো গানটা শোনাতেই হবে, না হলে আপনার নামে মামলা করে দেবো। যার আমার মনে হয় যে এই যে গান গাউন এখন এই গান এই অবস্থায় গান গায়া হুনানের চেয়ে আপনি মামলা করে দিলে আমার অনেক বেস্ট, আপনি ওইটাই করেন বন্ধু, হুদি সময় লেন না। আর লিখছে এই রোদেলা দুপুরে সব সবাইকে চক্কর বক্কর বাতচিতে স্বাগতম, পুরো সময় থাকবো, কথা হবে, আড্ডা হবে, মেসেজ দিয়ে সিফাত ভাইকে জ্বালানো হবে। ওকে জ্বালান সিলেট থেকে ডামগো বন্ধু জাহারা আয়াত, দেখবো আয়াত নাকি ডামগো বন্ধু, কোন বন্ধু জানি, ও না আয়াত না তো ডামগো আয়াত, যদি ওনার ইয়ের নাম লেখা আছে, বাট আমগো বন্ধু প্রিয়া সম্ভবত যদি আমি ভুল না করে থাকি। ইয়াস প্রিয়া আমার পুরোপুরি মনে আছে, এবং প্রিয়া প্রিয়ার বেশ কিছু ছবি শেয়ার করছে, প্রিয়া বেশ সুন্দর লাগতেছে মাশাল্লাহ, অনেক অনেক দোয়া আপনার লেখা, আপনি সবসময় ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমরা দোয়া করি আপনার ওই কিউট বেবিটারে নিয়ে। আর আমার লিখছে এই জাতির ক্লাস কেমন আছো বলো তো, আমি কে প্রিয়া, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় প্রিয়া, এই যে এই জায়গার মধ্যে ছবি তুলতেছে। আচ্ছা যাই হোক, এটা কোন জায়গা বলতো না বন্ধু, এটা কইতে পারব না, আপনি যদি আমার বাড়ির ছাদের রেলিং এর লোকে খারায় রেলিং সহ ছবি দেন তারপর তো আমি কোথায় পারব না, আমি তো সব বাড়ির ভিতর রেলিং থাকে বুঝছেন, এলো কাহিনী আর কি। আচ্ছা লিখছে কেমন আছো তুমি আর কি, এটা ওইটা আগে লিখছিল, আজকে লিখছে লোকে কি মনে আছো তুমি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। আর এদিকে আরো লিখছে লোকে আমগো বন্ধু কেটা কেটা, এটা তো ছবি ছবি পাঠাই দিছে, বহুতগুলি ছবি পাঠাইছে, এদিকে আমগো নুসাইবা নাকি না খাওনের ছবি পাঠাইছে দেই, এর কেটা রে হৃদয় তো আমি, ও আমগো চাচা তো বইন দুষ্টু চাচা তো বই নাম করে, হ্যাঁ আয় না আতখা আয় করে কি খাওন দাওনের ছবি, তা আবার সব সুস্বাদু খাওন দাওন, কো তোমার দুপুরের খাওয়ার পাঠালাম আপনার পরে, তার পড়ব না তো আপনার ইয়ে, আপনি ধরে নেবেন যে আপনার পরে লইছি আপনার কথা চলবো। ওকে আচ্ছা দুঃখের বিষয়ে আমি এফএম কিছু শুনতে পাচ্ছি না তানিয়া, তাহলে তো এটা আমগোর লেগে আরো দুঃখের বিষয় যে আমি হুদহুদি পড়লাম আপনারটা। আচ্ছা এই জায়গায় আমগো বন্ধুরা ওই যে ফেসবুকেও যুক্ত হয়েছে, আমগো ফেসবুকের বন্ধুরা কি কইতেছে দেখি একটু, আমগো সাউদা আছে আমগো লোকে, জানো ভাইয়া চট্টগ্রামে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। আচ্ছা কি করছিল, ঘটছিল লোকে আমার ব্যাগ হারিয়ে গিয়েছিল, ওই ব্যাগে আমার পাসপোর্ট ভিসা তারপরে ফোন আরও অনেক ইম্পর্টেন্ট কাগজ ছিল, আমি তো অনেক টেনশনে ছিলাম যে ব্যাগ নিয়েছিল সে খুব ভদ্র চোর ছিল। তিন দিন পরে আমার পার্সোনাল ফোনে ফোন দিয়ে একটা জায়গায় যেতে বলল, আমি ফোন ধরেই বলেছি ভাই আমার ফোনের কাগজগুলো দিয়ে যা দরকার কি দরকার নিয়ে যান, ভেবেছিলাম ফোন দিবে না, বাট ওই জায়গায় গিয়ে আলহামদুলিল্লাহ ফোনের কাগজগুলো পেয়েছি আর বাকি যা ছিল নিয়ে গিয়েছে, তারপর আলহামদুলিল্লাহ কাগজগুলো তো পেয়েছি। মানে এই আমার মনে হয় যে হ্যাঁ আসলে বাধ্যয়া চুরি করে বা এরকম কোনো কিছু, আবার একটা মনুষ্যত্ববোধও আছে যে না চুরি করছি করছি আরেকজনের তো এত বড় ক্ষতি করানো যাবো না, ওই চোর লেগে কি তালি দিমু কিনা চিন্তা করতেছে, আমি অনেক কনফিউশনের মধ্যে পড়ে গেছি, তালি দিমু চোরের লেগে নাকি দিম না। যাই হোক সাউদা এটা সবচেয়ে ভালো যে আপনি আপনার যেই হারায় যাওয়া জিনিসপত্র বা ইম্পর্টেন্ট একটা জিনিস যে পাইছেন এটা সহজে পাওয়া যায় না, তবে আমিও এরকম অনেক জায়গায় পাইছি, আমার মানি ব্যাগ হারায় গেছিলো, না চোরে লয় নাই মানি ব্যাগ হারাই গেছিল, বাট আমি দেখা গেছে যে ওই দিনের ভিতরে কিছুক্ষণের মধ্যে আমার আবার ওই খুব ভদ্র একজন লোক বা যে রিক্সওয়ালাটা ছিল এও আসছিল অনেক ভদ্র, তো আমার কিন্তু পরবর্তীতে ফেরত দিছিল। দের একটা ব্যাপার থাকে যে আপনি যদি অনেস্ট ওয়েতে কোনো কিছু কামান, অনেস্ট ওয়ে যদি অনেস্ট নিয়ত থাকে আপনার, তাহলে ওইটা আসলে না কোনো না কোনোভাবে আপনি আবার পেয়ে যাবেন গা বুঝছেন, তার মানে এই না যে না জাগোটা পায় না হ্যাগোটা পুরো ডিসঅনেস্ট এরকম না কিছু, তবে অনেস্টির ক্ষেত্রে আমি দেখছি অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়। খাদিজা আক্তার লিখছে লোকে আসসালামু আলাইকুম শিবু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম বন্ধু খাদিজা আক্তার, আরো লিখছে লোকে আমাকে সাথে আরো লিখছিল হাই ভাইয়া কি অবস্থা কিমন আছো চলে আসলাম চক্কর বক্কর বাচ্চিতে তোমার সাথে আড্ডা দিতে, সিওর বন্ধু আমিও তাই চারটা দেয় অনেক লিখা। আচ্ছা নাজিফা রহমান আছে আমগুলো লোকে, শুভ বৃষ্টি ভেজা দুপুরে, হ্যাঁ বৃষ্টি কই পেলেন আপনি, ঠাড়া বড়দের মধ্যে কি ঘুমান না আপনি। আচ্ছা নাজিফার রহমান বন্ধু আপনি কইতে কইতেছেন এটা কোন আগে, ঢাকায় কিন্তু বৃষ্টি আমি দেখতেছি না। আচ্ছা এই জায়গার মধ্যে আমার বন্ধু লিখছে ভূত এসে বলে গেল সব বন্ধুরা কেমন আছো, তোমার বাসার সবাই কেমন আছে, দুপুরের খাবার খেয়েছো কেমন আছো সিফু ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, বাকিগুলো হইল গিয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে, দুপুরের খাবার না। মাহবুব আলম লিখছে এফ এম রেডিও শুনে বিভিন্ন জেলার মানুষ, তাদের জন্য কোনো এফ এম রেডিও প্রোগ্রাম নাই, তো এই প্রোগ্রামকে আমরা হুদা টাকার লেখা করি কি কইলেন, এটা মানে আইলোয়ার কয়ে দিলেন একটা কথা,

জিনিসটা লিখছে কি বন্ধুরা হইনেন, এফ এম রেডিও শুনে বিভিন্ন জেলার মানুষ, তাদের জন্য কোন এফ এম রেডিও বা প্রোগ্রাম নেই, তাই এগুলো কি লেবর আমার ব্যক্তিগত প্রোগ্রাম? আমি এরকম দেখি অবশ্য অনেক বন্ধু, বন্ধু আপনার সুক্রিয়া আপনার এই কমেন্টের লেগে, এরকম আমি দেখেছি মনে করেন খুব একেবারে কোর্ট টাইম আই পড়ে আয়া একটা ক্যাপশন দিচ্ছে, ক্যাপশন না প্রথমে মাইন্সে সবাই করতেছে ওয়া ওয়া ওয়া, পরে ওয়া ওয়ার কি আছে, এটা তো নর্মাল কথা এবং হয় নাই কথাটা। তো আপনার তো এরকম বন্ধু, দুঃখিত আপনার এই কথাটার কোনো আমি আমি মিনিং খুঁজে পাই না, ওইটা হয়তো আমার জ্ঞানের কি কয়টারে সীমাবদ্ধতা। আপনি আমার আরেকটু বুঝায় করবেন যে আপনি আসলে কি কইতে চাইছিলেন। আজহার ইসলাম ফ্লেভার, এবং আমি আরেকটু কইবার চাইতেছি, আমগো ঢাকা এফ এম এর ভিতরে যতগুলো আয়োজন আপনি দেন এই সবগুলো আয়োজন শুধুমাত্র ঢাকার লেগে না, এটার লোকে আমার সকল আমগো সম্মানিত শ্রোতা দর্শক সপ্তের লেগে, এটা দেশে দেশের বাইরে যারা যারা আছে সপ্তের লেগে। এন্ড আপনি যদি কোন জানেন আপনার লেগে আলাদাভাবে একটা শো করতে হবে, আইন আমগো লোকে বন টাকা পয়সা দেন করে দিই, সমস্যা নেই। আজহার ইসলাম ফ্লেভার, ওয়েলকাম টু চক্কর বক্কর বাতচিত। ইয়া সিলেট থেকে অনেক অনেক রুদ্র রুদ্র রৌদ্র মানে শীতের মধ্যে রুদ্র হয়ে গেছে গেছে, কিন্তু টেম্পারেচার এনজয়েবল বাইক রাইডিং এ সিলেট টু বিয়ানী বাজার। বন্ধু সাবধানে, হ্যাঁ বাইক বুকলে একটু সাবধানে চলাফেরা করবেন, আমরা তো আবার অনেক সময় বাইক পেলে উড়ে যাই, আমার মনে কিছু কিছু বাইকার না হাইওয়েতে যায় ভুলে যায় এটা বাইক লয়ে ঘুরতেছে, হ্যাঁ মনে করে বিমান লয়ে ঘুরতেছে, উড়াল দেয় পুরা রীতিমতো। তো এটা করবেন না, ট্রাফিক আইন মাইনা চলবেন আলবত, আর এটাও মাথায় রাখবেন যে আপনি যে জায়গায় যাইতেছেন ওই জায়গায় একটু আসতে গেলে ওই জায়গায় থাকবো, বিষয়টা এমন না যায় মনে করেন আপনি হেনতে ফেনিতে যেতেছেন অথবা নোয়াখালী যেতেছেন, তো নোয়াখালী বিষয়টা এমন না যায় আপনি দেরি করে গেলে নোয়াখালী অন্য জায়গায় যাবো গা বাঙ্গা চুইরা, তো আপনি আপনার সময় লয়ে যান আস্তে আস্তে যান। আচ্ছা আর এই জায়গায় লিখছে লোকা আমগো বন্ধু আফরোজা পলি সুবুদপুর সিফাত ভাইয়া, এটা আমগো জান না তারা যুথি বন্ধু, সুক্রিয়া বন্ধু স্বাগত জানাই যাচ্ছে আপনারা। এই জায়গায় লোক আমগো আরেক বন্ধু কিউট পুকি ভাইয়া, আই এম হিয়ার, ওকে ভাইয়া জানেন আমি কেক বানাচ্ছি আর আপনাকে শুনছি, ইস ভাইয়া আমি যদি আপনাদের আপনাকে কি আপনাকে আমার কেক খাওয়াতে পারতাম খুব ভালো লাগতো, বাট ইনশাল্লাহ আমি আমার কিছু ক্রিয়েশনের মাধ্যমে এগেইন দেখা করবো ইনশাল্লাহ। অবশ্যই অনেক অনেক দোয়া রইল, আপনি তো অনেক সরি আমার আমার যতটুকু মনে হইল আমগো নুসাইবা, কারণ আমগো নুসাইবাই তো এই কেক টেকগুলি সব কিছু বানায়, কিন্তু নুসাইবা তো নাম নুম কিচ্ছু রা হয় নুসাইবাই ওইটা শিওর। আচ্ছা জান্নাতুল হীরা, আচ্ছা আমগুলোকে লিখছে হাসির রাজা কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছে বন্ধু, ভাইয়া চলে আসলাম আপনাকে শোনার জন্য কেমন আছেন, আজকে অনেক খুশি কারণ মোবাইলে ১০০ টাকা আছে, ১০০ টাকা এনতে পাঠান আমার কিছু, আমার ফোনও তো ১০০ টাকা নাই কা সিমরান জাহান সাইলা, সুক্রিয়া বন্ধু। এই জায়গায় আরো আছে কে দেহি, আরেকজন বন্ধু লিখছে ভাইয়া মেয়ে পটানোর টিপস, মেয়ে পটানোরটা পারবো না আমি, আর বেলুন ফুটানোর টিপস দিতে চাই, আপনার ২ টাকা ৫ টাকা করে বেলুন পাওয়া যায় ফুটা মানে ফুলাইয়া ঠুস করে ফুটাই দেবেন সেফটি পিন বা দেখা গেছে চাপ দেওয়া দূরা, আপনি এটা লেগে আমার মনে হয় বেস্ট, কারণ মেয়ে তো ভাই কোনো প্রোডাক্ট না যে আপনি গিয়া পটাইলেন পৈটা গেল গা জিনিসটার মধ্যে, আপনি বরং এইটার মধ্যে থেকে নিজের যোগ্য করার চেষ্টা করেন, আপনি আছেন আরেকজনের পটানোর লেগে, আপনি নিজে যদি যোগ্য হন আপনার লেগে যেতে হবে, আপনার লেগে না মানুষ পাগল থাকবো, উল্টা আপনি জোর করে যাকে ওরা পাগল বানাতে পারবেন, এটা তো হইব না। আচ্ছা আমরা স্বামী স্ত্রী দুজনই গাড়িতে আপনাকে শুনছি, অনেক অনেক সুক্রিয়া বন্ধুরা দুজন, এই দুই কাপলের লেগে অনেক অনেক মানে দুই কাপল বলে কাপল তো একটাই থুকু, মানে কাপলের লেগে অনেক অনেক দোয়া রইল, আর আপনার কইতেছে আপনার তো নাম ঠিকানা কিছু দিলেন না বন্ধু, আপনি আপনার ওয়াইফের নামটা দিবেন না অ্যাটলিস্ট কি আপনি বুঝবো, এখন তো মনে করেন অনেকেই হুনতাছে, তো নাম আর দুজনের নাম দিবেন আর কই যেতেছেন এটাও লিখবার পারেন এই জায়গার মধ্যে। আচ্ছা আমগো বন্ধু ডেভিড ইমন আমগুলোকে জয়েন করছে, আরও আছে লুবাইনা, হ্যালো বন্ধু শুনছেন ঢাকা এফ এম 90.4 চলছে সবার প্রিয় মজার অনুষ্ঠান চক্কর বক্কর, সঙ্গে আছি আমি লুবাইনা, ওয়াও আমার জায়গা খাইয়ে দিচ্ছে, ওকে কিসু ভাইয়া তুমি না না মাঝখানটা কিন্তু আমি কইছি হ্যাঁ লিখে নাই, ওকে কিসু ভাইয়া তুমি সঙ্গে আছো তো, আমি তো আছি, ওহো ভুলেই গেছি গা অনুষ্ঠানে হেড তো তুমি, না আমি আসলে সাধারণ একজন বন্ধু আপনার, মজা লাগে লাগবই তো কানে যে ঢাকা এফ এম, ইয়াস ওকে সো আমরা একটা গানে যাবো যে গানটা হুনমোট এলাকা লিঙ্কিন পার্কের গান দ্য এমপ্টিনেস মেশিন, সেরকম একটা গান হুনতে থাকেন লগে থাকেন ঢাকা এফ এম 90.4 এর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

চক্কর বক্কর বাচ্চি সিফাত আছি আপনার লগে। প্রতি রবিবার আপনি শোটা পায় যান আমগো ঢাকা এফএম 90.4 এবং এই ঢাকা এফএম 90.4 প্রতি রবিবারে যে শোটা পান আপনার সিফাত থাকি আপনার লগে। এই যেমন আছি আপনার লগে, কথাবার্তা কইতাছি, বাতচিত চলতেছে। যাক, এর মধ্যে আবার আমগো একটা আরেকটা ঘটনা কইরা গেল। আমার খুব পছন্দের একজন নায়ক আসলে, অভিনেতা, নায়ক কমু না অভিনেতা কমু, নানা পাটেকর। হ্যাঁ, পরপারে পারি জমাইলো। এবং এই একটা মানুষ আমি দেখতাম যে মানে এমন কোন সিনেমা আসলে আমি আর দেই নাই যে সিনেমাটার ভিতর আসলে উনার ডায়লগ উনার লেগা আমি আমি যদি ব্যক্তিগতভাবেই কই যে আমি ওয়েট করি নাই। কারণ উনার যে ভয়েস টোন, উনার যে অ্যাক্টিং, চেহারার যে এক্সপ্রেশন, সব কিছু, ইভেন দো মুস্তফা থেকে শুরু করে মনে করেন আরও যত যত মুভি করছে, আপতাক ছাপ্পান, সবগুলোর ভিতরে কিন্তু সেই লেভেলের পারফরমেন্স। আমার যে আমার কাছে মনে হয় কি, এটা আমার কাছে মনে হয় পুরো সিনেমা ইন্ডাস্ট্রি এই এই জিনিসটা স্বীকার করে নিব যে আসলে এর মতো আসলে কোনো অ্যাক্টর কিন্তু আমি দেখিনি। এক একজন এক একটা ক্ষেত্রে বেশ। তো নানা পাটেকারটা আমি দেখতাম, তো আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম যখন নানা পাটেকার ওয়েলকাম সিনেমাটা করে, যে যার মধ্যে এই যে উদয় ভাই, তারপর ওনার ছোটো ভাই থাকে মজনু, মানে অনিল কাপুর। তো এরকম একটা সিরিয়াস অভিনেতা যখন কমেডি করে তখন অনেকের কিন্তু একটা প্রশ্ন যায় কি পারবো নাকি এটা সেটা, কিন্তু উনি বিশ্বাস করেন ওই জায়গাটার ভিতরে মানে কমেডিটার ভিতরে যেমন ফাটায় ফেলাইল। এবং তার পরবর্তীতে ওয়েলকামের যতগুলো কিস্তি আইছে আমি একটা কিন্তু ওইভাবে আসলে মনোযোগ দিয়ে ভালোবাসা দেওয়া পারিনি। কারণ প্রথমটার ভিতরে ওনার যে পারফরমেন্স আছে এটা ছিল অসাধারণ। কন্ট্রোল মজনু, কন্ট্রোল বা কন্ট্রোল উদয়, কন্ট্রোল অসাধারণ। তো আসলে অভিনেতা এইগুলারই কওয়া যায়, এই সব মানুষই কওয়া যায় যারা আসলে যেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে ওই ক্যারেক্টারটারে এমনভাবে ফুটায় তুলে যে মানুষ কনফিউজ হয় যে এটা কি আসলেই হ্যাঁ, মানে এত সুন্দর হয় ফুটায় তুলে। যাক, পরপারে ভালো থাকুক উনি। এবং এটা একটা বিশাল শূন্যতা মিডিয়া অঙ্গনে, এবং আমরা বাংলাদেশে এরকম আমরা বেশ মানে খুব দক্ষ যোগ্য আমরা অনেক অভিনেতা হারাইছি, যার মধ্যে লোক আমগো হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, অসাধারণ অসাধারণ প্রত্যেকটা ক্যারেক্টার, ঠিক আছে। এই জায়গাগুলো না কোনোদিন ফিল আপ হয় না। চ্যালেঞ্জার আছে হুমায়ুন আহমেদের নাটকের, অসাধারণ সবাই। যাই হোক, আমরা যাই আমগো কথাবার্তা, যাই আমগো বান্ধবী যুক্ত হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম। এই যে আমার দুষ্টু বন্ধু, যে কেমন আছো গো তুমি? কয়েকদিন থেকে মনে রেখেছিলাম যে রবিবারে তোমার সাথে যুক্ত হব, কিন্তু দেখো আজকেই ভুলে গেছিলাম যে আজ রবিবার। ভাগ্যিস মনে পড়লো, না হলে তো মিস করে যেতাম। যাক, ভাগ্যিসকে এটা মনের টান, বুঝছেন বান্ধবী? আচ্ছা বন্ধু, তোমার তো একটু খেয়াল রাখা উচিত যে বান্ধবী আসেনি তাকে একটু ডাক দেয়, কিন্তু না, তোমার তো সেই খেয়াল নেই। আমি বন্ধু বিশ্বাস করেন মাঝখান দিয়ে অনেকবার ডাকছি যে আমগো বান্ধবী কই, দেহি না এটা সেটা, পরে দেয় যে বান্ধবীর কোনো রাও শব্দ নেই। তখন আমি বুঝলাম যে আসলেই বান্ধবী আমগো নাকি হুদাই আমি একটা নাম দেওয়া থুয়ে দিচ্ছে, কারণ আমি ডাক দিলে তো হুনার কথা, তাই না? তা আপনার একবার এরকম মনে হয় নাই যে না আমার তো ডাকতে আছে আমি যাই না কেলা? মনে হয়েছে একবারও, যদি না হয়ে থাকে তাহলে আমারও ওইভাবে আসলে মনে হওয়াটা ঠিক হয় নাই। যাই হোক, এই জায়গায় লিখছিল গিয়া কেমন আছেন, অনেকদিন পর ভাইয়া আপনার শো শুনছি, ভাইয়া দোয়া করবেন আমার এইচএসসি রেজাল্ট দিবে সামনে। অবশ্যই অনেক অনেক দোয়া রইল বন্ধু, পরীক্ষা ভালো হইবেন স্যার। পরীক্ষা কেমন দিয়েছিলেন জাগবা? এমনি পরীক্ষা দিয়েছিলেন ঠিকঠাক মতো? যদি দিয়ে থাকেন মনে করেন তাহলে আপনি মনে করেন যে ভালো একটা রেজাল্ট আপনি পাইবেন ইনশাল্লাহ। আচ্ছা, লিখছে সুজন মাঝি, ওকে ভাইয়া আজকে আমার 18তম জন্মদিন, তোমার উইশটা প্লিজ। অবশ্যই অবশ্যই, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ, ঠিক আছে? সাবধানে থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই দোয়া করি। আচ্ছা, আমাকে জাহাঙ্গীর আছে বাগলাতে হুন্দাস আমগো বন্ধু, কেমন আছেন সিয়াদ ভাই? আমি ভালো আছি, চলে এলাম চক্কর বক্কর বাতচিতে, থাকবো পুরো সময়, পুরো সময় খাওয়ার পর মনোযোগ দিয়ে তোমার কথা অনুভব করতেছি। মনে হয় শীত শীত ভাব আইতেছে নাকি? শীতে আইলে আমার যে ভালো লাগে ও হয়ে কি আনন্দ কুয়াশা, আসলে শীত আমার কাছে সেরকম লাগে, শীত আমার মনে হয় আয়া পড়ছে। আমি গতকালকে মানে গতকালকে কোন বা তার কয়েকদিন আগেও কোন মানে শীতের একটা আবেশ পাইতে, সেটা কিন্তু আমি কইছিলাম, শেয়ার করছিলাম আপনাদেরকে। তো এখনও আছে, মানে এখন একটা কনফিউজিং টাইম চলতেছে আর কি, শীত আর গরমের মধ্যে আর কি তর্ক বিতর্ক চলতেছে যে কে থাকবো কে থাকবো না। তো আমার মনে হয় শীতের আওয়া উচিত, গরম তো থাকলো ভাই, জান এবার আপনি। আচ্ছা আমগো, এই জায়গার মধ্যে এটা আমগো বন্ধু ছবি দিচ্ছে। আচ্ছা, জানো ভাইয়া, 2 বছর আগে একটা ছেলে আমার পার্সোনাল নাম্বার চায়, তখন আমি বাবার নাম্বার দিয়েছি, ভেবেছিলাম বাবা একটু ঝেড়ে টেড়ে দিবে, ওকে। তার কই বাবা তার সাথে উল্টা বন্ধুত্ব
করে ফেলেছে, এখন সে রেগুলার আমাদের বাসায় আছে, বাট এখন আমার আমার নাম্বার পাইনি। এই হচ্ছে আমার বাবা, যাক উনি খুব সরল সোজা মনের মানুষ। আচ্ছা লিখছে ভাইয়া, নাম নামে কেউ ভাইয়ার নামে কেউ মামলা করলে আমি হ্যান্ডেল করবো। এই যে অনেক অনেক ভালো আছো বন্ধু, শুক্রিয়া আপনার। এই যে সদা দেখছেন, কই যাবেন আপনি আমার, দেন আমার ওই বন্ধু কিন্তু আয়া পড়ছে, মানে আগে আয়া পড়ছে। শুক্রিয়া বন্ধু, আপনার লিখে অনেক অনেক দোয়া রইল। আপনি আমি তো আপনি মানে যা জয় জানা আমি এটাই দোয়া করি। আচ্ছা ভাই বলো তো এটা কোন জায়গা, এই জায়গাটা এটা কোন জায়গা? আমার আসলে না মানে এই ধারণাটা খুব কম, জায়গাটা না কে বয়ে রয়েছে এটা কোন ব্যাপারে, এটা মনে আমাকে সাউদা বয়ে রয়েছে এটা, কিন্তু জায়গাটা আসলে বন্ধু আমি মেরি অ্যান্ডারসনের মতো লাগে, আবার কেমন জানি লাগে আর কি, আমি জানি না আসলে, কারণ আমার এটা মন থাকে না। একমাত্র চিড়িয়াখানা দেখলে আমি বুঝতে পারি যে ও আচ্ছা এটা চিড়িয়াখানা, কারণ পিছনে পশু পাখি থাকে, তাছাড়া আমার খুব একটা মনে থাকে না বন্ধু। আচ্ছা শুক্রিয়া আপনার সাউদা শেয়ার করানোর লেগে। আচ্ছা এই জায়গায় আছে লোক আমার বন্ধু, ফেসবুকের মাধ্যমে অনেক বন্ধুরা আছেন, দেখি কারা কারা আছে। আচ্ছা ফেসবুক পড়ার আগে আমরা একটু এস এম এস এ যাই, চিন্তা করতে হচ্ছে হান কি এস এম এস এ যাও না কি ব্রেকে যাবো। আচ্ছা না এস এম এস পড়া তারপর যাই। আচ্ছা ইউসুফ সিকদার লিখছিল কি ভাই, সবাই সবার ডেঙ্গু হইতেছে সাবধান, আর ভাই আপনার আজও কি মনটা খারাপ? না বন্ধু আমার আসলে একটু কেমন জানি একটু আর কি ঝিম খায় রয়েছে আর কি, মাথা মতো একটু বিষ আছে, বাট আপনি ওনার কথা কইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে, চক্কর বক্কর বাচ্চাদের ভিতরে আমার থাকতে অনেক বেশি ভালো লাগে। আর দ্বিতীয় কথা হলো গিয়া শরীর তো খারাপ হয় নাই হইব, এই যেহেতু গরম ঠান্ডার মধ্যে একটা মানে একটা চেঞ্জ হইব না, মানে চেঞ্জ হইতেছে যে এটার মধ্যে মোটামুটি আমরা একটু একটু তো অসুস্থ হমই, ঠিক আছে, কারণ এটা সব সবসময় হয়, তো এইবার হইব, তো একটু সাবধানে থাকতে হইব আর কি, যে এটা মাথায় রাখেন যে অসুস্থ হইবার পারেন, কিন্তু অসুস্থ অন্যের লেগে স্বভাবের করবার যায় না। শান্তি ইসলাম, এই ভাইয়া ঢাকা এফ এম কি আনস্টল করলেই শোনা যায় না কেন, আনস্টল করলে শোনা যায় না কেন? ওকে যতক্ষণ নেট থাকে ততক্ষণ শুনতে পারি, যখন নেট নেই তখন অফ। কিনলাই বলবেন কি করে, আপনি প্রথম প্রশ্নে লিখছেন যে আনস্টল আনইনস্টল করলে শোনা, আনইনস্টল করলে শোনা যাবে, আনইনস্টল করা মানে তো ডিলিট করে দেওয়া। আর দ্বিতীয় কথা হলো যেহেতু নেট না থাকা অবস্থায় আপনি হুন ব্যাপার চাচ্ছেন না, তাহলে অবশ্যই এটা নেট দিয়ে হুনতে হয়, নেট ছাড়া আপনি পুরো মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আরেকটা জায়গার কথা হুনবেন কেমনে, এত ফাও কি হয়। তো শান্তি ইসলাম একটু এমবি করে নিতে হইব আর কি বন্ধু। সারমিন একটা জুই আছে আমগুলোকে, আরো আছে তুহিন খান আওয়াখালি বাজার থেকে হুনতেছে আমগুলো বন্ধু, রংপুর থেকে আমগো বন্ধু নাজিফা রহমান লিখছে তোমার কণ্ঠ সুন্দর লাগতেছে, শুক্রিয়া বন্ধু। ভাইয়া ইংরেজি বিষয়টা এত কঠিন কেন একটু বলো, ইংরেজি কঠিন আনপসিবল, এই মানে আর কি সরি এটা আমার পরে কাটা জানিয়েছে এটা ইম্পসিবল হইব। ওকে ইংরেজি কঠিন না বন্ধু, ইংরেজিতে আপনি আমার কাছেও তো কঠিন না, আমি আমি অনর গোল ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু মানে জাস্ট সামনে থেকে হ্যারে বোঝানোর দায়িত্ব আমার না, হ্যাঁ হ্যাঁটার মতো বুঝালো আমি আমি আমার মতো কয়ে যাবো, ঠিক আছে। তো ইংলিশের আমি আপনার একটা সহজ মানে ই দিবার পারি যদি আপনি আর কি অ্যাপ্লাই করেন, যে আপনি যে ইংলিশটা পড়তেছেন ওই ইংলিশটার বাংলাটা জানার চেষ্টা করেন। এখন আপনি কন যে বাংলাটা আমি কেমনে জানবো ভাই, আমি তো ইংলিশই বুঝি না। এখন ঘরে মানে সবার হাতে হাতে মোবাইল, ওই জায়গার ভিতরে আপনি ট্রান্সলেটারে দিলে অথবা যদি সার্জেন্ট এটার মিনিং কী বা এটার অর্থ কী ওইটা আপনার খুব সুন্দরভাবে বুঝাই দিব। তো আপনি যখন কোনো একটা জিনিস খুব মানে ইংলিশের কোনো একটা জিনিস বাংলাটা বুঝে যাবেন গা, তখন আপনার কাছে খুব ইজি হয়ে যাবে ইংলিশটা, ঠিক আছে। তো আপনি এটা একটু অ্যাপ্লাই করে দেবার পারেন, অচের আগন্তুক আছে তা এটা আপনার হেনে একই তো আপনি হেনে কি করেন কয় বিলুপ্ত হয়ে যেতেছে রেডিও আস্তে আস্তে। ওকে এই জায়গায় আছে প্রতিবাদী যুবক বোঝেন আছে বোঝেন, তা আপনি প্রতিবাদ করেন আপনি বুঝেন গান শুনতে মানে আমি বুঝলাম আপনি আড্ডা দেন আমগুলোকে। আচ্ছা এই জায়গায় আছে আমগো বন্ধু কেনা আছে মৌনতা মৌ লিখছে ভাইয়া কি ওই দিন আমার ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন, কোকিলকুণ্ঠী মেয়ে কেন বলি কোকিলকুণ্ঠী ছেলে কেন বলি না, উত্তর দিচ্ছিলাম এক উত্তর বারবার দিব না, তা দিয়ে গেছিলেন কই আপনি বাদ, আপনি পরের বার প্রশ্ন করে লগে থাকবেন। এই মুহূর্তে একটা গানে যাবো যে গানটা রুনা দাদার গান ফেরাতে পারেনি, হুনতে থাকেন লগেই থাকেন।

0: Çakkırbakkır.
1: Çakkırbakkır.
0: Çakkırbakkır batçıydı.
2: নয়া ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত আচামকো। সাউদা লিখছিল কিছু মানুষ বলে প্রাইভেটে পড়লে ছেলে মেয়ে বকে যায়, এটা করে ওইটা করে। আচ্ছা, এটা ঠিক অনেকে করে, বাট কে বলল যে সবাই একরকম এরকম? আর যারা এগুলো বলে তাদের কথা শুনে মনে হয় পাবলিকের ছেলে মেয়েরা তুলসী পাতা, আচ্ছা মানে ধোয়া তুলসী পাতা। ওকে ভাই, একজনের জন্য সবার উপর অপরাধের দোষ চাপিয়ে দেয়া মোটেও ঠিক না। আমি তো বাপ মার কি ভয়ে কোনোদিন এসব ভাবিও নি, এসব করলে আমাকে কেটে রান্না করে খাওয়া হবে, কে খাইবো কেমনে রানবো, আমি তো এটা চিন্তা করতেছি আর কি। যাই হোক, বলে দে ভাইয়া, এগুলো শুনতে আমার কেমন লাগে? শুনেন বন্ধু, কিছু কিছু কথা আমি যেগুলো আগে কইছি ওগুলো সব ক্ষেত্রে মোটামুটি প্রযোজ্য। একটা লোক যে আমি কইলাম না, অনেক বন্ধুরা দেখবেন যে ঢালাও ভাবে দেখা গেছে, হ্যাঁ পার্সোনালি একটা ছ্যাক খাইছে, ওইটার উপর বেশ করে পৃথিবীর সব ছেলে খারাপ। আচ্ছা, তা পৃথিবীর সব ছেলে খারাপ, আমাকে বাপ হতো ছেলে। আবার কিছু পোলা আছে ছ্যাক খাওয়ানোর, পৃথিবীর সব মেয়ে খারাপ। তা আরে ভাইয়া, আমগো মা বই না, তুমি তো কেমনে খারাপ হয়? তো সবগুলা জায়গার ভিতরেই ভালো মন্দ আছে, জীবনে যেমন সুখ দুঃখ আছে প্রত্যেকটা জায়গার ভিতরে ভালো খারাপ আছে। আর অনেকগুলো মানুষ, কিছু মানুষের মধ্যে অনেক বদ অভ্যাস থাকবার পারে, কিছু মানুষ আবার বদ অভ্যাস ছাড়া থাকবার পারে। তো এটা ডিপেন্ড করে, ভ্যারি করে। হ্যাঁ, তো এটার মধ্যে যারা যারা কয় এগুলো আসলে এগুলো নিয়ে তর্কে যাওয়াটা আসলে ঠিক না, দরকারই নেই। আর যদি এক আপনি যদি এটা প্রোগ্রামটা বা অনুষ্ঠানটাই হয় লোকে এরকম যে আপনার লোকে এরকম তর্ক বিতর্ক হইব যে এটা ভালো আর উনি কইতাছে যে উনি কইতাছে ভালো আর আপনি কইতাছেন খারাপ, এটার মধ্যে একটা যুক্তিতর্ক একটা অনুষ্ঠান হইবার পারে, ঠিক আছে? তাছাড়া আপনি কোনোদিনই বা সাউদা আপনারা যে কইছে কোনোদিনই কাউরে এমনি জাজ করবার পারে না, এটা ঠিকও না। কারণ একই বাড়ির ভিতরে থেকে ধরেন চার ভাই বোন বা পাঁচ ভাই বোন থাকে, ওই জায়গার মধ্যে পাঁচ ভাই বোনে যে একই রকম হবে বিষয়টা এমন না। তো যে কয় আরে আপনাকে এইটুকু করলে হইব যে তাহলে ওই ক্ষেত্রে এটা প্রুফ করতে হইব যে হ্যাঁ যেটাতে পরে ওই জায়গার মধ্যে কেউ এই ধরনের কোনো কিছু করে না, সবাই মনে করেন যে একেবারে দুধে দোয়া তুলসী পাতা, তাহলে একটা বোঝা যায়। তো এগুলো লোকে মনে করেন, আমার কাছে মনে হয় যে মানে ইউজলেস টপিক বা ম্যাটার, ঠিক আছে? তো ওইটার ভিতরে হয়তো বা আপনারা পছন্দ করে, আপনার লোকে একটু কথা দুইটা বাড়ানোর লেগে এই টাইপের কথাবার্তা করে, ওগুলো পাততে দেন না। আপনার খালি একটা কথা কেউ পারেন যে সব জায়গার মধ্যেই ভালো খারাপ সব মিলাই থাকে, জিন্দগির ভিতরেও মনে করেন যে সুখ দুঃখ মিলে এই জিন্দগি হয়, তো সব কিছু মিলে আছে ওই জায়গার ভিতরে। ভাইয়া তোমার কথা মতো হই না, আমি সবাই একভাবে খারাপ ভাবতে হবো না, তাহলে ওই ক্ষেত্রে তোমারও আমার খারাপ ভাবতে হবে, ঠিক আছে? ওইভাবেই, ঠিক আছে সাউদা? আপনার এটা ঠিকই আছে, আপনার যে কনসেপ্ট আপনার যে চিন্তা এই বিষয়ে এটা ঠিকই আছে। ইসরাত রহমান লিখছিল গিয়া, আজ প্রথম মেসেজ দিলাম। দেন আপনি যে প্রথম মেসেজ দিলেন না যেরকম না, এই যে আমাকে সাউদা অনেকদিন ধরে মেসেজ দেয় একই রকম, মানে কোনো পার্থক্য নেই, নতুন পুরান সব এক। আচ্ছা, ওমর ফারুক আছে, এসে গেলাম, শুক্রিয়া বন্ধু, স্বাগত জানিয়ে যাচ্ছি। আমাদের ভাগ দিয়ে ওই ওই ভাইয়া ভূত এসে বলে গেল, আপনি কাম করেন, চাচাতো বোন কি কি খাবার পায়, আপনি চাচাতো বোনের লোক বইয়া হোয়াটসঅ্যাপে ওই খাউনটি লন লোয়া, দুজনে মিলে একখানে খান, ওই খাওয়ান আমার লাগবো না। আচ্ছা, সাফায়েত আলম, এটা আমি কাইফ মনে, হ্যালো শিবু ভাইয়া কেমন আছো, চলে এলাম আমি সাফায়েত আলম কাইফ বরিশাল থেকে। আমার কেন যেন মনে হচ্ছে একমাত্র আমি বরিশাল থেকে জয়েন হচ্ছি, কারণ কাউকেই শুনি না বরিশাল থেকে, সবাই শুনি রংপুর থেকে। তো রংপুরের মানুষজন নিজের অ্যাড্রেস লিখে এলাকা শুনেন আপনি, অনেকে তো অ্যাড্রেস লিখে না, হুদার নাম লিখে, তো এই কারণে ওই অ্যাড্রেসগুলো পড়া হয় না। আচ্ছা, ওই দিক থেকে মানে উত্তরাঞ্চল থেকে যখন ছিলাম তখন অনেক ভালো লাগতো যে সবাই রংপুর থেকে স্কুল থেকে এসে গোসল করে নামাজ পড়লাম যাক মাসাল্লাহ, এখন ভাত খেতে বসেছি, আছি পুরোটা সময়, আপনাকে একটু লোভ লাগাই দিব, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত, আহা হা এটা অনেক টেস্টি, না আমার লোভ লাগতেছে না এই মুহূর্তে। আচ্ছা, সাথে লাউয়ের তরকারি, এটাও কিন্তু জোস সেরকম লাগে কিন্তু। হ্যাঁ যাক ভালো, আপনি মানে স্বাস্থ্যকর খাবার খাইতেছেন, তো খান খায়া ঘুমায় যায় না, আবার যে এমনি কইলেন আপনি খায়া, তো এই খাওয়ানোর পরে তো আপনি চায় থাকবার পারবেন না, ঘুমায় যাবেন গা, ঘুমায় না কিন্তু, পাঁচটা পর্যন্ত আছে কিন্তু ভুলে যায় না। আমি বান্ধবী কি লিখছে, আয়া পড়ছি গো বন্ধু, আয়া পড়ছি, তুমি এত সুন্দর করে ডাকবা আর আমি আইমুনা, এটা কি হয় বলো, অনেকবার হয়েছে, না না হয় না। যাক বান্ধবী, আমগুলোকে ইদানিং জয়েন করতেছে বান্ধবীর, শুক্রিয়া অনেক অনেক, এই যে এত দূর থেকে এত কষ্ট করে আসলাম, তোমার তো উচিত এবার বান্ধবীর জন্য একটু খাবারের ব্যবস্থা করা, তাই না? এ বন্ধু মাত্র বাইরে যাচ্ছে, আমি আরেকদিন আইন খাওয়া মনে, ঠিক আছে, আইছে মানে এতদিন পর পর আয় একটা করে ডিমান্ড, ঠিক আছে? এইটা মনে হয় না যে আমি যে প্রতিদিন আই না, না এই যে একটা ডিমান্ড করে, এটা কি হয় নাকি? আমি প্রতিদিন আইতাম, বাইয়ার লেগে কিছু দিতাম, বাইয়ার লেগে কিছু খাওয়ান দাওয়ান পাঠাইতাম, গিফট পাঠাইতাম, তারপর আমি চাইতাম, দেওয়ানের খবর নাই, খালি আইব ফেসবুকে ঘুরবো হোয়াটসঅ্যাপে ঘুরবো আর একটা একটা করে ডিমান্ড করবো। হ্যাঁ এই লোক অবস্থা বন্ধু বান্ধবের। ওকে আমগুলো লিখছে কেথা, আরো আমগুলো কে কে আছে, আর হোয়াটসঅ্যাপে আছে আমগুলো বন্ধুরা, কি লিখছে বন্ধু, হ্যালো শিবা ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আমি সাফাত আলম কাইফ, যেটা উনি লিখছে আর কি, দুইটাই লিখছে। আচ্ছা, এই জায়গায় আমগো প্রিয়া, প্রিয়া কিন্তু আজকে একেবারে পুরো পরিবারের ছবি দিচ্ছে, বেবির লগে এবং বেবির বাবার লগে আর কি। তো যাক মাশাল্লাহ, খুবই সুন্দর পরিবার, এবং এই পুরো পরিবারের লেগে আমার অনেক অনেক দোয়া রইল। আপনারা সবসময় সুস্থ থাকেন, এইভাবে হাসি খুশি থাকেন। আর শুনেন, এরম মনে করেন যে ঝগড়াঝাটি হয় নাকি, ঝগড়াঝাটি তো মনে হয়, এরম একটু একটু ওই বই মাইন্সার কান কথায় কান দিবেন না। সবসময় নিজে নিজের সংসারের দিকে বেশি খেয়াল রাখবেন, এবং আপনার হাজব্যান্ডও রাখুক। আমি জানি না এই মুহূর্তে আপনার হাজব্যান্ড হুনতে আছে কিনা। আপনার একটা সুন্দর পরিবার সবসময় আপনারা মেনটেন করেন, আমরা এটাই দোয়া করি। অনেক অনেক শুক্রিয়া শেয়ার করানোর লেগে। আচ্ছা, আমি বললাম ভাই আমি আপনাকে কিডন্যাপ করবো। ও মাই গড, কোথায় আপনাকে একা পাওয়া যাবে এবং কিভাবে করব একটু বলে হেল্প করেন প্লিজ। যে এটা জাহারা লিখছে, যে জায়গায় একা পাওয়া যাবে এটা কোন যাবো না, দরকার নেই জাহারা, বাদ দেন, হুদো দিয়ে গেবে দরকার আছে আপনি? আপনি বরং কিডন্যাপের চেয়ে ভালো হয় আপনি মনে করেন কিছু টাকা পয়সা বা খাওয়ান দাওয়ান লয়ে এলে আমার মনে হয় আমি খুশি হবো, এটা সবচেয়ে ভালো হইব আর কি। সুজন মাঝে লিখছে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমি অবস্থান যুক্ত হয়ে গেছে, কি লিখছে অবস্থান দেহি? শিবাদ ভাই কেমন আছেন? অবস্থান করতেছি উত্তরা থেকে, অফিস থেকে আয়া পড়লাম। আজ সকালে অফিসে একটা মিটিং ছিল, মিটিং শেষের দিকে আমার বস আমার কে সেই ঝাড়ি ওকে লিখছে, বলল এদার আই উইল লিভ দিস কোম্পানি অর ইউ শুড বি ফায়ার্ড। ওরে বাইরে বাইরে তো কঠিন কথা কয়ে লাগছে, অথচ যে কারণে ঝাড়িটা খেলাম সে কাজটা তারা কেউই জানে না, আবার আমি তাই এক্সপ্লেনও করতে পারলাম না, যেহেতু তারা কাজটাই বুঝে না, তাই আমার খুব মজা লেগেছে, তারা খুব টেনশন করে। শুনেন, এমপ্লয়ি বসগুলো রিলেশন প্রায় ক্ষেত্রে এরকমই হয়, ঠিক আছে? সো এটা কোনো ব্যাপার না, আর আপনার আমার অনেক বেশি ম্যাচিওর মনে হয়। সো এই যে আপনি কত সুন্দরভাবে ওইটার আবার এক্সপ্রেস করলেন, এটা ভালো লাগছে। রাবিয়া লিখছে, আরে বন্ধু কি বলো, তুমি দেখবার আমি শুনতে পাবো না তাকে হয়, ওইছে তো কইলামই তো, তুমি বুঝছো না আমি তোমাকে কত ভালোবাসি। জি বুঝছি, আপনারটাও বুঝছি, ফাতেমারটাও বুঝছি, আপনারা কত ভালোবাসেন, নিজেরটাও বুঝছি। আইবেন সারা জীবনের কথা, কখনো যাবো না, তারপরে যাবেন, হঠাৎ ব্যস্ত হয়ে গেছি গা আমি জানি এগুলা। তবে এইটা ভালো লাগে যে রাবিয়া বান্ধবী আপনি সব কিছুর পরেও আমগুলোকে জয়েন করছেন এবং আপনার কথাবার্তা শেয়ার করতেছেন, এটা আমার কাছে খুব আনন্দের একটা বিষয়। আলো আছে আমগুলোকে রংপুর থেকে লিখছে, আমি প্রথম আপনাকে টেক্সট করলাম, কারণটা হলো ঢাকা এফএম এ টেক্সট করার জন্য কোনো সুযোগ পাইনি। কে লেগা পান নাই বন্ধু, আমার নাম্বার তো একটাই 01841904904, সুযোগের কিছু নাই তো, যেটা লিখবেন লিখা পাঠাবেন এই নাম্বারে ডাইরেক্ট আমি গোছায় পড়বো, আর আমরা গল গল করে পড়ে দিবো, এক হইলো অন ইয়ারে নয়তো অফ ইয়ারে, এই তো বিষয়টা নাকি। আর একটা গানে যাই, যে গানটা হরমোটলকে হৃদয় খান ফিচারিং সোনিয়ার কণ্ঠে, যা মানে মানে যা মানে আমি ভুলে ধমক দিয়ে লাগছি, তো শুনতে থাকেন, লগই থাকেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Shunchen Thak FM 90.4. চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: চক্রবক্কর চক্রবক্কর বাতচিত
3: চক্করবক্কর বাতচিত আপনি শুনতেছেন ঢাকা FM 90.4 সিফাত। আপনার লগে আছি রবিবারের এই বিশেষ শোলে। অনেক বন্ধু জিগেছেন যে এই শোটা কবে কবে হয়। নতুন অনেক বন্ধু আমাদেরকে প্রতি সময় প্রতি মানে আমরা নতুন নতুন এপিসোডে যুক্ত হন, তো সকল বন্ধুগুলিকে জানাই দিচ্ছি প্রতি রবিবারে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার বন্ধু সিফাত আপনার লগে থাকি ঢাকা ইয়া চক্করবক্কর বাতচিত লয়ে। ঠিক আছে, তা আপনি জয়েন করে ভালোবেন, আজকের পরেতে যেন মিস না হয়। এদিকে আরেকটা মুভির কাহিনী দেখলাম, 25 কোটি টাকা দিয়ে ছবি বানাইছে, ছবি আয় করছে কত জানেন? 330 কোটি রুপি। বাপরে বাপ, মানে এটা হলো একটা মালায়ালাম সিনেমা, সিনেমার নাম আমি জীবনে মনে রাখতে পারি না, তবে এই মুহূর্তে চোখের সামনে আছে, এটা হলো বেথলেহেম কুদুম্বা ইউনিট। নাম পড়তে গিয়া চোপা ওপা বিষয় জায়গা জায়গা। মালায়ালাম সিনেমা আসলে আমার খুব পছন্দের একটা মানে মানে অগ্রজ্য সিনেমাগুলো ওই জনরাটা, কারণ খুব সাধারণ মানুষের গল্প এমনভাবে উপস্থাপন করে আপনার কাছে মনে হবে এটা আপনার পাশের বাড়িতে যে ঘটনা। তো এই কারণে আমার কাছে মালায়ালাম সিনেমা একটা অন্যরকম ভালো লাগে। আর এই সিনেমার ভিতরে আমার পছন্দের একটা নায়ক আছে, অবশ্য নিভিন আছে, নিভিন পাউলি, আর নায়িকাটা লোকা মমিতা বাইজুর। তো এটা বেসিক্যালি একটা এই যে বেথলেহেম কুদুম্বা ইউনিট যেটা কোয়াল এসে দিয়ে আমি তালেব সুপ্রিয়া। তো এই সিনেমায় ওর লোকে বেসিক্যালি এটার যে জনরাটা এটা লোকে আপনার রোম্যান্টিক কমেডি ধরনের একটা সিনেমা, এবং এই সিনেমাটার লোকে আপনার মাত্র 25 কোটি রুপি মাত্র কইতেছি এমনি আর কি, মানে যেইটা কামাইছে ওইটার তুলনায় মাত্র, যে এত টাকা ই কইরা আপনার মনে করেন ইনভেস্ট কইরা বা খরচ কইরা এক পুরো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের লোকে 330 কোটি 93 লাখ রুপি, এবং এটা লোকিয়া আপনার ভারতে যেটা ভারতের বাজার যেটা ওই বাজারের লোকে 192 কোটি 48 লাখ রুপি কামাইছে, আর বিদেশের বাজার থেকে 138 কোটি 45 লাখ রুপি কিন্তু কামাই ফেলেছে। এবং এটা লোকে মালায়ালাম সিনেমার সর্বোচ্চ আয় করা কোনো সিনেমা, যে প্রথম দিকে আয় মনে করেন একদম ফাটায় ফেলাইছে সব কিছু। আর নিভিন পাউলির সিনেমা আমি আগেও দেখছি, বেশ কয়েকটা সিনেমা দেখছি, আমার কাছে সেরকম লাগে আর অ্যাক্টিং এবং যে স্টোরি উনি চুজ করে এটা অনেক বেশি জোশ থাকে। তো আপনারা দেখে লেবার পারেন, যারা যারা আসলে সাউথের সিনেমা দেখেন অথবা সিনেমা প্রেমী আছেন এরা কিন্তু দেখে লেবার পারেন। সিনেমার নাম আবারও কয়ে দিচ্ছি, বেথলেহেম কুদুম্বা ইউনিট। ঠিক আছে, এটা আপনি দেখে লেবার পারেন। যাবগা এদিকে আমার যে বন্ধুরা আছে, আমি বন্ধুকে SMS কমেন্ট সবই পড়মু। আমগুলো লিখছিল আফজাল হোসেন সোহেল সালাম জানাইছেন, ওয়ালাইকুম আসসালাম। শাহজালাল মারুফ আছে আমগুলোকে রংপুর থেকে, আছে আমগো অঙ্কুর বড়ুয়া সুবিকাল জানাচ্ছেন সুবিকাল। আর বান্ধবী লিখছে, বান্ধবী হে শোনো বন্ধু, নিয়মিত আসতে কিন্তু মানুষ নিয়মিত খাতির যত্ন করে না, অনেকদিন পরে আসতে কিন্তু অনেক আদর আপ্যায়ন করে, তাই তো আমি এতদিন পরে আসছি, তাই তোমার উচিত আপ্যায়ন করা, কাকে বলি দুঃখের কথা। এই আমার বন্ধুটা খুব কিপ্টে হয়ে গেছে, কিপ্টে না বন্ধু, আপনি নিজে এটা আপনার প্রমাণ পাইলেন না, আপনি এতদিন পরে আনার পরে কি আমরা চা নাস্তাতে স্বাগত জানিয়েছি, উল্টা আপনি কি কইছিলেন যে আমি কখনো যাবো না, তারপর আবার যে গেছিলেন, এই যে কথার যে একটা দোলাবরা, এই জিনিসটা আমরা প্রকাশ করছি, তাই দেখা আপ্যান হয়নি তো, মানে এটা

এটা থেকে কি শিখলেন যে সব জায়গার ভিতরে অনিয়মিত হইলে সম্মান পাওয়া যায় না, কিছু জায়গায় নিয়মিত হয়ে সম্মান পাইতে হয়। যেমন ধরেন স্কুলের ভিতরে আপনি একজন রেগুলার স্টুডেন্ট, আপনি রেগুলার যখন স্কুলে যাবেন তখন হাজিরা খাতার ভিতরে আপনার নামটা থাকবে না, খুব ভালো স্টুডেন্ট সবসময় স্কুলের মধ্যে। আপনি যদি মাঝে মাঝে দেখা গেছে দুই চার জিনজান করবো, ওরে বাবারে অতিথি আসছে, হ্যাঁ বইতে দাও পরের বাদ যা, ওইটাকে আপনি আপ্যায়ন করেন, ওইটাকে আপনি সম্মান করেন। ওই ক্ষেত্রে এটা কোনটা হয়, শ্বশুর বাড়িতে গেছেন না আপনার ক্ষেত্রে না, মানে পোলাগো ক্ষেত্রে কি হয়েছে, শ্বশুর বাড়িতে গেছে অনেকদিন পরে শাশুড়ি শ্বশুর শালা তারপরে শালি সবাই পাগল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ দুলাভাই আছে দুলাভাই আছে, ওইটা ওই সব জায়গায় ক্ষেত্রে হয়, বা বড় বড় কোনো ইভেন্ট টিভেন্ট এগুলাতে হয়। এইসব ক্ষেত্রে না বন্ধু, এইসব ক্ষেত্রে আপনার আপ্যায়ন বা আদর পাইতে হলে আপনার এই জায়গার মধ্যে থাকতে হবে নিয়মিত, বুঝছেন বান্ধবী? তবে বান্ধবী আপনার শুক্রিয়া, আমি এলে আপনার শুক্রিয়া জানাই, কারণ আপনি এতদিন পরে হইলো আপনি আর কি আমগো কথা আপনার মনে আছে এবং আপনি আইছেন আমগুলোকে জয়েন করছেন, এবং আশা করবো যে আপনি নিয়মিত থাকবেন, না থাকলেও যে আবার আইবেন দুই চারটা কথা আবার শুনাই দিব চায়ের লগে, এই তো। আচ্ছা প্রতিবাদী যুবক কইছিল একটা এর কথা তো আমরা পড়ছিলাম, আর এদিকে লোক আমগো হোয়াটসঅ্যাপে কারাগার আছে দেখি, ওকে হোয়াটসঅ্যাপে আছে লোকিয়া আমগো প্রিয়া লিখছে, আমি কইছি আপনাকে ঝগড়া যেতে হয়নি একটু আগে আপনার এই তো শুনলেন কইছিলাম যে আপনাকে হাজব্যান্ড ওয়াইফ মতো ঝগড়া জাতীয় হয় নাকি, এগুলো সুন্দরভাবে ই করে ফেলবেন। হ্যাঁ লিখছে ঝগড়া মানে উনি তো প্রতিদিন আমার কাছে মাইর খায়। হ্যাঁ ওই যে এখন আমি চেহারার লগে মিলাইতেছি যে মাসাল্লাহ উনি অনেক সুন্দর, আর লগে বুঝাইতেছে যে ভিতরে একটা চাপা কষ্ট, বাট উনি অনেক হ্যাপি। আমার মনে হয় যে আপনারা পুরো ফ্যামিলিটা অনেক হ্যাপি, এরকম হ্যাপি থাকেন আর একটু কম মেরেন, ঠিক আছে। আচ্ছা ওকে জায়গায় আছে লোকে সিফাত ভাই ঢাকা চাটাবাড়ি থেকে বলছি সাইম, আচ্ছা একটু ফেসবুক কমেন্টগুলো পড়েন ভাই, জ্বর আছে ভালো লাগতেছে না, কি করতে পারি একটু বলবেন কি করলে ভালো। এটা মনে হয় বন্ধু যে ওয়েদার চেঞ্জ হতে আছে এই কারণে ওই ব্যাপারে, আবার ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, আপনি যদি বেশি খারাপ লাগে জ্বর যদি একেবারেই না কমে আপনি আলবত কিন্তু টেস্ট করাইবেন, আপনার ডেঙ্গু আছে কিনা এগুলো আপনি চেক করাইবেন, তারপর অনুযায়ী ব্যবস্থা নেবেন, ঠিক আছে। হেলায় ফেলায় কাটান যাবো না। আর এই জায়গায় আরও আছে আমগুলোকে সাউদা সাউদা কি লিখছে দেখি, হ্যাঁ ভাইয়া একদম তুমি আমি তোমার কথাগুলো তাকে বলেছি, আর এসব আজাইরা মানুষের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই, আপনি চেতা রয়েছেন আর কি বুঝাই দিচ্ছে। বাই দ্য ওয়ে পোলা ম্যান তোমাকে শুনছে তাই বলছি তোমাকে, আচ্ছা আমার ওই মানুষটা যদি আমার হয়ে না থাকে তাহলে ওই ক্ষেত্রে আমি এর ক্ষেত্রেও আমার সবার লেগে একই কথা থাকবো যে সব জায়গার মধ্যেই ভালো খারাপ আছে। আপনি যদি বন্ধু আপনি যদি যে বন্ধু আর কি কইছেন আপনি নিজে নিজের এইটা মানে আপনি কি করেন সারাদিন এটা আপনি ভালো মতো জানেন, তা আপনার কাছে কি মনে হয় আপনি সারাদিন খুব ভালো কাজ করেন, আপনার ই হয় না আপনার বন্ধু বান্ধবের মধ্যে সবাই খুব ভালো মানে কেউ খারাপ না সবাই ভালো, তো এরকম যদি হয় ওইটাও জানাইবার পারেন আমার। সাদা তো জানাই যাচ্ছে আপনিও জানান। আচ্ছা জানো ভাইয়া তোমার মতো আমারও অনেক ঠান্ডা লাগছে, আমার কিন্তু অনেক ঠান্ডা লাগে নাই মানে আমার কেমন জানো একটা ঝিমঝিম ওয়েদার আর কি, আর একটু বেশি প্রেশার ছিল কাজের, দ্যাটস ওয়াই আর কি হয়তো বা মাথা ঠিক মতো কাজ করতেছে না, মাথা ঝিমঝিম করতেছে ওয়েদারের জন্য। এই আমার লোকে মিলে গেছে ইয়াস এটা ঠিক আছে। আচ্ছা আমার তো মনে হচ্ছে শীত পরেই গেছে, কারণ শীতের সুন্দর একটা স্মেল পাওয়া যায়, রাইট? শীত পরে গেছে, আমরা ঢাকা শহরে খালি স্মেল পাইতেছি, কিছু কিছু জায়গায় স্মেল পাইতেছে মানুষ, আর কিছু কিছু জায়গায় কিন্তু মানুষ খেতা কম্বল নামায় ফেলাইছে অলরেডি। কারণ আমি তো কইলাম যে ঢাকার দিকে আইতে গাড়ি দিয়ে আইতে মোটামুটি যেরকম জ্যাম জুম পইলে তারপর আইতে হয়, অন্যান্য জায়গাতে শীতও মনে হয় বাসে করে আয় আর কি, যে কোনো জায়গায় জামে আটকায় জায়গা পরে আস্তে আস্তে করে আয়, সব জায়গায় কাইপা কুইপা শেষ হাড্ডি মাড্ডি পুরো হুর হুর হুর করতে করতে সবাই সোজা জায়গায় তখন আমরা হুর হুর করে কাঁপি, তো আমরা একটু পিছনে যাচ্ছি আর কি এই ক্ষেত্রে। আচ্ছা এই জায়গায় আমগো আরেকজন বন্ধু সিরাদ ভাই ভালো আছেন, আছি আলহামদুলিল্লাহ। আমগো বন্ধুর নাম লোকে রেডমি ওমান, ওকে এই জায়গায় লিখছে লোকিয়া, আচ্ছা তানিয়া লিখছে লোকিয়া তাই, আচ্ছা FM শোনা যায় না, FM শোনা যায় না তাই অ্যাপ ডাউনলোড করলাম এখন সব শুনতে পাচ্ছি তানিয়া, যাক ওয়েলকাম তানিয়া। আরো আছে আমগুলোকে ভাইয়া জানেন একটা মজা, আচ্ছা এটা কোনটা আবার দিয়ে আগেও একটা লিখছে, ভাইয়া আমি আপনাকে কত ভালোবাসে গানটা গাওয়ার অনুরোধ করলাম আর আপনি আমার সাথে এরকম করলেন, কিরকম করলাম সত্যি কথা কইলে এরকম লাগে? আচ্ছা মনে মনে বড় কষ্ট পেলাম, কষ্ট পাই না বন্ধু, বরং আপনি যখন বুঝবার পারবেন তখন মনে আনন্দ লাগবো যে না আসলেই তো, হ্যাঁ আমার আপন ভাবে দিকে তো সুন্দরভাবে কয়ে দিল, এমন যদি মনে করেন না না না না আমি করছি, আপনি বিশ্বাস করেন আমি করছি, পাঁচটা বাজে বিদায় আলবিদা কয়ে গেলাম গা তারপরে গাইলাম না, তখন আপনার আরো বেশি কষ্ট লাগতো। তো যাই হোক লিখছে, আপনি কি জানেন আমি গত সপ্তাহ থেকে আপনার এই গান শোনার অপেক্ষায় আছি, আজ না শোনালে আমি হার্ট অ্যাটাক করবো। যারা আপনি গত সপ্তাহে যখন কইছেন গানের কথা তারপরে আমি কয়েকবার কয়েকটা গানের কয়েক লাইন গেছে, হয়তো আপনি সামাও শুনবার পারেন, এটা আমার দোষ, কন বন্ধু কন, না না কন না কে লেখা কন, আবার চুপ করে রয়েছে কন, ওমা কইছে আবার কথা কয়, শুক্রিয়া যারা লিখছে। আর একটা মজার কাহিনী কইছে, কিন্তু হাসতে পারবেন না, গতকাল বিকালে আমার মামা মামি আসছিল তো আমরা সবাই বাইরে গিয়েছিলাম, আমি পেন্সিল হিল পরেছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ
কাদায় পা পড়লো, পা তোলার চেষ্টা করেছি, সবার সামনে চলে গেছে, পা টেনে তুললাম, ফিতা সহ চলে এলো। আচ্ছা আচ্ছা, তারপর খালি পায়ে বাকি রাস্তা, না আমি তো হাসি নেই, এটা এমনি আর কি, জাস্ট আমার ঠোঁট প্রসারিত হয়েছে এই লেগে এই ধরনের সাউন্ড হয়েছে। ওকে, তারপর খালি পায়ে বাকি রাস্তা, মিমি তো হাসতে হাসতে খুন যাবে, তাই এরা সবাই হাসতে হাসতে খুন হয়ে গেল, আমি কি দোষ করছি ভাই, আমার আসতে দেবেন না, মানে আসি না, একটু ভিতরের যে ফিলটাই সেটা তো দিতে হবে। যাই হোক, পেন্সিল হিল পরে কেমন আটেন, মানে এমনি পা বিস করে না, আমার তো মাঝে মাঝে একটু হিল টাইপের যে পোলাগো জুতার মতো সোল দেখা যাচ্ছে, একটু হিল থাকে, পড়তে গেলে আমি মনে করেন মনে তিন ভাঙ্গা দিয়ে আমার লক্ষ্যে পৌঁছে, আমি মানে এত ব্যালেন্স আমি রাখবার পারি না। যাক, এটা আপনার একটা বিশেষ বৈশিষ্ট্য। আমগো অঙ্কুর এই আনে, মানে আমগো হোয়াটসঅ্যাপেও জয়েন করছে, লিখছে লোক একটা সুখবর, আমার আপাতত হার্টে রিং পরাতে হবে না মাসাল্লাহ। এটা আপনি গতদিন আমগোরে কইছিলেন, এবং ধীমান বণিক এখন ওনার ট্রিটমেন্ট চলছে, ধীমান ওকে ঠিক আছে, আপনি আলবত আপনার ট্রিটমেন্ট চলুক এবং এটার মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ বন্ধু সব ঠিক হয়ে যাবে, টেনশন করবেন, সবসময় হাসি খুশি থাকবেন, মনরে শক্ত রাখবেন, না মনরে শক্ত, কেউ কইলে মন এমনভাবে শক্ত করে পরে কেউ ভালোবাসার কথা কইলে ওইটা উড়ায় মারে, মন শক্ত করতে ওই না, ওইটা ওই শক্ত না। আচ্ছা, এই জায়গায় লিখছে আমগো বন্ধু আলো, আলো কি লিখছে রংপুর থেকে, লিখছে লোকিয়া ঢাকা FM টেক্সট করার জন্য সুযোগ পাইনি। আচ্ছা, ঢাকা FM এর একজন বড় ফ্যান, আমি ক্লাস 3 থেকে ঢাকা FM শুনি, আমি এখন কলেজে পড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক শুকরিয়া বন্ধু। এবং তিনি সবার শো হুনে, মুকুল ভাই, পিঙ্কি, ATM স্যার, রিদম, সবার শো হুনে, অমানিসা পর্যন্ত হুনে, তো অনেক অনেক শুকরিয়া বন্ধু, আপনি নিয়মিত আমার লগে থাকেন, এবং আমগো এই বন্ধু কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছে বন্ধু, আপনার অনেক অনেক শুকরিয়া, খুব ভালো লাগলো যে এই বন্ধুর লগেও দেখা হইলো, পরিচয় হইলো। আচ্ছা, এই জায়গায় আছে আমগো বন্ধু সিওদ ভাই, ভালো আছেন, কাল গোটা রাত বৃষ্টি হয়েছে সাউথ ইন্ডিয়া কেরালার রাকিবুল খান, আসলে আমগো এখানে বৃষ্টি হয়নি তবে ঠান্ডা বাতাস ছিল, বাতাসটা আয় আবার, এটা ট্রু। আমগো অঙ্কুর ধন্যবাদ জানাইছেন, ওকে শুকরিয়া বন্ধু। আরও আছে আমগো লগে হামাও আসে পড়ছে, ভাইজান হামাক তো বুঝে চিনেন নাই বাহে, হামা তোমার ওল্ড ফ্রেন্ড, হামার আঞ্চলিক ভাষা কইনো এক না, কেমন হয়েছে ভাইজান, অনেক সুন্দর হয়েছে, রানী হাতিবান্ধা থেকে, রানী বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন দিন ঢুকে, শুক্রিয়া রানী। রানী আপনি অসুস্থ ছিলেন, আপনার নাকের কি একটা সমস্যা ছিল, ঠিকঠাক হয়েছে? আচ্ছা, এলো সিফাত ভাই কেমন আছেন, এলো এইটা জিনিস, এলো সিফাত ভাই কেমন আছেন, আমি সিলেট থেকে সৌমিত্র ভাই, আমি একদিন টেবিল থেকে একটা ডিম ভুল করে ফেলে দিলাম কিন্তু তা ফাটলো না, আমি অবাক হয়ে আরেকটা ডিম ফেললাম তা ফেটে গেল, মা রেগে বললেন গাধা এটা কি করলি, তাহলে প্রথমটা ফাটলো না কেলে, ওইটা যদি একটু কইতেন আপনি কি ছিল প্রথমটা, মানে ওটা কি মানে ওই ওই ডিমটা কি সামহাও জিম করতো বা এরকম বডি বিল্ডিং করছিল যে শক্ত বডি লেগে ফাটে নাই, জানেন মৈত্রী আমি একদিন হোয়াটসঅ্যাপে অ্যাড হবো ইনশাল্লাহ, এখন বাটন ফোনে বলে সেটা পারছি না, ওকে নো প্রবলেম মৈত্রী, আপনার লেগে দোয়া রইল, আপনি মানে খুব দ্রুত অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আমগুলোকে যুক্ত হয়ে যান আমগো হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা শিবু ভাইয়া, মুভিতে দেখা যায় মানুষ কি আচ্ছা মাতাল হয়ে যায়, ওইটা কি বাস্তবিক অর্থ সেম রিয়াকশন হয়, আমার তো ইচ্ছা করে একবার, আচ্ছা ওকে, তবে বেশি নয়, মাম্পি এটা ওয়াই দেখে তো সিনেমাতে আসলে দেখায়, যদি আপনি ফ্যান্টাসি সিনেমা দেখতেন বা সায়েন্স ফিকশন মুভি সিনেমা দেখতেন ওই ক্ষেত্রে অনেক কিছু অনেক কাল্পনিক থাকে, কিন্তু বাস্তবিক যে সিনেমাগুলোর ভিতরে একদম অরিজিনাল ক্যারেক্টাররা যেই ধরনের অভিনয় করে পর্দার সামনে, মানে যারা ভালো অভিনেতা, নিশ্চয়ই এটা ওয়াই দেখে ওইভাবে করে, নাহলে ওনারা হুদাহুদি নিজের থেকে বানায় একটা জিনিস কেলিকা করবে, তাই না, এরা তো অভিনয় করে ওই জিনিসটা ফুটায় তুলনের লিগা, মনে করেন হ্যাঁ আঘাত পাইছে, তো আঘাত পাইয়া মনে করেন যে মাথার ভিতরে ব্যথা পাইয়া মাথার ভিতরে হাত দিয়ে মাথা ঘুরাইতেছে আর ডায়লগ দিতেছেন, আপনি যদি কন যে ভাইয়া মাথার ভিতরে বাড়ি খেলে কি আসলে আপনার মাথা ঘুরায়, তা মাথা না ঘুরালে ওই অ্যাক্টর লিগা এরম কেলিকা করতেছে, তবে যদি টিকটকার বা যারা নতুন চেষ্টা করতেছে এক কথা যদি কোন হ্যাগো ম্যাটার টালাতে, কারণ হেরা দেখাইতে যায় একটা ওই আর একটা, আমি ওদিন একটা টিকটক দেখতেছিলাম, আমি বিশ্বাস করবেন না 8 বার দেখছি টিকটকটা, মানে দুইজন মহিলা আর কি, আর মানে একটা কাপল হাইটে আইতা ছিল, তো এমন সময় পিছন থেকে আরেকজন আয়ে, আর যে পাশের লোকটা ছিল মানে যে হাজবেন্ডটা ছিল উনি জুতার ফিতা পড়তে বয়া জায়গা, আর পিছন থেকে ওই লোকটা আওয়ার পরে যে ওয়াইফ আছে ওয়াইফ করে কি অপরিচিত লোকটারে দইরা ঘাড়ে গর্তানে দইরা রাস্তার মধ্যে মনে ধাক্কা দেওয়া হয়ে ফেলায়, পিছন থেকে হাজবেন্ড আয় লোড দেয় আবার, আমি চিন্তা করতেছিলাম যে কি লেগে ফেলাই লোক এই বেটারে, কি করছিল বেটা, ওই বেটা জুতা বানতাছে, এই বেটার দোষ কি, অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি দেখলাম যে বাউমরা দেয়া স্ক্রিনের, আমার মোবাইলের স্ক্রিনের বাউমরা দেয়া কোনা দিয়া লাল শাড়ি পইরা একটা আপু আইটা জিতেছে, ওটা আমি দেখি নেই, অনেক কষ্ট করে তারপরে আমি বুঝলাম যে আচ্ছা ঘটনাটা হলো গিয়া যে হাজবেন্ড ওই পাইতা ছিল, এমন সময় হাজবেন্ড জুতা ফিতা পরনের লেগা মাটির দিকে ঝুঁকে যায়,
পিছন থেকে একজন লোক আয়া ওই আপুটার দিকে তাকাইছে, আপু না ওই আন্টিটার দিকে তাকাইতেছিল। তো তাকানোর লগে লগে এই আপু মানে এই আন্টি ভুল কইরা আর কি হাজবেন্ড মনে করে ফালাই দিছিল আর কি। তো একটা কন্টেন্ট বুঝাইতে যদি আট দিন লাগে মানে আটবার দেখতে হয় কি করবো আমি এটা লোক, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যদি আপনি ওই সব অ্যাক্টিনের কথা কন তাহলে আসলে হয় না, কারণ এরা দেখা গেছে যে হয়তো খাইবো এমন একটা জিনিস কিন্তু বাপ দেব বা খাইতেছে, দেখা গেছে যে কোন ধরনের সফট ড্রিঙ্কস কিন্তু বাপ দেখাইতেছে অন্য কিছু, তো ওইটা আপনি বিশ্বাস করেন আর কি। কি মনে আছেন ভাইয়া তাচকিয়া সাংগুলোকে ঢাকা থেকে, হোয়াট অ্যাবাউট হাউ অ্যাবাউট লাঞ্চ? না লাঞ্চ আমার এই সময় আসলে আপাতত করা হয় না, কারণ আমি যেহেতু আড্ডা লয়ে ব্যস্ত থাকি। তবে আচ্ছা আরও কিছু কথাবার্তা পড়ি, তারপরে একবারে যাবো, তারপর পরবর্তী ঘন্টায়। আচ্ছা নু সাহেবা কি লিখছে দেখি, নু সাহেবা লিখছে ভাইয়া আই এম রিয়েলি সরি ফর ফরগেট টু রাইটিং মাই নেম, ইটস ওকে আমি বুঝে গেছি যে আমি নু সাহেবাই এমনি ওই যে ক্রাফট বা আর্ট এগুলোর লোকে জড়িত, বাট ভাইয়া আপনি যে আমাকে চিনতে পেরেছেন এটা অনেক বেশি থ্যাংকস মাই কিউট সুইট হার্ট ভাইয়া, ভাইয়াটা আমি লাগাইছি ভাইয়া কয় নেই। আর আপনি 100 টাকার কথা শুনে প্যানিক হয়ে আমার মোবাইলে 300 টাকা এসে আছে, আপনার আপনার লাগবে? এই যে আপনি যে কইছেন বন্ধু আমি অনেক ইমোশনাল হয়ে গেছি গা, জীবনে কেউ 50টা টাকা দেয়নি আমাকে, আর আপনি 300 টাকার কথা কয়ে ফেলেন? এটা আস্তে আস্তে কইবেন যে ভাইয়া আমার কাছে 100 নয় 110 টাকা আছে, তারপর যেন আমি একটু সহায় যেমন নিজের নিজে, তারপর করবেন 150 আছে ভাইয়া, এম সহায় সহায় লয়ে যাবেন, আটকা 300 করে বুকে ব্যথা লাগে তো ভাই। আয় টুকু আয় সিফাত ব্রো, আবার আয় পড়ছি আমি, আজ কিছু লিখবো না শুধু লিখবো আছি হুনতাছি, ওকে তোমা ফ্রম সিঙ্গাপুর নয় সিলেট, এবার আজকে নতুন তোমার স্বাগত জানাইতেছে বন্ধু। আপনি আজকে মানে হুনবেন লিখবেন না গেলে কিছে আজকাল? আচ্ছা আচ্ছা এলো এমগো নূর সিয়াদ ভাইয়া, আচ্ছা নূর বানু আমি রংপুর থেকে শুনছি সিয়াদ ভাইয়া, আপনি কি ভাইয়াকে চিনেন? হ চিনি, শো করতো কয়েকদিন দিচ্ছিলাম করতে আর কি। যাই হোক হালিমা রংপুর থেকে আছে, হাই ভাইয়া কি মনে আছো ভাইয়া তোমার দুষ্টু মিষ্টি কথার আড্ডায় জানালাম, শুক্রিয়া হালিমা বন্ধু আমার, তোমাকে শোনা ভাইয়া ভাইয়া তোমাকে শোনা যাচ্ছে না, এইটা না প্রথমে লিখবেন, হুদাই পড়লাম এটা। আচ্ছা জানি আজকে তোমার একটু কি আজকে তোমাকে একটু শোনা যাচ্ছে না, এটা প্রথমে কয়েকজন কইছিল পরে আবার হেরা কইছে শোনা যাচ্ছে। আচ্ছা রংপুর থেকে, আচ্ছা ওকে জান্নাতুল হীরা চামড়ে, গত বুধবার থেকে আমার খুব জ্বর সাথে গলা ব্যথাও ছিল প্রচণ্ড, এই গলা ব্যথার কারণে আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, পরে আম্মু আমাকে দারচিনি এলাচ এবং লবঙ্গ দিয়ে চা বানিয়ে দেন, ওটা খাওয়ার পর গলা ব্যথা চলে গেছে কিন্তু জ্বর এখনো আছে। হ্যাঁ ওইটা খুবই একটা মানে মেডিসিনের মতো ওই ওষুধটা, যেটা ঠিক আছে। আর জ্বর তো বন্ধু কিছুদিন থাকতে পারে কিন্তু জ্বরের পরিমাণটা কেমন এটা আপনি বুঝতে হবে, যে জ্বর কি একেবারেই কমতাছে না নাকি মেডিসিন খাওয়ার পর কমতাছে, আপনি একটু বেটার ফিল করতেছেন তারপর আবার আইতেছে। যদি আপনার কোনো সন্দেহ থাকে, আপনার যদি অনেক বেশি পরিমাণ খারাপ লাগে থাকে ওই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি ডাক্তারের শরণাপন্ন হন এবং অবশ্যই ডেঙ্গু টেস্টটা করাই ফেলাইবেন, যাতে আপনি আগে আগে যদি হয়েও থাকে ডেঙ্গু খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, ডেঙ্গু অন্য লোকের যদি আপনি ওটা একটা ট্রিটমেন্ট নেন আশা করি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে বন্ধু টেনশন নেওয়ার কিছু নেই, আপনি সুস্থ হন আমরা দোয়া করি। অনন্য ওই সিয়ামগুলোকে আছে, ফুচকাওয়ালা ও পথিকের কথোপকথন, পথিক লিখছে ফুচকা এক প্লেট কত, ফুচকাওয়ালা 50 টাকা, পথিক লিখছে আমাকে আধা প্লেট দেন তো কি আমাকে আধা প্লেট দেন তো 25 টাকা আছে। হ্যাঁ তাই তো ওইবারই পারে সমস্যা কি, আমগুহেনে তো দেয়। আচ্ছা ফাহামিদুর কালিগাঁও, আমার কি ইঞ্জুরি হয়েছে দোয়া করেন। আচ্ছা আমগুই বন্ধু ইঞ্জুর্ড হয়েছে তো অবশ্যই অনেক অনেক দোয়া। হেনা আছে আমগুলোকে, হেনা চাচার কি বিয়ে হয়ে গেছে? আরে দৌড় চাচা হেনার কি আর লেগেছে বললাম না আজকে শেষ। আচ্ছা আমগুই বন্ধু হেনা সামনে এসেছে দিব, এটা বাপ্পারাজ ভাই না জানলি হয় না, বাপ্পারাজ ভাই আয় শুরু করে দিব, যে বাপ্পারাজ ভাই আয় শুরু করে দিব যে হেনা হেনা কোথায় জানো ভাইয়া? আমার বাবা এমন একটা মানুষ কি আর বলবো, কাল মা এক প্যাকেট খিচুড়ি আনতে বলেছিল, এনেছে স্বাভাবিক, তবে পরের দিন যখন আবার আনতে বললো মানে আজকে, তখন তাদের পুরো ড্যাগ ধরে নিয়ে আসছে। জানো বাবার কাছে কোনো ফল খেতে চাইলে এক বস্তা করে নিয়ে আসে, ঝুলি কেরানীগঞ্জ থেকে ঝুলি। এইটাই এলো গিয়া বাবা মার ভালোবাসা, আমরা অনেক সময় কই না যে না আমার বাপে দিল না, ওনার বাপে গাড়ি দিচ্ছে, আমার বাপে আমার মোবাইল কিনা দেয় না, সব বাবাই মানে যারা বাবা অ্যাকচুয়ালি, হ্যাঁ যে এই রিলেশনটার মর্ম বুঝে যারা, আমরা তো অনেক অঘটনও দেখি বাবাদের দ্বারা, কিন্তু অ্যাকচুয়ালি যারা বাবা তারা নিজের সর্বোচ্চটা দিয়ে নিজের সন্তান নিজের পরিবারে আঁকড়ায় ধরে রাখার চেষ্টা করে।
যদি দেখেন যে আপনার বাবা আপনার লেগে একটা ধরেন গাড়ির বদলে মোবাইলের বদলে আপনার লেগে চকলেট কিনে নিয়েছে, আপনার বুঝতে হবে যে বাবার এই মুহূর্তে এটাই সামর্থ্য ছিল এবং বাবা নিশ্চয়ই ফিউচারটা প্ল্যান করে রাখছে, যেটার কারণে হয়তো বা আপনার এর কাছে মনে হচ্ছে যে না আপনার এইটা দিলে সমস্ত হইবার পরে এর লেগে অন্য একটা কিছু দিচ্ছে। মানে এরা কোনোদিন আমাকে খারাপ চায় না, সবসময় আমাকে ভালোই চায়। নিজেরা মানে এক মাধ্যমে আমরা দুনিয়ায় আইছি, তো এরা কি লেগে আমাকে খারাপ চাইব, এটাও মাথায় রাখতে হবে। তো আমার কাছে এই লেগে অনেক সময় অনেক কষ্ট লাগে, যারা অনেক সময় কন যে বাবা মার লোকে আমরা ফেসবুকেও দিই ইনস্টাগ্রামে দিই, বাবা মার লোকে বাজে ব্যবহার করেন, বাবা মার বিভিন্ন ভুল ধরার চেষ্টা করেন, এইটা করেন ওইটা করেন, বোঝানোর চেষ্টা করবেন, ঠিক আছে, সুন্দরভাবে কথা কইবেন, দেখবেন যে অনেক সমস্যা, আপনি আমি অনেক কিছু জানিই না, আমগো বাবা মারা কতটা টেনশন নিয়ে কতটা মানে প্রেশার নিয়ে আমগরে বড় করছে, কত স্যাক্রিফাইসের পরে বড় করছে, কত রাত না ঘুমায় আমগরে বড় করছে, এই জায়গাগুলো বুঝতে হইব। আজকে একটা পোলায় আজকে একটা মায়ায় জিন্দগির ভিতরে আমি না তোমাকে ভালোবাসি, ও মা পৃথিবীর সব বুঝলে যায় আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি চলে গেলে আমার কি হবে, আরে আপনার যে জন্ম দিচ্ছে হ্যাঁ গো কবল লো নাকি কোন জায়গার থেকে কোন পোলাইছে দুই বিন্দুরা হেললেগা পাগল হয়ে গেছে, আবার হেললেগা ডিসিশনও নেয় না, আমি বাবা মাকে ছেড়ে তোমার সাথে গিয়ে চলে কোথায় চলে যাবেন আপনি হ্যাঁ লোকে, হ্যাঁ জেনে আপনারা লয়ে যাবে, হ্যাঁ নিজেই তো জানেন না বাড়িতে ছেড়ে আইছে আপনি, তো একটু আবেগ তো থাকবোই, আবেগের লোকে যদি একটু লজিক না থাকে এটা কেমন হয়, কারণ একটু মিনিমাম লজিক তো থাকতে হয়। হ্যাঁ আপনি কবে পারেন যে ভাইয়া আপনি হয়তো বা ওই সময় আপনার লজিকটা বা এইটা কি এরকম আছিল কিনা ইত্যাদি ইত্যাদি এরকম কবে পারেন আপনার, আমি সবসময় এরমই আছিলাম, এটা নতুন কোনো কিছু না। আমার কাছে প্রায়োরিটি পাইতে লোকে যে বাস্তবতা, বাস্তবতার লগে লগে আবেগটাও থাকবে, আমি অনেক বেশি ইমোশনাল অনেক বেশি আবেগী, ঠিক আছে, কিন্তু অন্ধ আবেগী না, এই জায়গাটা আমি মেনটেন করার চেষ্টা করি। তো আমি মনে করি যে আমার যতগুলো ফ্রেন্ড আছে আমার এই যে এই লিস্টের মধ্যে যতগুলো বন্ধু আমার লিখে ম্যাক্সিমাম বন্ধুর মধ্যে এই জিনিসটা আছে যে এরা বাস্তবিক আবেগও আছে বাস্তবিক কাজের মধ্যে এরা নিজেরা আছে, এই লেগে আমি খুব প্রাউড ফিল করি আমার সকল বন্ধুগুলো সকল লিসেনার নিয়ে। এনিওয়ে আমরা গানে যামুগা, যে গানটা হুনমু উঠলে খুব পছন্দের একটা গান, ইমাজিন ড্রাগনসের গান বিলিভার, হুনতে থাকেন লগই থাকেন ঢাকা FM 90.4 এর।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
3: You're listening to Taka FM 90.4.

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: சக்கரவக்கர் பாத்சித்
2: নয় আর শেষ ঘন্টা শুরু হয়ে গেছে গা মাগার আপনার বন্ধু সিফাতে এখন আপনার লগে আছি কই যাবো পাঁচটা পর্যন্ত থাকবো কইছি না যেটা কইছি কইছি তো আমি তো থাকবোই আপনি পাঠা দেওয়ার লেগে আপনার এই ঘন্টার মধ্যে যদি চান কোনো কথা শেয়ার করানোর লেগে নাম্বার ওই একটাই 01841904904 অ্যাপটাও ডাউনলোড করে রইবার পারেন আপনি ঢাকা এফএম 90.4 এর এটা লোক আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনি ঢাকা এফএম লিখলে কিন্তু পাই যাবেন আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি শুনবার পারবেন আর ফাও শোনা যায় না এটা করে না ফাও শোনা যায় না ফাও ফাও ওই লোক আপনি ফ্রিকোয়েন্সি তো শুনবার পারবেন উম্মে কুলসুম বুঝছো আমার ভুই রাঙ্গুল যাইল ও না থামস আপ দিয়েছে সরি ইট ওয়াজ মাই মিস্টেক আচ্ছা সাউদা কি লিখছে ভাইয়া আমার কাছে মনে হয় কি সানডে সাউন্ডস রিদম ভাইয়ার যে শোটা হয় ওইখানে একবার তুমি আসলে ভালো হবে তুমি আমাদের কি আমাদের সবাইকে গান গিয়ে শোনাবে তোমার গান তো সবাই অনেক পছন্দ করে প্লিজ ভাই পসিবল হলে একবার জাস্ট আইসো ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো আমাদের লেগে আর আমি সামনে যেটা যেটা আইব ওগুলো আপনারা সামনে কিছু একটা আইব তো আপনি ওইটা আলবত পাইবেন নজর রেখেন ঠিক আছে খবর রেখে নামগো তাহলে আপনি পাবেন সাউদ আপনার অনেক অনেক শুক্রিয়া সাউদ আরও লিখছিল আচ্ছা একটা যে জায়গাটা করছিল যে আমি যেটা চিনবার পারিনি ওটা হচ্ছে ফয়েজ লেক চট্টগ্রামের ছিল তো আমি চট্টগ্রামে আসলে আমার খুব বেশি যাওয়া হয়নি হয়তো কক্সবাজার যাওয়ার পথে আমার হয়তো বা এটা ছোটবেলা একবার গেছিলাম এবারও চট্টগ্রামের পথে গেছি কিন্তু চট্টগ্রামের নামই নেই আমার নামা হয় নাই আর কি তো জায়গাটা নিঃসন্দেহে অনেক সুন্দর আমি অনেক শুনছি আর কি ছোটবেলায় গেছিলাম হয়তো কিন্তু আমার ওইভাবে আসলে মনে নেই আজহারুল ইসলাম ফ্লেভার কি বিয়ানীবাজার অনেক কুল ওয়েদার ওকে শীতকাল মনে হয় তুষার পরে মনে হলো কোনো এসি রুমে ঢুকেছি রাস্তার দুই পাশে ছোট ছোট ঢিলা রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা আছে সাবধানে ঝুঁকিপূর্ণ ঢিলা টিলা আর কি ওকে ঢিলা না রাস্তাগুলো শুরু ফিরছি বিয়ানীবাজার বেইজগ্রাম টু সিলেট বা বাবা আমি কিন্তু ইমাজিন করতেছিলাম সুক্রিয় আপনার আজহারুল বন্ধু সুন্দর একটা জায়গার কথা চিন্তা করতেছিলাম আমাকে দেন সবকিছুই খুব স্ট্রংলি আমরা ফেস করি কিন্তু আপনি যদি চিন্তা করেন যখন গরম আয় তখন ফাটালায় গরমে যখন শীত আয় তখন কাঁপায় ফেলায় শীতে আবার বাইরের দেশে দেখবেন আপনি ছোট ছোট মানে তুষারপাত হয়ে যাচ্ছে আপনার ওই জায়গার মধ্যে থেকে তুষার পড়তেছে খুব মানে তুলার মতো করে উপর থেকে পড়তেছে দেখতেছে শরীর লাগতেছে উ ইয়ে এরকম করতেছে আর আমগহীনে কি পরে ডাইরেক্ট শিলাবৃষ্টি মানে পুরো পাথরের মতো করে চান্দি চান্দি ফাটালে সব কঠিন মানে আমরা আমরা মনে অনেক স্ট্রং আর কি এই কারণে এটা হয় আর কি যাই হোক অনেক অনেক সুক্রিয় আপনারে আজহারুল আর আছে আমাকে মোরসালিন শেখ ভাইয়া আপনি জানেন ছোটবেলা থেকে আমার উপর কত অন্যায় হয়েছে না বন্ধু কী ছে আমার যখন জন্ম হয়েছিল তখন আমি কাঁদছিলাম আর সবাই হাসছিল ও মাই গড আমাকে দেখে কতটা পরিমাণ খারাপ ছিল তারা তখন যখন আমার দুই বছর ছিল কথা বলতে পারতাম না তখন তারা আমাকে ভেঙচি দিত তারা কি আচ্ছা ওকে ফোনে আর যখন হাঁটতে যে পড়ে যেতাম তখন তারা হাসতো হাত তালি দিয়ে বলতো কিচ্ছু হয় নাই বাবা কিচ্ছু হয় নাই বাবা কতটা পরিমাণে খারাপ তাদের চির ও মাই গড অনেক স্যাড একটা মানে আমি কি কম ওই ব্যাপারে তবে কিছু ক্ষেত্রে এটা হয় বন্ধু মোরসালিন আপনার অনেক অনেক শুক্রিয়া মনে করেন যে বাপ মা একটু ধমক দিচ্ছে মা একটু শাসনের মধ্যে রাখছে ওমা কানতে কানতে শেষ হয়ে যাচ্ছে আমার আম্মু এমন আমার আম্মু সারাদিন আমারে বকে এরকম হয় মা এরকম কইরা মারে এরকম কইরা বকে সেটা মা এমনই হয় মা এরম হয় দেখেই আমরা প্রথমে ভদ্রই নাহলে আমরা তো একজন ছোটবেলা থেকে আইনস্টাইন হয়ে জন্মাই না বা বিদ্যাসাগর হই না আমরা যে ছোটবেলা থেকে সবকিছু আমরা বুঝে যাবো গা যে না না না এইটাই ঠিক আছে আমরা অনেক সময় করি কি বাবা মার চেয়ে বড় হইতে চাই বাবা মার চেয়ে বড় বাবা মা হইতে চাই তখনই বেজালটা লাগে ইগোইস্টিক একটা জায়গার মধ্যে গিয়ে লাগে বাবা মা পরিবারের লোকে কোনো ইগো খাটে না আসলে ইগোটা রাখাই উচিত না যে কোনো ক্ষেত্রে কিন্তু বাবা মার লোকে তো একেবারেই না তো ওই ক্ষেত্রে বাবা মা শাসন করবো এটাই তো স্বাভাবিক তবে অবশ্যই বাবা মা প্রতিও একটাই থাকবো শাসনটা যেন এমন না হয় যেটার ভিতরে আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে আমগো বাবা মারও তো আমগো আমি যদিও আমি জিন্দগিতে মায়ের খুব কম খেয়েছি তো তারপরেও দেখছি আমার ভাই বোনগুলি তো খেয়েছে তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে মানে ওইটারে যদি আপনি মনে করেন যে না আমার গায়ে হাত তুলছে তার তো অধিকার আছে তুলবার পারে কিন্তু গায়ে হাত তোলা মানে তো এই না যে আড্ডি মাটি ভেঙে গেল না আমরা অনেক ক্ষেত্রে অনেক নিউজ পেপার এগুলোর ভিতরে দিয়ে যায় তো খুব নিষ্ঠুরভাবে নির্যাতন করতেছে এটা তো কোনো শাসন হইবার পারে না শাসনটা কী আপনি শিখানের লেগে যে সে একটা ভুল করছে ওইটারে আপনি ভদ্রভাবে করুন না হলে আপনি একটু কঠোর হন ঠিক আছে বাট অবশ্যই এমন কোনো শারীরিক মানসিক ক্ষতিকরণ যাব না যেটার মধ্যে উনার ফিউচারে বা উনার বড় হইতে বা উনার সামনে চলার পথে অনেক কঠিন হয়ে যায় ঠিক আছে এটা হলো বাবা মার প্রতি আমার রিকোয়েস্ট এবং ইয়ের কাছে আমার রিকোয়েস্ট হলো গিয়া মানে সন্তানগুলোর প্রতি, মানে যারা যারা আছে হ্যাগো প্রতি আমার রিকোয়েস্ট হলো যে আপনারা একটু মানে নিজেরা সহনশীল করবেন। আপনি যত বড়ই অন্যায় কেলিকা বাবা মার বড় তো আপনি ওইবার পাবেন না জিন্দিগিতে, ইহ জন্মে তো সম্ভব না, এটা কোনোদিনই সম্ভব না, ই পরজন্মে মনে সম্ভব না এটা, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনার কিছু জায়গায় নমনীয় হইতে পারে, হইতে পারে আপনি আপনার রাজ্যের মধ্যে রাজা, আপনি আপনার রাজ্যের মধ্যে আপনি রানী, ওইবারই পারে। বাট ওই রাজ্যের যে গঠন করছে এও তো একজন আছে নাকি, এর তো রেসপেক্ট করতে হবে। তো আপনি যখন মানুষের সম্মান দিতে শিখবেন, মানুষের সম্মান করবেন, ততই আপনি সম্মান পাইবেন। আর বাবা মার লোকে যদি তারামি করেন তাহলে একটা সমাজে সম্মান তো পাইবেনই না, জিন্দগিতে কিছু করবারও পারবেন না। মুশফিকুর রহমান লিখছে, ভাই কেন আসন দেশের কি বাণিজ্যিক রাজধানী তুই তুন হইদি হানাদানা হইয়ে না নাকি ওয়েসা হতা হন্দে, অসাধারণ হয়েছে, অসাধারণ জোশ হয়েছে, জোশ। কিন্তু মানে কি কইলেন আর কি এটা জানি না, আমি মনে হচ্ছে ভালো কিছু গেছেন দেহি ভাই কেন আছেন, এর মানে আমি কি মনে আছি দেশের বাণিজ্যিক রাজধানী তুই তুন হইদি মানে রাজধানীতে এক হইতেছেন, ওকে হানাদানা হইয়েননি মানে খানাদানা হইছেনি, আচ্ছা নাকি ওয়েসা হতা হন্দে নাকি ওয়েসা, এটা বুঝি নাকি, এটা বুঝাই কই না বল। লামিয়া জানাত আছে, ভাই আমিও আয়া পড়ছি এতক্ষণ কারেন্ট ছিল না, আহারে বন্ধু যা কারেন্ট আছে আপনি হয়েছেন সুক্রিয়া আপনার, মানে বুঝা গেল আমগো বন্ধু কারেন্টে চলে ভালো। আচ্ছা আমগো বন্ধু আরো কারা কারা দেখি একটু, আমরা হোয়াটসঅ্যাপে আছে বেশ কিছু বন্ধু, তো এরা কি লিখছে, রাবিয়া কি লিখছে আমার বান্ধবী, আসলে বন্ধু আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন হারিয়েছি, সেটা একটা প্রতিষ্ঠান, বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ততা আর এই নিয়ে খুব আপসেট ছিলাম, তখন কিছু ভালো লাগতো না, ওকে, কিন্তু তোমায় খুব মিস করেছি, মনে পড়েছে অনেক, তাই তো সব ছেড়ে আবার চলে আসলাম, এই লেগে তো আপনার এত ভালোবাসি বান্ধবী, এই লেগে তো আপনার হলো এই যে দেন না, এই যে একটা মানুষ এই যে আমি আরেকটা কথা কই বলছিলাম যে আপনি বললেন না যে এক জায়গায় বেশি বেশি গেলে, এটা গেস্টের ক্ষেত্রে, কিন্তু নিজের ঘরের ভিতরে বেশি বেশি গেলে কেউ মানে বিরক্ত হয় না, বরং টেনশন হয়, ঠিক আছে? তো আমি আসলে আমার মানে বন্ধুকে নিয়ে এটার একটা পরিবার চিন্তা করি, তো এরা আমার ঘরের মানুষই মনে হয়, ঠিক আছে? আচ্ছা এখন থেকে তোমার বান্ধবী নিয়মিত যুক্ত থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ অনেক অনেক শুক্রিয়া আর ভালোবাসা বান্ধবী আপনার লেগে। আচ্ছা আছে আমগুলোকে আরও কথা, আচ্ছা আমগো আয়াত একটা একটা টিকটক ভিডিও আমগুলোকে শেয়ার করছিল, ওই টিকটক ভিডিওটার মধ্যে যদি আমি কই, টিকটক ভিডিওটার মধ্যে কথা ছিল অনেকটা এরকম যে জীবন আমাকে এমন কিছু শিখিয়েছে, শিখিয়ে যাচ্ছে যা আমি কখনো শিখতে চাইনি। আমরা কি পড়ালেখা করবার চাই, তারপর আমাকে পড়ালেখা করায় না, তো জীবন নিয়ে এরকম শিখাইবে বন্ধু, এটা খুবই চিরন্তন সত্য একটা ব্যাপার, এটার ভিতরে আলাদা কোনো কিছু নাই, আলাদা কোনো কিছুই নাই, বরং জীবন আপনারা না শিখাইলে আপনি প্রশ্ন করবেন যে জীবন তো আমরা কিছু শিখাইতেছে না, জীবন মানে আপনার পাশের বাড়ির জীবন না কিন্তু, মানে আমগো জীবন লাইফ, তো এই ক্ষেত্রে জীবন আমগোরে শিখাইব যেগুলো আমরা শিখতে চাই নাই বা আমরা জানতাম না, ওইটাই আমগোরে শিখাইব, এইটাই জীবনের কাজ এবং এইটাই ট্রু, এটাই বাস্তবতা, ঠিক আছে? এটার ভিতরে আপনি কোনো ধরনের কোনো ই পাইবেন না, মানে এটার ভিতরে যে এমন না যে না সূর্য উঠার কথা ছিল চাঁদ উঠল কেলিকা, তাহলে একটা হইতো, এটা সূর্যের মতো অনেকটা উঠবেই এবং এটাই বাস্তব, এবং এটার লেগে আমি জীবনের প্রতি থ্যাঙ্কফুল যে জীবন এত কিছু শিখাইতেছে আমাদের, যেটা আমি জানতাম না, যেটা আমি হয়তো বা জানতে মানে জানতাম না দেখেই জানতে চাইতাম না, এমন আমাদের জীবন শিখাইতেছে, এলেগে আমি কৃতজ্ঞ। আচ্ছা লিখছে লোকে সাদা লিখছে, সত্যি বলতে ভাইয়া কিছু মানুষ যারা মানুষের ভালো দেখতে পারে না, নিজের জন্য অন্য মানুষকে কষ্ট দেয়, আমাদের মতো যারা আছে তাদের আরো জ্বালায়, তারা কি মনে করে আমরা কি বাচ্চা কিছু বুঝি না, তাদের এটা বলে দিও, লুক কখনো কনভিন্স করা যায় ওইটা আরো তারা খারাপ হয় মানুষের কাছে। বাই দ্য ওয়ে ভাইয়া সরি এত কিছু বলার জন্য, না সরি করবেন, আমি তো কইছি নিজে যে কথা আপনাকে যেটা যেটা দিলে আছে, কোন যখন আমি জানতে পেরেছি তারা তোমাকে শুনে তখন মনে হলো বলি, এই বিষয়গুলো নিয়ে মন খারাপ ছিল, তোমার সাথে শেয়ার করতে পেরে মনটা ভালো হয়ে গেল, যাক আলহামদুলিল্লাহ বন্ধু, মন ভালো হওয়াটা লোকের সবচেয়ে বড় কথা, ঠিক আছে? আপনি আপনার মতো চলবেন, দুনিয়া দুনিয়ার মতো চলুক, মানে দুনিয়ার লোকে মিলে এই চলবেন আর কি, আবার উল্টা দিকে যায় না আর কি, সবাই সকালে ঘুমাতে উঠে আপনি দেখা গেছে রাইতে ঘুমের থেকে উঠেন, তো ওইটা তো আবার অন্য মানে হুদয় কারণ ছাড়া, তো জীবন পৃথিবী পৃথিবীর মতো চলবো, ওইটার লোক আমাকে তাল মিলিয়ে চলতে হবে সময়ের লগে লগে। আরেকজন বন্ধু লিখছে আমাকে, জাহাঙ্গীর লিখছে, ওরে মজাই মজা, মজা তো থাকবোই, যাও একটা গানে যাই, একটু রূপ কথা হই নাই, হাবিব ওয়াহিদের গান শুনতে থাকেন, লগেই থাকেন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চক্করবক্কর বাতচিতের শেষ ঘন্টার মাঝামাঝি আছি, খুব বেশি সময় নাই, মাগার এর মাঝখানে আমি চিন্তা করবা চেষ্টা করতেছি আমার বন্ধুকে কথাবার্তা পয়রা দেওয়ানোর লেগা। সিফাত আপনার লগে আছে, আপনি শুনতেছেন ঢাকা FM 90.4, আর রবিবারের বিশেষ তো চক্কর বক্কর বাতচিত লিয়ে কিন্তু আপনার লগে আছে আমরা। আফ্রিদা ওয়াসিম এর মধ্যে যুক্ত হয়ে গেছেন গা, আর আছে আমার লগে MD RJ খান। কি লিখছে, আমি একটা বিপদে পড়ছি, আমাকে একটা হেল্প করবেন প্লিজ। উনি আগে 14 তারিখ আমার কলেজে অনুষ্ঠান, আমাকে ওই কলেজের একটা মেয়ে পছন্দ করে, কিন্তু আবার ও আমাকে বলার সাহস পায় না, এখন আমি কি করব একটু বুদ্ধি দেন তো। আচ্ছা, আপনারে পছন্দ করে বলার সাহস পায় না, তাহলে আপনি জানলেন কেমনে আপনারে পছন্দ করে কি করে না, কইতে উনছেন? এটা একটু মাথায় রাখতে হইব আপনার, আপনি নিজেই চিন্তা করেন, এটা যে আপনারে পছন্দ করে এটা আপনি জানেন, কিন্তু ও বুঝলাম ঠিক আছে, উনার বিভিন্ন এক্সপ্রেশন দেখে আপনি বুঝছেন যে আপনার পছন্দ করে, কিন্তু উনি কইবার চায় কিন্তু সাহস পায় না, এটা কইবার না চাইলে আপনি কেমনে বুঝলেন যে আপনার ভালোবাসে, বা কে কইল তাহলে? হয়তো আপনার বন্ধু বান্ধব কইছে, আর বন্ধু বান্ধব এইগুলো থাকে লোক অনেক ক্ষেত্রে পুংটা দেখা গেছে, কইব আপনার যে না পছন্দ তার তো কইবার চাই, গিয়া কবেন তুমি নাকি আমাকে বলতে চাও, তো তোমারে কইবার চাই কবে কারে কইছি, তখন কিন্তু আরো মানে ইজ্জতের ব্যাপার হয়ে যাবো। গেলে আগে এটা কি হলো, আসলে পুরো আস তো বন্ধু, আমি আপনার এরকম যে যদি সে পছন্দ করে থাকে, এরকম যদি তার সাহস না থেকে থাকে, আপনি যদি পছন্দ করে থাকেন আপনি আপনার মতো কইবার পারেন, মানে তার আগে আমি এটাও কব যে অবশ্যই শুধুমাত্র প্রেম করার লেগে প্রেম করতেছেন বিষয়টা যেন এরকম না হয়, আপনি আপনার কাজে মনোযোগ দেন ঠিক আছে, আর যদি মনে এরা নিয়ে কোনো ফিউচার প্ল্যান আছে পরিবারের লোকের কথাবার্তা কোন খুব পোলাইট ভাবে সামনের দিকে আগায় যান ঠিক আছে। ওই যে দুই দিনে বয়ফ্রেন্ড হয়ে তৃতীয় দিন হাজব্যান্ড হয়ে যাওয়ার চেষ্টা করবেন না আর কি, মানে ওই আর কি তথাকথিত হাজব্যান্ড, তো ওরকম হওয়ার চেষ্টা করেন না, এটাতে আপনারই ক্ষতি হইব। আর আপনি যেটা কইছেন এটার ভিতরে অনেক সাংঘর্ষিক কথাবার্তা আছে যে আমার পছন্দ করে আমার কইবার চায় কিন্তু কইবার পারে না, এটা কি করা যায়? এটা হ্যাঁ কইবার চায় কইবার না পারলে আপনি তো জানলেন কেমনে, আপনার আপনি জানছেন নিশ্চয়ই কেউ না কেউ কইছে আপনাকে, তো হ্যাঁ কোন যে সাহস করে আরে কয়ে দিতে নাকি? আর যদি আপনি নিজেকে কোন যে না তুমি বলে আমার পছন্দ করো কইবার চাও না, হ্যাঁ তো উল্টা কথা কইবার পারে পারে না, কারণ যে এক ব্যাপারে যে আমি কখন কইছি তোমার যেটা হইব বা আমি কইবার চাই, তখন কিন্তু আপনার আরো খারাপ লাগে আর কি তথাকথিত হাজব্যান্ড, তো ওরকম হওয়ার চেষ্টা করবেন না, এটাতে আপনারই ক্ষতি হইব। আর আপনি যেটা কইছেন এটার ভিতরে অনেক সাংঘর্ষিক কথাবার্তা আছে যে আমার পছন্দ করে আমার কইবার চায় কিন্তু কইবার পারে না, এটা কি করা যায়? এটা হ্যাঁ কইবার চায় কইবার না পারলে আপনি তো জানলেন কেমনে, আপনার আপনি জানছেন নিশ্চয়ই কেউ না কেউ কইছে আপনাকে, তো হ্যাঁ কোন যে সাহস করে আরে কয়ে দিতে নাকি? আর যদি আপনি নিজেকে কোন যে না তুমি বলে আমার পছন্দ করো কইবার চাও না, হ্যাঁ তো উল্টা কথা কইবার পারে পারে না, কারণ যে এক ব্যাপারে যে আমি কখন কইছি তোমার যেটা হইব বা আমি কইবার চাই, তখন কিন্তু আপনার আরো খারাপ লাগবার পারে। তাহলে আমি আপনারা কইলাম যে সাংঘর্ষিক কথা বাদ দিয়া

সুন্দর তুমি আমরা জানাইবার পরো, তাহলে আমরা পরিবারের লয় কথাবার্তা কইবার পারি, ঠিক আছে? আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হইব। তারপর আপনার লাইফ আপনি ভালো বুঝেন। আমগো সাউদা লিখছে রূপ কথা গানটা আমার অনেক পছন্দের, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আজকের প্লে লিস্ট পুরাই জোশ, শুক্রিয়া বন্ধু, যদিও আমার প্লে লিস্ট অলওয়েজই জোশ থাকে। আচ্ছা তোমার প্লে লিস্ট, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু সাউদা, অনেক অনেক শুক্রিয়া আপনার। আরও লিখছিল ভাইয়া তোমার একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগে, সেটা হলো তুমি ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর কথা বলো, স্পেশালি বাবা মাকে নিয়ে। আমিও তোমার মতো ভাইয়া ফ্যামিলির ব্যাপারে অনেক উইক, সত্যি বলতে সব কিছুর উপরে বাবা মা, কারণ তারা না থাকলে তো আমরা পৃথিবীর আলো দেখতে পারতাম না। এক্স্যাক্টলি, মানে স্পেশাল তো ফ্যামিলিরই বানাইতে হবে, স্পেশাল আরেকজনের বানাবো, হ্যাঁ আবার মনে করেন আরেকজনের লাগাইবো, দুদিন পরে হ্যাঁ টাকা আমার তো যেটা লয়ে রাখছে, হ্যাঁ আমি কোনো টাকা ফেরত দিই, তখন হ্যাঁ আমার এইসব কথা গিয়ে বাইরে পরিবার তো এটা করবো না, ঠিক আছে? তো যারা তারা আপন বানানোর চেয়ে নিজের পরিবারের আপন বানানো সবচেয়ে বেশি পরিমাণ ইম্পর্ট। আপনার অনেক ভালো বন্ধু থাকবার পারে, কিন্তু ওই ভালো বন্ধু ভালো বন্ধুর জায়গায় থাকবো, পরিবারের জায়গায় কোনোদিন কেউ নিবার পারে না, ঠিক আছে? এটা ওই ব্যাপারে, পরিবারের ভিতরে অনেকের ঝগড়াঝাটি লাগে, অনেক কিছু হয়, তো একসাথে থাকতে গেলে একটু ঝগড়াঝাটি হইব, ভালোবাসা থাকবো, সবই তো থাকবো, তো ওইটার উপরে বেস করে আপনি ঘরের কথা আপনি বাইরে গিয়ে যদি কন তাহলে তো সমস্যা, ঠিক আছে? সাউদা অনেক অনেক শুক্রিয়া, আপনি আপনার বাবা মায়ের প্রচুর রেসপেক্ট করেন এবং তাকে একটা খুবই ভালো একটা রিলেশন আপনি মানে মেনটেন করে রাখার চেষ্টা করেন, তো এটা সবসময় রাখেন, আমরা দোয়া করি। তাহসিন আহমেদ আছে, লিখছে আপনি কি খেতে পছন্দ করেন? ডিপেন্ড করে বন্ধু আমার খিদার উপরে, প্রচুর খিদা লাগলে তেহারি কাচ্চিরি ভালো লাগে, আবার মনে করেন একটু ডেজার্ট হিসেবে যে আইসক্রিম চকলেট এগুলো আমার খুব ভালো লাগে, তো ডিপেন্ড করে বন্ধু অ্যাকচুয়ালি। আচ্ছা সাউদা আরো লিখছিল ভাইয়ারে তুমি এত মজার, হ্যাঁ আজকে তো লবণ দিয়ে নেই, তারপর লবণ দিলে যে আরো মজা থাকি আমি। আচ্ছা 27 তারিখ আমার বার্থডে, আচ্ছা ভাইয়া তোমার স্পেশাল উইশটা কি টিউজডে তে তোমার শো কখন কি পাবো? আমার তোমার স্পেশাল স্পেশাল হলো উইশের জন্য হলেও শোতে এসব যদি তুমি বলো না, ওই শো এর ভিতরে তো আমি এই ক্যারেক্টারে থাকি না, তবে আমি আপনাদের অ্যাডভান্স হ্যাপি বার্থডে করে দিবার পারি। আর 27 তারিখের আশেপাশে কি আর কোনো রবিবার নাই, এইটা লোক একটু জানতে হইব আর কি। 27 তারিখের আগে 25 তারিখ আছে রোববার, আমরা 25 তারিখে উইশ করে দেবো, আপনি একটু মনে করাই দিন যে ভাই দুদিন পরে আমার জন্মদিন, ব্যাপারটা কিন্তু একটু দেখো তুমি বাবু উইশ করে দেবো, তাহলে আমি উইশ করে দেবো সাউদা, আপনার লেগে আবার এত চিন্তা করার দরকার আছে? আচ্ছা নুসরা আমগরি লিখছিল আমি খুবই, আচ্ছা হাই আপনি খুবই দুষ্টু, হ্যাঁ দুষ্টু কই আমি দুষ্টু, বাট খুব ভালো বন্ধু, থ্যাংকস মন ভালো করার জন্য, মোস্ট ওয়েলকাম নুসরা, আপনারা অনেক অনেক শুক্রিয়া বন্ধু, আপনি জয়েন করছেন আমগুলোকে, আশা করবো যে আপনি সামনে আমগুলোকে নিয়মিত যুক্ত হন এবং আপনার কথাবার্তাগুলো শেয়ার করেন। আর আমি কয়ে রাখি প্রতি রবিবারে কিন্তু ওই লোকে হয় ঢাকাই আসো, আর বাকি যে দুই দিন মঙ্গলবার এবং বুধবার ওই সময় আমি অনেক বেশি পরিমাণ ভদ্র থাকি, কথা কম কই, গান বেশি বেশি করে প্লে করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মঙ্গলবার আর বুধবার কিন্তু বিকাল 5টাতে থাকি আমি। আচ্ছা এ আনে আছে লোকে আমগো বন্ধু হোয়াটসঅ্যাপে কে কে লিখছে দেখি, আচ্ছা তার আগে কি খেলাধুলার কথা একটু কয়ে দিমনি, আর দেই কয়া আরেকজন না কয়ে, আর না কয়ে দেই একটু, বাংলাদেশের এই মুহূর্তে সংগ্রহলোকে 112 রান 3 উইকেট আড়ায়া, ঠিক আছে? আর ওইটা তো আফগানিস্তানে কইল আমি 240 রানে অল আউট হয়ে গেছিল গেরা, এখন আমরা ওই জায়গায় আর কি 11 লিড দিব, 112 রান আমরা করে ফেলাইছি, তো দেখি এটা কোন পর্যন্ত যায়। আর এদিকে হোয়াটসঅ্যাপের মধ্যে যে যে বন্ধুরা আছে আমি একটু দেখি কি লিখছে এরা, আমার স্বপ্ন, আচ্ছা মনটা নরম করে একবার গান গেয়ে নেন প্লিজ, কেউ কি এমন করে ভালোবাসে ভালোবাসে তবু তোর মনে জাগে না সোহাগ জাহারা, তো মনে জাগে না সোহাগ, আচ্ছা জাহারা ভাইয়া আমার না আপনাকে খুব রাগাতে মন চায় কিন্তু পারি না, না রাগ মুখে লেগে বন্ধু, আচ্ছা কি করলে আপনি রাখবেন? আমার ধারণা আপনাকে রাগান্বিত দেখতে অনেক সুন্দর লাগবে, না বন্ধু এটা করেন না, আমার আমি সহজে রাগি না, রাগলে আবার সমস্যা হয়ে যায়, হুদৌদি কি লেগে রাগাইবেন, যত সব মানে কুবুদ্ধি মাথার ভিতরে জাহারা আপনার, হ্যাঁ রাগানোর লেগে মানুষ মানুষের রাগ ভাঙ্গাইবার চায় আর আপনি আমার রাগাইবার চান, এটা হইলো? আচ্ছা আমার স্বপন বুকের কাপন, আচ্ছা আমার গান তোর জন্য রে তোর জন্য রে, কি লিরিক বাপরে বাপ ধারা, আমি না আমার মতো করে লিখে ফেলাইছিলাম, সুর করে ফেলাইছিলাম, যাক এগুলো সবাই যে কানেক্ট করবার পারছে, এলে আমি খুবই থ্যাঙ্কফুল আমার সকল বন্ধুর কাছে, সকল ওয়েল বইসারের কাছে, যে এরা আসলে যদি না ভালোবাসতো তাহলে গানটা এই পর্যন্ত যাইতোই না, অথবা আমি মিনহাজ সিফাত এটা হয়তোবা এই যেই কয়েকজন জানে এরাও জানতো না। আচ্ছা ভাইয়া সাথে আছি পুরো সময় জুড়ে আমগো অঙ্কুর, শুক্রিয়া বন্ধু আপনারে। আরও আছে আমগুলোকে ভাই, যখন জন্ম নিলাম তখন সবাই কইল অভিনন্দন ছেলে হয়েছে, আমি ভাবলাম ছেলে হওয়াটা মনে হয় অনেক বড় কিছু, কিন্তু যখন বড় হলাম তখন বুঝতে পারলাম কাঁটা দিয়ে সাজিয়ে থাকলে ফুলের বাগান হয় না, আমাদের ছেলেদের জীবন এত সহজ হয় না, দায়িত্ব ধরে আমরা নিজেকে গুছিয়ে রাখি, মন ভৈরা কান্না করতে চাই কিন্তু সমাজ বলে পুরুষেরা কাঁদে না, কথাটা তো সত্য, কিন্তু একটা কথায় আমি একটু দ্বিমত করবো, এটা লোকের যে আমাকে ছেলেগো জীবন অনেক বেশি কষ্ট, শুধু ছেলেগো না বন্ধু, এটা যার যার কষ্ট তার তার কাছে অনেক বড়। ধরেন একটা স্টুডেন্ট
টু থ্রিতে পড়ে, একটা পেন্সিল বা কলম চাই।

আছে কিনতে। তো তারে আপনি তার বাবা মা পেন্সিলটা দিল না কিনা, অথবা কোনো একটা খেলনা চাইছে খেলনাটা কিনে দিল না। পৃথিবীতে এর চেয়ে কষ্ট, এই যে না পাওয়ার কষ্টটা, এর চেয়ে বেশি আর কারো কাছে নেই। ঠিক একইভাবে আপনি আপনার খুব পছন্দের একজন মানুষকে হারাই ফেলেছেন, আপনার কষ্টটা যতটা কষ্ট দিতেছে আপনার, আপনার দিল মিল ফাইটে যেতেছে, ঠিক ওই যে ওই ক্লাস টুতে পড়া বা দুই তিন বছরের ক্লাস টু থ্রিতে পড়া বাচ্চাটারও একই কষ্ট হইতেছে। তো যার যার কষ্ট তার তার কাছে অনেক বড়। বিষয়টা এমন না যে আমার কষ্ট অনেক বড় কারণ আমার হাত ভেঙে গেছে গা, তোমার কষ্ট ছোট কারণ তোমার গার্লফ্রেন্ড গেছে গা। হ্যার কাছে আর আপনার দুজনের মনের ভিতরে কষ্টটা একই, হয়তো বা যন্ত্রণাটা বিভিন্ন রকমের ব্যাপারে, বাট কষ্টটা একই। তো ওই ক্ষেত্রে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে না, মেয়েও অনেক স্যাক্রিফাইস কইরা অনেক কিছু কইরা তারপরে এখন জীবনে টিকে থাকতে হয়, বাঁচতে হয় জীবনে। আমরা যেমন ছেলেরা সময় সময়ে অনেক মানে পরিবারের দায়িত্ব জানায় পরে অনেক কিছু আমরা স্যাক্রিফাইস কইরা তারপরে সামনে আগাইতে থাকি, আমরা কান্না করি না হাসতে থাকি, হাসতে হাসতে আমরা বাঁচতে থাকার চেষ্টা করি, ঠিক মেয়েকো ক্ষেত্রেও কিন্তু অনেকটা হয়। আর একটা পরিবার রেখা তারপরে আপনার সংসারের মধ্যে আয়ে, তো পুরো পরিবারটারে মানে যেই জায়গায় বড় হয়েছে যে জায়গায় তার এত স্মৃতি এগুলি সব বাদ দিয়ে কিন্তু আপনার সংসারের মধ্যে আছে, আপনার সংসারটারে গুছানোর লেগা, তো এইটারে কি আপনার কাছে নর্মাল মনে হয়? এটাও তো কঠিন নাকি? তো সবার কাছে আপনি যখন চিন্তা করবেন যে না আমার যেমন কষ্ট আছে আমার যেমন সুখ আছে, তেমনি আমার সামনের জনেরও সুখ আছে দুঃখ আছে কষ্ট আছে, আমি ওইটার রেসপেক্ট করি, তখন দেখবেন কি আপনার কাছে সবকিছু অনেক ইজি মনে হইব। আচ্ছা, স্কুল থেকে মাত্রই আসলাম তাই একটু লেট হয়ে গেল, হোয়াট এভার। তোমাকে আরেকটা মজার ঘটনা বলি শোনো, আমি তখন নতুন নতুন সাইকেল চালানো শিখেছি, তখন আমার লালমনিরহাটে থাকতাম, তো লালমনিরহাটে অনেক সুন্দর বড় একটা রানওয়ে আছে, তো আমি খুবই স্পিডে সাইকেল চালাচ্ছিলাম। ওখানে তো পাশে একটা কুকুর বসেছিল, আমি কুকুরটাকে ক্রস করছি, তারপর কি মনে করে জানি পেছনে তাকাইছিলাম, তারপর ব্যালেন্স সামলাতে না পেরে ঠাস করে পড়ে গেছি, তারপর আমি ভ্যা ভ্যা করে কাঁদছিলাম। ইসানা আপনি তো কাঁদছেন, কুকুরটা কি করে হাসছে না কুকুরটা? তখন ওইটা আরে পড়ে গেছে এরকম আমার কাছে মনে হয় যে আমি যদি পড়ে যাই না আমার আশেপাশে কুত্তা বিলাই যা আছে আমার কাছে মনে হয় সবাই আসতে আছে দেখে, এরকম মনে হয়। আমি জানি না এটা আমার হয়তো বা মনের ভুল। 27 তারিখে আমার বেবিরও বার্থডে, 3 বছর শেষ হবে, যাক মাশাল্লাহ অনেক অনেক দোয়া রইলো। তাহলে তো সাউদার লোকে জন্মদিন মিলা গেল, দেখা হয় নাই আপনার লোকে সাউদা, আপনার লোকে এই যে এই বেবিটা দেখা হয় নাই? ও না, আপনি তো আগে হয়ে গেছেন, সরি। আচ্ছা, সোহেল আহমেদ সুমন আছে অঙ্গলোকে, সিওত ভাই কেমন আছেন? শেষ সময় যুক্ত হলাম, ব্যস্ত ছিলাম ভাই, নো প্রবলেম। সোহেল আহমেদ সুমন স্বাগত জানাই যাচ্ছি বন্ধু আপনারে আমগো এই চক্কর বক্কর বাচ্চিতে। আছেন রংপুর থেকে আমগুলোকে, সুমাইয়া ভাইয়া আমার কথা কি আমার কথাগুলো কি ধৈর্যের সাথে শুনতে পারবে? আপনি লিখলে ধৈর্যের লোকে পড়বে, মুহুন মুখে এমনি লেখা তো আর উনা যায় না, তো আপনি লিখেন আমরা একটু পড়ি। ভাইয়া বাটন মোবাইল কি টিপতে অনেক কষ্ট, যেটা ছেঁকা খেলেও লাগে না। আকাশ মারমা, এটা হচ্ছে ব্যালেন্স ছিল না, আচ্ছা মোবাইলে ব্যালেন্স আর ছিল না, বাটন ফোন তো বন্ধু বিষয়টা তো এমন না যে না ফাইন এখনই আমাকে অ্যান্ড্রয়েড ফোন একদম জন্মের পরেতে পেয়েছি, আমরা তো বাটন ফোন ইউজ করেছি, অত কষ্ট আবার না আপনারা যতক্ষণ, ঠিক আছে বড় মজাই লাগে। এখন মনে করেন আমি পড়ালেখা পারি না, আমার কাছে তো আমার লিখতেও অনেক কষ্ট হইব, এখন এই কষ্ট তো বাটন ফোনের কষ্ট না, এটা লোকে আমি পড়ি নেই এটা আমার কষ্ট, দুইটা একজনের কষ্ট আরেকজনের উপর চাপাই দিলে কেমন হইব। বাটন ফোনে আমরা ইউজ করছি যদি ওইটার ভিতরে একটা খেলা ছিল না স্নেক, যেটা ওটা খেলতাম প্রায় সময়, টর্চ জ্বালায় রাখতাম, আবার পিছনে আবার একটা স্টিকারও লাগায় রাখতাম যে কেউ মিস কল দেওয়ার লোকগুলোকে পাট করে ধরে ফেলাম, তো ওইটা আরো বেশি কষ্ট, ঠিক আছে তত কষ্ট না বন্ধু। বিষয়টা এমন না যে না ফাইন আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন লয়ে রাখছি, অনেক লোকের লোকে আব্বু আমুক কয়েছে ওয়া ওয়া করতেছি, তো অনেক হাতের ভিতরে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কেছে, এই নো বাবা তোমার অ্যান্ড্রয়েড ফোন নাও তুমি এটা দেখো থাকো, এরকম না বন্ধু, আমরা বাটন ফোন ইউজ করছি ওগুলাতে এত কষ্ট হয় না। সিরাজ ভাই কেমন আছেন? আমি প্রথম ঘন্টায় যুক্ত হতে পারি নাই, দ্বিতীয় ঘন্টায় যুক্ত হয়ে গেলাম। তিলোত্তমা কৃষ্ণা রংপুর থেকে স্বাগত জানাই দিচ্ছি বন্ধু আপনারে। আচ্ছা ভাইয়া, সবাইকে আপনার বন্ধু মনে হয়, আমাকে কি আপনার বন্ধু মনে হয় না? কে লিখে আপনার এটা মনে হলো? আচ্ছা লিখছে যে গুলোমুলো ভাইয়া কি ভালো আছেন, আর আপনাকে শুনবো বলে গোসল নামাজ খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করছে আপনার জন্য, শুক্রিয়া। কিন্তু আপনার মনে হয় না যে আমিনা সুলতানা, এটা কে লিখে মনে হলো এটা একটু কন আমারে, তাহলে কেমনে বুঝবো? ভাইয়া আজ প্রায় অনেক দিন আমি এক পা আগাই আবার পিছনে হাঁটি, SMS গুলো পাইলে বুঝে আমাকে বলবেন ভাইয়া। এই যে পাইছি আপনার SMS, পড়েও তো দিলাম। আচ্ছা সিরাজ ভাই, ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছি, সাইম একটু ফেসবুকে কমেন্ট গুলো পড়েন, এই একই কথা আপনি 4 বার লিখছেন, তার মধ্যে দ্বিতীয়বার লিখার পরে আমি পড়েছি, তারপর আপনি লিখতেছেন, মানে আপনি হুনতাছেন না আপনি খালি লিখতেছেন, এটা হয় অনেক সময়। ভাই আমি সিলেট থেকে শুনছি, সাফায়েত আমার কি কুরছুট বাভু সে ঘুমে আমি শুনি, বুঝি নাই কেটা আরেকটু বুঝায় এখন,
এই জায়গায় লিখছে ভাইয়া ফাতিমাপু খুশিয়াপুরা কই ইদানিং উনাদের পাওয়া যায় না, সিলেটি জানবি সিলেট আমি উনারের লোকের গেস্ট, উনারা মাঝে মাঝে আহে কিন্তু আপনারা হেরা কথা কইবে এমন ভাবে যাতে মনে হইব যে আপনার কাছে হেরা রেগুলার হেরা এখানে থাকে, মিছা কথা হইবি এ মাঝে মাঝে আহে দুই চারটা কথা কয় আর কি। স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, সিলেট থেকে অন্তরা আছেন, কেমন আছেন? ভালো, আর জয়েন হতে দেরি হয়ে গেল, জানেন আমরা খাচ্ছি, খাবেন নাকি? পাঠাবো আপনার বাসায়। সবাই কেমন আছে? সুজন কি যুক্ত আছে? একটা কথা বলার ছিল সুজনকে, আগার তুম সাথ হো গানটার সিঙ্গার কে? আগার তুম সাথ ওর সিঙ্গার হইল গিয়া, এটা মিউজিক কম্পোজিশন করছিল এয়ার রহমান, আর এটার গানটা গাইছিল, ভয়েস দিয়েছিল অরিজিৎ সিং অ্যান্ড আলকা ইয়াগনিক, এই দুজন আর কি, নিউ জেনারেশন অ্যান্ড ওল্ড জেনারেশন দুজন মিলা এই গানটা করছে, আর মিউজিক কম্পোজিশন তো এয়ার রহমানের কইলাম। কিন্তু প্রথম দিকে আপনি যেগুলো লিখছেন, দাড়ি কমার লোকে কি আপনার কোনো জগরাত কিছুই দেন না, আমি কোন লাইনের লোকে কোন লাইন মিলাম বুঝবো পারতেছি না। আমি রিয়াদ আছে আমগুলোকে সিলেট থেকে, আরো আছে আমগুলোকে কেটা জান্নাতি আছে আমগুলোকে ওর, আচ্ছা আরো আছে ভাইয়া তো ভাই আমাদের সবার ভাই সিফাত ভাই, আচ্ছা প্রথম ঘন্টা শোনা যায়নি, আছে আছি তোমার সাথে আছি, সানিম আমগো সানিম বন্ধু যুক্ত হয়েছে, সানিম স্বাগত জানাইতেছি বন্ধু আপনাকে। শিবু ভাইয়া সঙ্গে ট্যুরে কি জিন ভূতের সঙ্গে ট্যুরে গেছেন গত কয়েকটা এপিসোড আছে না? মাম্পি মাম্পি যা গো পাইতেছেন অকলিয়ে তৈব, লাইফ হ্যাজ টু গন, আসলে কোনো কিছুর লেগে থাইমা থাকে না, হয়তো বা আমি যদি কোনোদিন এই জায়গায় মনে করেন না থাকি আমার জায়গায় অন্য আরেকজন থাকবো, তো এইটাই স্বাভাবিক, এমনি চলমান প্রথম থেকেই, সো ধরে নেন ওরও আমি কিছু একটা। নিশি লিখছে ভাই আমার এসএমএস কি পড়েছ? কারণ দুইটা থেকে ঝিরঝির করছিল এখন শোনা যাচ্ছে, পড়ছি বন্ধু নিশি নিশি পড়ছি, হ্যাঁ পড়ছি আপনার এসএমএস পড়ছি। আচ্ছা তাসনিম রংপুর থেকে আছে, আরও আছে আমাদেরকে ভাইয়া ফার্স্ট মেসেজ দিলাম মহিম, ওকে সিরাজ ভাই আপনি কেমন আছেন? অনেকদিন ধরে জয়েন হয়ে গেলাম, আমি সুবর্ণ রায়, সুবর্ণ রায় অনেকদিন পরে দেখলাম আপনাকে আছি, অনেক মিস করেছি এতদিন, আমরাও মিস করছি সুবর্ণ রায়, নিয়মিত যুক্ত হইবেন যত ব্যস্ততে থাকুক, একটা কানে এয়ারফোন দিয়ে কথা শুনতে কি এমন। আচ্ছা রানী লিখছে ভাইয়া এখন অনেকটা বেটার, ওষুধ খাচ্ছি রোজ, অ্যাডমিশনের পর ডক্টর সার্জারি করতে বলছে, আর হয়তো শেষ অবধি থাকতে পারবো না কারণ 13-15 তারিখে দুইটা উইকলি এক্সাম আছে, দোয়া করবেন ভাইয়া আমার পজিশনটা যেন 50-এর মধ্যে রাখতে পারি, ভাইয়া আমায় আজ ব্যান্ড পার্টি দিয়ে বিদায় দেন, না বিদায় দেওয়ার লেগে তো ব্যান্ড পার্টি দিব না, ব্যান্ড পার্টি আজকে বাজাইনি, আজকে বাজিয়ে থাক ব্যান্ড পার্টি, আর বাকি আপনার লেগে অনেক অনেক দোয়া যে আপনার পরীক্ষা ঠিকঠাক মতো। ভাইয়া বাকি এসএমএস না পড়ে আগে বলো তো কোনো একটা ইংরেজি বাক্য পৃথিবীর যে কোনো মানুষ বলতে পারে, এমনকি খয়রাতিও জানে উত্তর পরে পড়বে, আগে বলা উত্তর হচ্ছে মানে ওই যে আই লাভ ইউ যেটা আর কি, ওকে জুলি কেরানীগঞ্জ থেকে লিখছিল, তো এটা এটা সবাই পারে কইতে? না না সবাই এটা ভুল ধারণা, সবাই পারে না এটা, এটা হয়তো আমরা আশেপাশে বেশি শুনি দেখি এরকম হয়। কেমনটা লাগে? এতক্ষণ শুনতে পাইনি, খুব রাগ হচ্ছিল এখন শোনা যাচ্ছে, জান্নাত মানে আপনার রাগটা কেল লেগে হইতেছে, মানে এতক্ষণ হুনা জানি ওইটার লেগে নাকি এখন হুনতাছেন কেল লেগে এটার লেগে রাগ হইতেছে? আচ্ছা হুম ঠিক কথা কইছেন ব্রো, আমার বি আবেগ আছে মাগার অন্ধ আবেগ নয়, মনটা মোটেও ভালো ছিল না, প্রোগ্রামটা শুনে অনেক ভালো লাগছে, আজকের মতো বিদায় তমা ফ্রম সিলেট, তমা অনেক অনেক শুক্রিয়া বন্ধু, বিদায় যদিও আমি আর একটু পরে নিমু এখনই আপনি লয়ে নিলেন। আচ্ছা রংপুরে এই জায়গায় রংপুর, আচ্ছা পিঙ্কি আপু বলেছে তোমার আচ্ছা বেবি আছে দুইটাকে সত্যি রংপুর থেকে প্রথমে একদম 100% শতভাগ সত্যি কথা কইছে আর কি পিঙ্কি, পিঙ্কিরও অনেক কিছু আছে ওইটা আমি কইলাম না। আচ্ছা কলেজ থেকে তাড়াতাড়ি রুমে এসে আপনাকে শুনতে বসলাম, আজ একটু মন খারাপ কারণ আজকের দিনটায় ভাবছিলাম কোথাও যাবো না, শুধু শুয়ে থাকবো আর রেডিও শুনবো, তা হলো না, না হোক সিফু দাদা আজ আমার জন্মদিন, আফরিন, ওয়াও আজকে আপনার জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ। ওকে একটা গানে যাবো যে গানটা হুন মোটো লোকা ব্ল্যাকের গান রক 202 থেকে, তুমি কি সারা দিবে, শুনতে থাকেন লগে থাকেন ঢাকা এফএম 90.4 এর।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: চক্করবক্কর বাতচিত
2: বিদায়, কারণ ভাল লাগতেছে না খিদায়। কেমনে কেমনে গেল গা বুঝলাম না। অবশ্য শীতের দিনে একটু দিনটা ছোট হয়ে আয় মানুষে বড় হয়ে আর শীত আমগো ওই যে এই বছর অনুযায়ী আর কি দিন ছোট হয়, তো ওই অনুযায়ী আর কি আমার কাছে মনে হয় খুব দ্রুতই গেল গা আর কি সময়টা। বাট ব্যাপার না, আমার বন্ধু বান্ধবের যে কথাটি আছে এই কথাটি আমি আরো পড়ব। আচ্ছা, আমার সাউদা বিদায় লইছে, আজকে নাকি অনেক কথা হয়েছে, অনেক আড্ডা হয়েছে। ওকেই, নেক্সট সানডেতে আবার কথা হবে। নেক্সট সানডে কি, মাঝখানে তো আরো দুই দিন আমু, মঙ্গলবার আর বুধবার। ওকে, আরো আছে আমার লোকের মুশফিকুর রহমান, এত রবিবার যায় কিন্তু তুয়াই কি তুয়াই এজু সিঙ্গেল বুঝে নেই। আচ্ছা লিখছে, কথা বলতে দেখলে আমার উপর খেপে যায়। আচ্ছা এমডি রাজ খান লিখছে, আচ্ছা হ্যাঁ কেমনে বুঝছে, আর কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমার উপর খেপে যায়, এভাবে আমাকে যদি প্রপোজ করে আর যদি ওকে আমি ওকে ছেড়ে চলে যাই এজন্য ও বলে নাও। মানে এটাই তো আমি কইলাম যে এই কথাগুলো কই পাইলেন। দেখেন আমি আপনাদের যে কইলাম, আমি আপনারটা কইতেছি না যে আপনারটা রং, মানে আমার বুঝতে সমস্যা হইতেছে। যেমন আপনি লিখলেন আর কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমার উপর খেপে যায়, এটা আপনার উপরে খেপে যায়, এটা কেমনে বুঝলেন? যেহেতু আপনার লোক কথা ওরকম হয় না, এমনও তো এবার পারে যে ওই মায়ের লোক আপনি যখন কথা কইতেছেন ওই ওর মায়ের ফিউচারের কথা চিন্তা করে যে এই মেয়া কেমন আল্লোর কথা কইতেছে, মানে অনেক কিছু এবার পারে। এলে আমি আপনারা কইছি বন্ধু, যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে হ্যার আসায় বয় না থেকে আপনি আপনার মতো করে জিগা এবার পারেন। হ্যাঁ, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। এই যে ধারণার উপর বেস করে যে আমার মনে হয় পছন্দ করে না, এলে আমার দিকে চাই মুচকে আসে কি লেগে দেয়, অথবা আমার আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইলে এরকম কে, এরকম অনেক আছে। মানে আমরা যদি বাস্তবিক জীবনের কথা চিন্তা করি এরকম বহুত হয়। এলে আমি কইলাম যে ক্লিয়ার হওয়া উচিত, ধারণার উপরে আপনি জীবন চালাইবার পারবেন না। ধারণা হয়তো বা করা যায় কিছু কিছু বিষয়ে, কিন্তু ওইটা দিয়ে আপনি জীবন চালাইবার পারবেন না। ওইটা আপনার মানে ওইটার কোনো কনক্রিট মানে প্রমাণ নাই আপনার জিন্দগিতে, ঠিক আছে? এটা সামনে যদি জিজ্ঞেস যে আমি কবে কইছি তোমার এই কথা, এটা তো আমি সবার লগেই করি, আপনার কাছে কোনো উত্তর নাই। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি নর্মালি যাই কথা কবে পারেন। আর যদি ওই সাহসটা না হয় তাহলে আমার মনে হয় যে আপনার এই জায়গাটা থেকে সৈরা আসা দরকার। কারণ যে আপনি একটা বাইক চালাইতে যেতেছেন কিন্তু আপনার সাহসই নেই এটার, বা আপনি একটা গাড়ি চালাইবার যেতেছেন আপনার সাহসই নেই ওইটার স্টিয়ারিং ধরা, আপনি সামনের দিকে বা মানে ওইটার কি কয় এটার ব্রেক সম্পর্কে আপনার ধারণা নাই, বা আপনি ধরেন আপনি এক্সেলেটার দিতেছেন বা যেটা দিতেছেন আপনি আপনার ওই সাহসটা নেই, তাহলে আপনি গাড়ি চালাতে যাইতেছেন কি লিখে আমার কথা লোক এটা, ঠিক আছে? তো ওই জায়গার মধ্যে আপনার যে কোনো জায়গার ভিতরে, এটা শুধু প্রেম ভালোবাসা না, আপনার যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাকে ক্লিয়ার হওয়ার লেগে ওই কথাগুলো কর সাহস থাকতে হইব, ওইটার লোকে আপনার ম্যাচুরিটির একটা প্রথম এবং প্রধান ধাপ, ঠিক আছে? আচ্ছা আফ্রিদা ওয়াসিমা লিখছে, ভাইয়া আমি কিছু মিস করছি। কিছু মানে আপনি তো সবই মিস করে লেগেছেন, আপনি খালি হুদা হুন বানান বিদায়টা, এছাড়া আর কিচ্ছু নাই আপনার। আচ্ছা যাই হোক, আপনি হয়তো বা ব্যস্ত আছিলেন, সাউদারে শুভেচ্ছা জানাইছেন। আর এদিকে আছে লোকে আমগো বন্ধু, আচ্ছা ভাইয়া কি বলবো দুঃখের কথা, যখন আমার হাতে বাটন ফোন ছিল তখন আপনার প্রত্যেকটা শো শুনতাম, শুনতে পেতাম। এখন স্মার্টফোন আছে কিন্তু শোগুলো আর শোনা হয় না। মোরসালিন শেখ, এটা কে লেগা হয় না, এটা আপনার ইচ্ছা থাকলেই করতে পারেন, আপনার ইচ্ছা হয় না হয়তো বা এই কারণে আপনি শুনেন না। এই জায়গার মধ্যে আরও যারা আছে অনেক অনেক কথাবার্তা, আমি জানি না আমি শেষ করবো পারেন কিনা, তারপর আমি ট্রাই করতেছি অ্যাটলিস্ট। এক বন্ধু হায় আছে দিবেন, রুমাল দিয়ে আছে দিবেন না, আছি ফাট করে, এই যে ইসা নাম গো ছড়াই যাচ্ছে ফ্লু। শিবু ভাইয়া স্কুল থেকে আসার পর নাকটা খুব তারপরে মানে ঠান্ডা লাগছে আর কি, যাক আপনি গরম পানি খান, ঠিক আছে, বা মশলা চা খান, এটা আপনার লেগে অনেক উপকার হইব। আর এদিকে SMS এ যারা আছে আমি SMS গুলো পড়া তারপর বিদায় লুমো, ভাইয়া তোমাকে অনেকদিন ধরে শুনি, আচ্ছা এটা শুনলাম আমরা, রুবাইয়া লিখছে, এটা আমি আর আমার দুইজন বন্ধু বন্ধুরাও শুনে রংপুর থেকে রুবাই। রুবাইয়া আপনার অনেক অনেক সুক্রিয়া, লগে যে দুইজন বন্ধু এই বন্ধুগুলো সুক্রিয়া। নুসাইবা লিখছে, ভাইয়া আরেকটা নাম্বার থেকে SMS করলাম, ভাইয়া আপনি আজকে সারাদিন চক্করবক্কর নিয়ে থেকে যান, আপনি চলে গেলে অনেক কষ্ট পাবো, কিউট সুইট হার্ট ভাইয়া, ভাইয়া আপনার ফেভারিট সাবজেক্ট কি? আমার ইংলিশ। আমার ফেভারিট কোন ফেভারিট সাবজেক্ট হলো যখন এটা আমার কাছে ভালো লাগতেছে, যে আমার ফেভারিট সাবজেক্ট এই মুহূর্তে এসএমএস, কারণ আমার বন্ধুরা এসএমএস কমেন্ট করতেছে, এটা পড়তে আমার ভালো লাগতেছে, ঠিক আছে। তাছাড়া এমনি আলাদাভাবে ফেভারিট সাবজেক্ট তো আমি ভাবতেই আর কি, যে আসলে কোনটা কোন ভালো লাগে, বললাম না যে আমার পছন্দ অপছন্দ ডিপেন্ড করে। আচ্ছা সিয়াদ ভাই, আমি মাহমুদুল হাসান বলছি। সিয়াদ ভাই একটা কথা বলি, আমি তোমাকে লবণের মতো ভালোবাসি, হা হা হা, অনেক অনেক শুকরিয়া। লবণের মতো আপনি ভালোবাসেন আমি জানি, আমি খুবই খুশি হলাম, কারণ লবণ এমন একটা খাবার যেটা না দিলে আপনার তরি তরকারি যা যা আছে, সালুন মালুন যা আছে, এটি সবটির টেস্ট নষ্ট হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনি আমার অনেক ভালোবাসেন আমি বুঝতে পারতেছি। এরকম একটা গল্প আছিল কিন্তু, রাজা এবং রাজার দুই মানে কয়েকটা মাইয়া আর কি, এই ওই গল্প থেকে আপনি আইছেন আমি বুঝতে পারছি। জান আমি একটা প্রাইভেট থেকে আসছিলাম, হঠাৎ পয়েন্টে পার হবার সময় জুতা ছিঁড়ে গেল, জুতা হাতে নিয়ে ঘরে ফিরতে শুরু করলাম, সবাই তাকিয়ে রইল। আরেকটা কথা, আগের এসএমএস পড়েন নাই কেন? নাম সিমরাত জাহান সাইলা, আগে কি লিখছিলেন? 2 মে নতুন করি উদ্বোধনে, আচ্ছা, সিলেট এসেছিল স্কুল থেকে, এসে আমাদের হাই দিতে লাগলো, তখন মাদ্রাসায় একদল ছেলে তাকে আচ্ছা দুলাভাই বলে চিৎকার করলো, তখন পাশে থেকে একজন স্যার আমি ধমক দিয়ে থামালো। দেখ এটা ভালো, তাই আপনার জিন্দগিতে একটা বড় অ্যাচিভমেন্ট যে আপনাকে ওই জায়গার মধ্যে উনি আছিল। আচ্ছা বিদায় নিতে চাইছিল, ওকে বিদায় নেন, সমস্যা নেই, আমিও বিদায় নিতে চাই। সাইলা সাইলা আপনাদের সুক্রিয়া কথা শেয়ার করানোর লিগা, আপনাদের এখানে হাফ প্লেট দেয় নাকি? আচ্ছা আমাকে ওই বন্ধু লিখছে, হ্যাঁ হাফ প্লেট, আমি যদি কই 2টা ফুচকা দেন বানায় দিয়ে দিব, সমস্যা নেই, পরিচয়ের উপরে ডিপেন্ড করে, আমারও তো চিনে, এলেগা দিব, সপ্তাহে দিব না হয়তো। ভাই আজকে থেকে শেষ হয়ে গেল স্কুল লাইফ, রংপুর থেকে ওলি, এক ওলি নতুন জিন্দগিতে গেলেন, এখন কিন্তু পড়াশোনার প্রেসারও বাড়বো। আচ্ছা ভাইয়া 10 টাকা বাঁচানোর জন্য 2 কিলোমিটার হেঁটে এলাম, এসে দিকে 100 টাকা উধাও, রংপুর থেকে চক্কর বক্কর বাদল। বাদল এই ঘটনাকে আমরা গত কয়েকদিন আগেও বেশ কয়েকজন ফ্রেন্ডের কাছে শুনছি। কেল লেগে আপনার এরকম করেন, কেল লেগে আপনার ঘুমান না ঠিক মতো? রীতা আছে কুড়িগ্রাম থেকে শুনছি, জানেন ভাই একটু আগে আপনাকে মেসেজ করতে গিয়ে ভুল করে অন্য নাম্বারে সেন্ড করে ফেলেছি, এখন কি করি বলেন তো, তার কাছে গেছে মেসেজটা, সে কি ভাববে বলেন তো, তার ভাবনা দিয়ে তো কিছু যায় আসে না, যেটা সত্যি এটাই করবেন আপনি। যদি হ্যাঁ ব্যাক করে আপনি করবেন যে ভাইয়া এটা ভুলে গেছিল, আমি ঢাকা এফএমে এসএমএস করতে গেছিলাম, আপনার কাছে গেছিল গা, আপনি যদি বিশ্বাস নেন আপনিও ঢাকা এফএমে এই নাম্বারে ফোন দেন, বা এই ফোন না এই নাম্বারে এসএমএস দেন, আপনার এসএমএসও পড়া হইব, তাহলেই তো হয় জিনিসটা। এমন তো না যে আপনি আটকা মনে করেন যে ফোনের মাধ্যমে হ্যাঁ 2-3 ভরি গহনা কাটি চুরি করে লয়ে লেছেন, এখন কি হ্যাঁ কি ভাববো, এরকম তো না, এসএমএস যাইতেই পারে। কানিজ, সকালে থাকি 6 ঘন্টা, স্কুল করার পর আবার নিঃশ্বাস না নিতে নিতেই কোচিং, আর ভালো লাগে না, তবুও ক্লান্ত লাগে না চক্কর বক্কর শুনতে, বরং ক্লান্তি দূর করে। অনেক অনেক শুকরিয়া কানিজ, আমি অনেক উৎসাহিত হইলাম বন্ধু, যে আপনাকে এই যে এত সুন্দর সুন্দর কথাবার্তা, এই লেগে আমি মনে করেন যদি কোনোভাবে অসুস্থ থাকি আমার কাছে মনে হয় যে আমি সুস্থ হয়ে যাবো, আমার বন্ধু বান্ধবের কথা হয় না। আর আরেকটা কথা যেটা কইতে হয় ওইটা লোকের যে, যেমন আমরা যখন পড়ছি আমরা এই এখন আমার দিকে, আমি একটা দিক দিয়ে নিজের অনেক লাকি মনে করি যে আমি এই সময়ের আসলে না, বা এই সময়ের মানে কি মানে অ্যাটলিস্ট এই যে এখন যারা যারা আপনার এসএসসি এইচএসসি এরা দিতে যাচ্ছেন অথবা ক্লাস স্কুলে পড়েন, অ্যাটলিস্ট ওই স্কুলে পড়া কোনো ই না, কারণ এই যে স্কুল কইরা আবার লগে মানে পুরো সারাটা দিন সকাল থেকে লয়ে সন্ধ্যা পর্যন্ত পুরাটাই এটার উপরে যায়, একটা মানুষের এন্টারটেনমেন্টের যে একটা বিষয় থাকে, এই টাইপের কোনো কিছু নাই। তো আল্লাহর রহস্যের মতে আমি এই ধরনের জিনিস পাইনি, আমি ক্লাসও করতাম, ক্লাস মানে কইরা আবার আমার একটা টাইম আছে ওই টাইমের মধ্যে আমি পড়তে পেতাম, এর মাঝখানে যে দুপুর বা বিকালের সময়টা ওইটা আমার খেলার লেগে আছে, ওইটার ভিতরে কোনো দিনই পড়া ঢুকতো না, ঠিক আছে। এবার পরীক্ষা আমি ভালো করি খারাপ করি ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমি খারাপ কোনো দিন করিনি, আমার মাথায় ওটুকু আছিল যে না আমার মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে হবে, আমি যেটা পড়তে সেটা বুঝতে হইব। তো আমি জানি না এটা হয়তো বা এখনকার পড়াশোনা অথবা এখনকার যে গার্ডিয়ানরা আছে এরা হয়তো এভাবে চায়, তবে আমার কাছে মনে হয় যে না মানে খুব প্রেসার দিয়ে আসলে কোনো কিছু হয় না, আপনি বরং ঠান্ডা মাথায় যদি একটু হইলেও যদি পড়েন, আপনি পুরো বই পড়ে ফেলাইলেন প্রেসার লয়া 3 দিন লাগায়া, বইটা কি লয়া এটাই আপনি বুঝলেন না, তাহলে এই পড়ার লাভ কি? আমার দৃষ্টিতে আমার এইটা হইলো এরকম, ঠিক আছে। আমার কথা হলো যে আপনি 10 মিনিট পড়েন, আধা ঘন্টা, 1 ঘন্টা পড়েন, 1 ঘন্টা পরে যদি আপনি পুরোটা মাথায় লেবার পারেন যে না আমি এটা পড়ছি এটা মাথায় আছে, ওই ক্ষেত্রে আমার কাছে হেরে বেশি জ্ঞানী মনে হয়, ঠিক আছে। কারণ চাবুকের ভয়ে বনের বাঘও কিন্তু সার্কাসের ভিতরে আয়া খেলা দেয়। আরে বেটা এটা আসির কি হলো, এটা তো দামি একটা কথা কইছি, মানে খেলা দেয় ওইটার ভিতরে কিন্তু কোনো কর্তৃত্ব নাই, ওই ভয়ে আয়া এই জায়গার মধ্যে খেলা দেয় আছে, ওইটা বাঘে নিজে আয়া ধিনতানা নাচতেছে না বিষয়টা, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে এটা আমার এই যে আমগো জুনিয়র যারা আছে সবার কাছে আমার কাছে মনে হয় যে আপনারা পড়েন 1-2 ঘন্টা ধরেন পইরা এটা এটা প্রমাণ করেন, 1-2 ঘন্টা পইরা এটা প্রমাণ করেন যে আমি যেটা পড়ছি এটা একদম আমার মাথার ভিতরে ঢুকে গেছে, গা পরীক্ষার খাতার লেখার লগে লগে মাথার থেকে গেলে গা, ওই পড়া লেখার তো কোনো দাম নেই, বুঝলেন, এটা আপনার সামনে কোনো দিন কাজে দিব না। তো যেটাই আপনি পড়েন, আমাকে পড়ালেখার মূল উদ্দেশ্যটা হইলো যে আমরা যেন শিক্ষিত হই, সুশিক্ষিত হই, শুধু শিক্ষিত না, শিক্ষিত মানে আমার সার্টিফিকেটের ভিতরে এ প্লাস আছে, গোল্ডেন এ প্লাস আছে, মানে আমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হ্যাঁ নকল করে অভ্যাস করবো পারে পারে না তো। ওকে শিবু ভাই, আজকে তোমাকে শুনতে পারলাম না, শোনা যায় নাই, তাই শেষ পর্যন্ত এখনো শোনা যাচ্ছে, আমি শুনিয়া আছি রংপুর থেকে, থাকবো বাকি, দেখছেন আমার বন্ধুর ভালোবাসা দেখছেন, শোনা যায় না তারপরও বয়ার হয়েছে যে কোনো না কোনো সময় তো শোনা যাইব। সৈয়দ ভাই কেমন আছো? জয়েন করলাম মুতাসিম ফ্রম রংপুর, খুব খারাপ লাগতেছে বিকজ নেক্সট মান্থ এক্সাম, পড়াশোনার চাপে তোমাকে রেগুলার শোনা হয় না, সমস্যা নাই বন্ধু, আগে পরীক্ষাটা দেন ঠিকঠাক মতো, ওই যে টয় করলাম পড়াটা মাথার ভিতরে নেন। ভাইয়া ভালো আছো? কত রবিবার যুক্ত হতে পারিনি, আপুর বাসায় ছিলাম তাই মিস করেছি ভাইয়া, জিনিয়া, ওকে জিনিয়া নো প্রবলেম। সুমন আমগুলোকে আছিল, আরো আছে আমগুলোকে, যখন শুনি আমার ওয়াসিফাতিহি ভাইয়ে না খাই আমগো সপ্তাহে এমন করে আনন্দ দিচ্ছে, অনেক কষ্ট হয়, নিত না কষ্ট পাওয়ার কোনো কিছু নেই, আমি আনন্দ সহকারে আপনার লোকে বই আড্ডা দিই, এটা কোনো বিষয় না, খালি দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং যে কাজগুলো করি কাজগুলো যেন সফল হয়, এটাই এলোকে দোয়া এবং মানে সবকিছু যেন ঠিকঠাক থাকে, এটা এলোকে বিষয়। আসমি সিলেট থেকে, ভাইয়া গো ভাইয়া আমার এয়ারফোনটা আবার নষ্ট হয়েছে, আই মিস ইউ, তো এই হেডফোন নষ্ট হয়ে, আপনি লাউডে শুনেন, এয়ারফোন নষ্ট হয়েছে, ওই যে এয়ারফোনের যে পিনটা আছে না ওইটা যদি আপনি ওই পোর্টে দিয়া লাউডে দেন তাহলে কিন্তু শোনা যাবো। রংপুর থেকে উম্মে কুলসুম হাবিবা লিখলাম, জানো আজ বাংলা টেস্ট এক্সাম হলো, অন্যের এমসিকিউ দেখে নিজের সঠিক এমসিকিউ ভুল হয়েছে, দেখছেন এজার থেকে শিক্ষা নেবেন যে অন্যের জিনিসের উপরে এত ডিপেন্ড করা যাবে না। জান্নাত আছে রংপুর থেকে, ভাইয়া এই কয়েকদিন তোমার শো শুনতে পারিনি এই জন্য খুবই দুঃখিত, দুঃখিত আর কিছু নেই বন্ধু, আপনি হয়তো বা কোনো কাজে ব্যস্ত ছিলেন, তবে একটা লং টাইম যদি আপনি ইচ্ছাকৃতভাবে না শুনেন তারপর যদি এখন ভাইয়া আমাকে মনে আছে তো তাহলে আপনার আমি স্ট্রেটলি কমো যেন মনে নাই, কারণ আমার এত আমি মনে রাখি না। আচ্ছা প্রিয় ভাইয়া তুমি আমার জীবন, একটা গল্প, তোমার সাথে কাটানোর সময় অমূল্য, সুথি সুন্নার নাটক থেকে অনেক অনেক শুকরিয়া বন্ধু, খুবই আনন্দিত হইলাম, এবং আপনারও আমার জীবনের গল্প আসলে যদি আপনার মতো আমি কইবার চাই, কারণ এটাই আমার জীবনের মধ্যে অনেকগুলো সুন্দর মুহূর্তের মধ্যে এটাও একটা। আচ্ছা আসসালামু আলাইকুম মিনহু ভাইয়া, আমি চট্টগ্রাম থেকে, সাউদা আমাকে কি তোমার মনে আছে, এক সাউদার কথাই সারাদিন পড়তেছিলাম, এখন আরেক সাউদা, মানে দুইটা সাউদা আমগো এটা আমি জানি, তো সেকেন্ড সাউদা আমগো লগে এখন যুক্ত হইলো আর কি। আচ্ছা নিশি লিখছে, জীবনে সেদিনই প্রথম বাসটা খাইছি যেদিন কি ফ্রিজ থেকে আইসক্রিমের বাটি বের করে আদা রসুন পাইছি, এটা খুব হয় রিসেন্ট কি রিসেন্ট, আমি এটা ফেস করছি আর কি। ভাইয়া তোমাকে অনেকদিন থেকে শুনি, আজ প্রথম মেসেজ দিলাম ঢাকা থেকে, মনিরা ইসলাম মাহিসা, মাহিসা অনেক অনেক শুক্রিয়া বন্ধু, নিয়মিত যুক্ত হইলে আমগুলোকে মানে আমার আড্ডাতে আমি আরো বেশি পরিমাণ খুশি হব। আচ্ছা ভাই তোমার ভাই আছে তো পড়লাম, কত খুশি তোমার এই ভূমি থেকে পাহাড়ে, সিরাজ ভাই সবার আগে আমি সানিম, সানিম অনেক অনেক শুক্রিয়া বন্ধু, নিখোঁজ গানের লিরিক দিয়েছেন আপনি। আচ্ছা আরো কি আছে, এক বন্ধু আমার ভালোবাসার টিপস দিচ্ছে, লাগবো না বন্ধু, বহুত ভালোবাসা আছে এমনি দিলে। আচ্ছা আমগো সারিও লিখছে, এতক্ষণ রংপুরে শোনা যাচ্ছিল না এখন শোনা যায়, যুক্ত আছে, আচ্ছা বিদায় নিচ্ছে আমগোই বন্ধু, ওকে বন্ধু ভালো থাকবেন আপনি। ভাই আমাকে ভুলে গেছেন আপনাদের এখানে, না ভুলে যা মুখে লিখে, একটু আগেই তো আপনার কথা হলো, অনন্য হয়েছি, ভুলমু কেমনে কি ইচ্ছে আপনার। আচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা, আপনি কেমন আছেন, অনেকদিন পর যুক্ত হলাম। আচ্ছা এই জায়গায় আমগো বন্ধু মুইন বাবু কেশবপুর উত্তরপাড়া পালিচরা রংপুর থেকে আছে, আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া তোমাকে ধন্যবাদ এস এম এস পড়ার জন্য, আপনারই বি ধন্যবাদ বন্ধু। সাইদুল ইসলাম সোহাগ লিখছে, সিরাজ ভাইয়া এই মাত্র জয়েন করলাম আর এখনই বিদায় হইতেছি আলবিদা, ওকে বন্ধু আমিও বিদায় লইতেছি, যেতে যেই গানটা প্লে করে যেতেছি ওইটা লোকে ভোলা যায় না বাই রুমান ফিচারিং অন্তরায়ণ মামুন, তো এই গানটা হুন্ত বিদায় লইতেছি, যাইতে যাইতে কবিবার চাইতেছি আপনাদের যে বন্ধু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটারে, আজকের লেগে সিফাত কইতেছি, টাটা বাই বাই অ্যান্ড আলবিদা।

हेलो दोस्तों लोग, दोस्तों का दोस्त, यारों का यार, आरजे रिदम इज हियर। ओके ओके ओके लिसनर्स, आज रविवार, रविवार मानी किंतु संडे फंडे। বেজে গেল বিকেল পাঁচটা, আর বরাবর ঠিক টাইমই কিন্তু আজ হৃদম হাজির হয়ে গেল আপনাদের মাঝে উইথ সানডে ফান্ডে। লিসনার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়, এবং খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না, হাজির হয়ে গেছি, আপনাদের মেসেজ দেখতে পাচ্ছি, আপনাদের উপস্থিতি দেখতে পাচ্ছি, এখানকার মন টন কোনো খারাপ থাকে বলেন। ওকে লিসনার্স, আমি বেশ ভালো আছি, আমাদের বিকেলটা খুব সুন্দর একটা বিকেল, সুন্দর এই বিকেলবেলা হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। ওকে সো আমি এই মুহূর্তে একটু বলছি, আজকে কিন্তু আমাদের একটা জমজমাট আড্ডা হতে যাচ্ছে, বাট আনফর্চুনেটলি আজকে কিন্তু আমার সানডে সাউন্ডসটা থাকছে না। ওকে, সানডে সাউন্ডের আমাদের যে গেস্ট ছিলেন আনফর্চুনেটলি একটু সিক হয়ে পড়েছেন, যার কারণে হয়তো আজকে গানের আড্ডাটা আমরা দিতে পারছি না, বাট হ্যাঁ প্রমিস, রিদম কিন্তু আজ আপনাদের সাথে একদম আটটা পর্যন্ত উইথ সানডে ফান্ডে। লিসনার্স, আজ রবিবারের এই বিকেলের সময়টাকে, কিছুক্ষণ পর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসবে, এই মুহূর্তটাকে কিন্তু আমাদের এনজয় করতে হবে। আমি যদি একটু বাহিরের দিকে তাকিয়ে বলি, সূর্য কিন্তু পশ্চিম দিকে অস্ত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, একটু পরেই হয়তো আধান নেমে আসবে, আর দেখতে দেখতে আসলে সন্ধ্যার সময় চলে এসেছে। সো এই যে পুরো সময়টা আপনাদের সাথে বেশ জমি আড্ডা দিতে হবে। বাইরের ওয়েদারের কথা যদি বলি, একদম নর্মাল একটা ওয়েদার, ডিসেন্ট একটা ওয়েদার, আজকে আহামরি কোনো বৃষ্টিও নেই, আবার আহামরি যে খুব গরম আছে সেটাও না। হ্যাঁ দুপুরবেলা একটু গরম ছিল, এটা ট্রু, বাট এখন আবার একদম ডিসেন্ট একটা ওয়েদার, বাইরের টুপটা বাতাস আছে বলা চলে। ওকে সো এই যে ইন্টারেস্টিং ওয়েদারটা এনজয় করবো সানডে ফান্ডে নিয়ে। আমি আর জিদম থাকছি আপনাদের সাথে, তাছাড়া প্লে লিস্ট জুড়ে সব আপনাদের পছন্দের গান তো আছেই, তো আশা করছি অবশ্যই সবাই এনজয় করবেন আমার সাথে। আর আমি এই মুহূর্তে একটু বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন, আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু রিদমকে পেয়ে যাচ্ছেন, আই প্রমিস। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি বন্ধু চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ ড্রপ করতে পারবেন। আর এদিকে দেখতে পাচ্ছি অলরেডি অনেকের আনাগোনা আছে, সবাইকে মোস্ট ওয়েলকাম এই মুহূর্তে যারা যুক্ত হয়ে গেছেন, আর যারা এখন পর্যন্ত হননি যুক্ত হয়ে যান, রিদম চলে এসেছে আজকের এই সানডেকে ফান্ডেতে রূপান্তর করার জন্য। ওকে লিসেনার্স, আমরা এই বিকালের মোমেন্টটাকে সুন্দর একটা গান দিয়ে শুরু করতে পারি, আপনারা কি বলেন? ওকে, আমরা এখন কুইনের করা একটা গান শুনবো, বেস্ট অফ কুইন। লিসেনার্স, কুইনের উই উইল রক ইউ, এই গানটা দিয়ে শুরু করছি, আশা করছি পুরো বিকেলের মোমেন্টটাকে চেঞ্জ করে দিবে। শুনেন, আপনারা গানটা শুনতে থাকেন, আমি আর রিদম আছি আপনাদের সাথে একদম আটটা পর্যন্ত, আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন আপনাদের পছন্দের অনুষ্ঠান সানডে ফান্ডের সাথে, থাকবেন প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

Sunday fun day. Okay, listeners, RG Ridham আছে আপনাদের সাথে। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। লিসনার্স, পাঁচটা বাজে হাজির হয়ে গেছি উইথ সানডে ফান্ডে। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা এই মুহূর্তে শুনছেন, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। লিসনার্স, আমি একটু স্বাগত জানাতে চাই, আমার সাথে কে কে আছে একটু দেখে আসি। ওকে, প্রথমেই দেখতে পাচ্ছি আমার কমেন্ট সেকশনে কিন্তু চলে এসেছে আমাদের সাউদা। ওকে, তারপরে দেখতে পাচ্ছি আফ্রিদা ওয়াসিমা চলে এসেছে আমার সাথে, যুক্ত হয়ে গেছে আমাদের অমৃত বোস দাদা কলকাতা ইন্ডিয়া থেকে। দাদা, শুভ বিকেল। আচ্ছা অমৃত বোস দাদা, আপনার কাছে একটা প্রশ্ন আমার ছিল, সেটা হচ্ছে বর্তমানে কলকাতার ওয়েদার কেমন একটু জানাবেন আমাকে কমেন্টে। লাইক মানে আপনাদের এখানে শীতের কি কোনো আনাগোনা এরকম কিছু ফিল করা যাচ্ছে কিনা, বা বর্তমানে আসলে আপনাদের ওয়েদারটা কেমন সে ব্যাপারে একটু আমাকে জানাবেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে শান্তি ইসলাম চলে এসেছে, ওয়াও ওয়াও ওয়াও। ওকে, আমার সাথে এদিকে দেখতে পাচ্ছি আমাদের সাউদা আছে। ওকে সাউদা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমার সাথে যুক্ত হয়ে গেছে আমাদের মুন। ওকে, কোথায়? হ্যাঁ রিদম ভাই, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি, অবশ্যই চিনতে পেরেছি। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সাউদা আছে। সাউদা লিখেছে আজকে আমি ফার্স্ট কমেন্ট করলাম। ওকে ওকে, সাউদা আজকে ফার্স্ট হয়ে গেছে। সাউদা, আপনার জন্য স্পেশাল গিফট আছে, ওয়েট করতে থাকেন। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু আমাদের ঈশানা যুক্ত হয়ে গেছে। ওকে ঈশানা, মোস্ট ওয়েলকাম। ঈশানা, আমি আপনার ঘটনা পড়বো, ঘটনা শুনবো, কোনো সমস্যা নেই। মেসেজও দেখতে পাচ্ছি আমার সাথে চলে এসেছে আমাদের জিনিয়া। ওকে ভাই, রবিবার সরি, ভালো আছো? গত রবিবার যুক্ত হতে পারিনি, আপুর বাসায় ছিলাম তাই মিস করেছি। জিনিয়া আর যে পুরো পৃথিবী কোথায়, পুরো পৃথিবীতে খুঁজো আমার মতো, কেউ তোমাকে এত ভালোবাসবে না কো। আচ্ছা, এত এত ভালোবাসা আবার অবশ্য হজমও হয় না, এটাও একটা ফ্যাক্ট। ওকে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হালিমা যুক্ত হয়ে গেছে। শুভ বিকেল। মন ভালো নেই কারণ পরীক্ষা ভালো হয়নি। আচ্ছা, মন খারাপ করে থাকা যাবে না, রিদম চলে এসেছে, মনটাকে ফুরফুরো করে আড্ডা দিতে হবে। এদিকে দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা আছে। জান্নাতুল হীরার শরীরটা কিন্তু খুব খারাপ, জ্বর, ঠান্ডা, কাশি। আচ্ছা জান্নাতুল হীরার থেকে আমার মনে পড়লো, আমি সবার উদ্দেশ্যে একটু বলছি। লিসেনার, দেখেন বর্তমানে কিন্তু আসলে যেহেতু আমাদের ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বা সিজনটা চেঞ্জ হচ্ছে, এই যে বৃষ্টিটা হচ্ছে, টুপি টাপি দেখবেন যে টুকটাক বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি নেমে আসছে বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সো এই মুহূর্তে বা এরকম সময় কিন্তু বেসিক্যালি যেই জ্বর, ঠান্ডা, কাশি বা ফিভারের যে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। দেখবেন যে প্রতিটা বাসায় বাসায় কিন্তু এখন মোটামুটি কেউ না কেউ অসুস্থ বা দেখা গেছে জ্বর, ঠান্ডা, কাশি। সো এই জায়গাগুলোতে একটু নিজেকে সেফ থাকতে হবে। এই সময়টাতে আসলে জ্বর হওয়ার প্রবণতা অনেক বেশি, এই সময়টাতে গলা ব্যথা হতে পারে, এই সময়টাতে ঠান্ডা কাশির সমস্যা হতে পারে, গলায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সো ব্যাপারগুলোতে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং হচ্ছে নিজের যত্ন নিতে হবে, বিকজ নিজের যত্ন এটা টোটালি কিন্তু নিজের উপর। সো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, জান্নাতুল হীরার মতো কেউ অসুস্থ হয়ে পড়বেন না, কজ এটা আমি কখনোই চাই না। সো অবশ্যই সবার সবার জায়গা থেকে সুস্থ থাকার চেষ্টা করবেন এবং হচ্ছে সবকিছু মেনে চলার চেষ্টা করবেন আর কি। যাই হোক লিসেনার, সবাইকে স্বাগত জানালাম। এই মুহূর্তে একটা গানে চলে যাই। যারা আছেন এই মুহূর্তে শুনছেন, লিখতে থাকেন, আপনাদের মেসেজ পড়বো, আপনাদের সাথে গল্প করবো, আড্ডা দিব। আর গান নিয়ে তো বিশেষ আড্ডা আছে আজকে, বেশ কিছু মজার মজার গান নিয়ে আজকে আমরা গল্প করবো, আড্ডা দিব। এই মুহূর্তে আরেকটা গানে চলে যাবো, আর দিনের করা কালা কালা কালা কালা কালা কালা কালা কালা কালা গুল কালা গুল কালা গুল কালা গুল।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফ এম 90.4। আমি আরজি রিদম আছি আপনাদের সাথে। দেখতে দেখতে কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, বাইরে আমি যদি একটু তাকাই অন্ধকার নেমে আসছে, মানে কিছুক্ষণ পর কিন্তু মাগরিব আজান হয়ে যাবে, সন্ধ্যা নেমে আসছে। সো আছি আপনাদের সাথে কিন্তু পুরো সময় জুড়ে আছি, একদম 8টা পর্যন্ত আছি। আশা করছি সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু চলে এসেছেন আমাদের সালমান হাবিব ভাই। সালমান হাবিব ভাইয়ের কথা কি বলবো, সালমান হাবিব ভাই আমি আপনার বিগ ফ্যান। সালমান হাবিব ভাই আসলে খুব সুন্দর পডকাস্ট করে এবং হচ্ছে ভাই রাতের বেলা যে পডকাস্টটা করে সেটা কিন্তু মাইন্ড ব্লোয়িং হয়। অবশ্যই কেউ চাইলে কিন্তু সালমান হাবিব ভাইয়ের প্রোফাইল থেকে ঘুরে আসতে পারেন, আমার কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। তারপর দিকে দেখতে পাচ্ছি আমার সাথে ইস্পিত আলম মুন যুক্ত হয়ে গেছে। ইস রে, অনেকদিন পর আসলাম। এনিওয়েজ, হোয়াটসঅ্যাপ রিত ভাই, অ্যাডমিশন সামনে তাই আসা হয় না, হয়তো এতদিনে ভুলে গেছেন। না, এখানে ভুলাভুলির কিছু নেই, ভুলাভুলির কোনো অপশন নেই এখানে, জাস্ট আমার অপশন একটাই, সেটা হচ্ছে মনে রাখা। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার বিয়ান সাহেব চলে এসেছে। কোথায়? আসসালামু আলাইকুম বিয়াই সাহেব, কেমন আছো? আর বিয়ানকে কি ভুলে গেছো নাকি? না না, বিয়ানকে ভুলিনি। ওরে বিয়াই, তোমারে দুই দিন SMS দিয়েছি কিন্তু পড়ুনি, রেগে তো আছি কিন্তু রাগ করে লাভ কি, আমার সামনেই তো নাই, তুমি থাকলে একদম মাথা ফাটিয়ে দিতাম। ওকে, ভয় পেয়েছো? মজা করলাম, রাগ করলা বিয়াই? না, ইটস ওকে, ইটস ওকে। তবে এই এই মারামারির ব্যাপারগুলো একটু বেশি ডেঞ্জারাস, মুখের উপর দিয়ে চলেন, সমস্যা নেই, বাট মারামারির দরকার নেই। আর যেদিকে দেখতে পাচ্ছি সায়েম যুক্ত আছে রংপুর থেকে। মন ভালো নেই আমার, মন খারাপ করে থাকা যাবে না। ওকে, নীতু চলে এসেছে বদরগঞ্জ থেকে, আশা করি ভালো আছেন। ইয়াস, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সাথে চলে এসেছে আমাদের অনন্যা বৈশী। হাই, অনেকদিন পর জয়েন হলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আই লাভ ঢাকা FM, হ্যাঁ, ইয়াস আই লাভ টু। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মনিরা ইসলাম মাহিষা যুক্ত হয়েছেন ঢাকা থেকে। রিদম, তোমার কথা শুনতে ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে দেখতে পাচ্ছি রবিউল যুক্ত হয়ে গেছে আমার সাথে সিলেট থেকে। আমার সাথে চলে এসেছে ইয়াহু রিদম ভূতদাদা, আজ আমার 15তম জন্মদিন। ভূতদাদা উইশ করবো না আমি, না তোমার এত মাত্র নিয়মিত লিসেনার। ওকে, আমাদের আফরিনের আজকে জন্মদিন। হ্যাঁ আফরিন, যাক, এটা আসলে আফরিনের জন্য একটা ভালো লাগার মতো দিন, এটা তো অবশ্যই মানতে হবে। যাই হোক, আমি আফরিনকে একটু উইশ করব, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আফরিন, হ্যাপি বার্থডে টু ইউ। এ কি মজা, কি মজা! ওকে, আফরিনের আফরিনের আজকে বার্থডে। সো শুধু আফরিন না, আজ 11ই অক্টোবর, যার যা জন্মদিন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। জন্মদিনের এই দিনটা আপনার জীবনটাকে নতুনভাবে শুরু করার একটা সুযোগ করে দিক, আপনার পরবর্তী জীবন আরও বেশি সুন্দর হোক, আরও বেশি ওয়েল প্ল্যান্ড হোক, সেই দোয়াই রাখছি। মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ফুলফিল অল ইউর ড্রিমস। অনেক অনেক দোয়া রইল আফরিন, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে রেসি যুক্ত হয়ে গেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সাথে যুক্ত হয়ে গেছে রংপুর থেকে জান্নাত। আমার সাথে যুক্ত আছে, এদিকে দেখতে পাচ্ছি আমাদের জান্নাতুল হীরা যুক্ত আছে, সিমরাত জাহান, সিমরাত জাহান শায়লা যুক্ত হয়ে গেছে আমার সাথে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে রীতা যুক্ত আছে কুড়িগ্রাম থেকে। ওয়াও, নাইস। ওকে, শুভ বিকাল রিদম ভাই, 3 দিন থাকি জ্বর কাশি মাথা ব্যথা, তবু তোমার সাথে আসি, রাত জাগা পাখি আমি। ওকে, রাত জাগা পাখি আমাদের সানিম। ওকে, সবার সাথে কথা হবে, আড্ডা হবে, একটু পর মাগরিবের আজান আছে। সো এই মুহূর্তে একটা গানে চলে যাবো আমি, আমাদের জন্য খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে। আমি মাগরিবের আজানের পরে আবার খুব জলদি ফিরে আসবো। ওকে, আমরা রাজীবের করা একটা গান শুনবো, কালিয়া, একলা মানুষ অ্যালবামের কালিয়া গানটা, বেশ সুন্দর, আশা করছি আপনারাও এনজয় করবেন। আজানের পর খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambareti.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিদম আছি আপনাদের সাথে। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে, দ্বিতীয় ঘন্টায় হাজির হয়ে গেলাম, 6:01। বাইরের দিকে যদি তাকাই ঘুট ঘুটে অন্ধকার। ওকে, সো এই সন্ধ্যার মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। বিকাল 5টা বাজে হাজির হয়ে গেছি, আছে একদম 8টা পর্যন্ত আপনাদের সাথে, গল্প হবে, আড্ডা হবে। আচ্ছা লিসনার্স, আমি কিছু গানের নাম বলি, দেখেন তো গানগুলো চিনেন কিনা, গানগুলো কখনো শুনেছেন কিনা। পড়ি, দিন বাড়ি যায়, সূর্য স্নান, রাতের ট্রেন, বাজি, লাভ ক্ষতি, আমার চোখের জল, ছিল গান ছিল প্রাণ, যোছনা বিহার, কোথাও কেউ নেই থেকে বৃষ্টি। হ্যাঁ, কতগুলো নামই বললাম, বলতে পারবেন কার গান এগুলো? আই ডোন্ট নো, এখন পর্যন্ত কেউ ধরতে পেরেছেন কিনা। ইয়েস, এটা হচ্ছে আমাদের বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদার কিন্তু আবারও একটা কামব্যাক দিয়েছে বলা চলে, নতুন ভাবে আবারও সে নতুন গান নিয়ে আসছে। সো বাপ্পা মজুমদারের এখন ফ্যান বেস কারা হতে যাচ্ছে, কারা শুনবে বাপ্পা মজুমদারের গান, এই নিয়ে কিন্তু খুব জটিল প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যত সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সেখানে বাপ্পাকে ঘিরে নানান ধরনের কোয়েশ্চেন। বাপ্পা মজুমদারের সবশেষ একক অনুষ্ঠানে এই প্রতিবেদকও কিন্তু ছিল, টিনেজার থেকে শুরু করে মধ্যবয়স্ক প্রায় সব বয়সী শ্রোতাই কিন্তু বাপ্পা মজুমদারের গান বেশ পছন্দ করত। তো এই 20-30 বছর পর নতুন নতুন শ্রোতা, বাপ্পা কি পারবে? শিল্পীর যদি একটা কথা আমি একটু শেয়ার করি, শিল্পী বলেছিল যে আমার যখন যেটা মনে হয় সেভাবে গানটা করি, সম্প্রতি যেমন সময় নিয়ে একটা গান লিখলাম, সময় যে বয়ে যাচ্ছে এটা আমাদের মাথায় থাকে না। আসলে গানটা নিজের সাথে কানেক্ট করলে মানুষকে মানুষ পছন্দ করে, কথা, সুর, অ্যারেঞ্জমেন্ট, গাওয়া সব কিছু মিলেই পছন্দ করে মানুষ, সে কারণে গানটার এক ধরনের আবেদন থাকে। আসলে একটা গান কতদিন স্থায়ী হবে সেটা তো বলা যায় না, আসলে ব্যাপারগুলো কিন্তু ঠিক এমনই। একটা গান কতদিন স্থির হয় এই ব্যাপারটা কিন্তু আমরা কেউই বলতে পারি না, সময়ের সাথে সময়ের এই যে সময় অতিবাহিত হচ্ছে, সময় যে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, সময় যাচ্ছে, এক এক ধরনের গান আসছে, আমরা এক এক প্যাটার্নের গান পাচ্ছি। আমি যদি বলি, দেখা যায় আপনারা দেখবেন কিছু মডার্ন গান আছে, কিছু ইংলিশ গান আছে, কিছু গান হয় যেগুলো হচ্ছে একসাথে কোলাপ করে, কিছু গানের মাঝখানে র্যাপ সং দেওয়া হয়। সো এক একটা গান কিন্তু আসলে এক এক রকম অনুভূতি প্রকাশ করে এবং এক একটা গানের কথা কিন্তু এক এক রকম হয়। সো সেই জায়গা থেকেই কিন্তু বাপ্পা মজুমদারের এই যে ব্যাপারটা, বাপ্পা মজুমদার হঠাৎ করে আবার ফিরে এলো। সো বাপ্পা মজুমদারকে ঘিরে কিন্তু এখন অনেক বেশি ইন্টারেস্ট দেখা যাচ্ছে। বাপ্পা মজুমদারের গানের কথা যদি বলি, তার আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের পাশে একটা থাকে না যে পাশ্চাত্যের যোগ, এরকম আর কি। ছোটবেলায় বাবা বরেণ্য সঙ্গীতজ্ঞ বারিন মজুমদার প্রতিষ্ঠিত মণিহার সঙ্গীত একাডেমিতে 5 বছর শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। হ্যাঁ, বুঝতে পারছেন। আবার ছোটবেলায় ভাই পার্থ প্রতিম মজুমদারের এবং হচ্ছে তার কিছু বন্ধুবান্ধব ছিল, যাদের মাধ্যমে বিভিন্ন ধরনের পাশ্চাত্য গানের শোনার হচ্ছে সুযোগ হয়েছিল। একই সাথে কিন্তু আবার শুনেছেন ভূপেন হাজারিকা, মান্না দে, কিশোর কুমারের মতো শিল্পীদের গান। এসব অভিজ্ঞতা মিলেমিশেই কিন্তু পরে তৈরি হয়েছে এই বাপ্পা মজুমদারের একটা নিজস্ব প্যাটার্ন। আর বাপ্পা মজুমদারের ফ্যান মানে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। যাই হোক লিসেনার্স, বাপ্পা মজুমদারকে নিয়ে আরও কথা হবে, যেহেতু গানের কথা চলে এসেছে আমার মনে হয় একটা গানে যাওয়া উচিত। আমি এখন বর্তমান সময়ের একজন জনপ্রিয় গায়ক যে হচ্ছে ঈশান মজুমদার, তার করে একটা গান শুনবো। আশা করছি গানটা আপনারা সবাই এনজয় করবেন অ্যান্ড পুরো এই 2 ঘন্টা যাবত আপনারা আমার সাথে থাকবেন। ওকে, আমরা এখন ঈশান মজুমদারের কোন গানটা শুনতে যাচ্ছি? আমরা শুনবো এখন আমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ। হ্যাঁ লিসেনার, যাবো যাবো মনকে তো ধরে রাখা পসিবল না, তারপরও চেষ্টা করবো। হ্যাঁ, যাই হোক, দেখি সময়টাকে ধরতে পারি কিনা, মনটাকে ধরতে পারি কিনা, ধরতে পারলে খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

মাই বিলভড লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। খুব জলদি আমরা হাজির হয়ে গেলাম, আশা করছি সবাই যুক্ত আছেন প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। ওকে লিসেনার্স, সানডে ফান্ডে চলছে, আশা করছি আমাদের এই সানডেটা খুব বেশি বেশি বেশি ফান্ডেতে কি বলবো কনভার্ট হয়ে গেছে। ওকে, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে যেমনটা বলেছিলাম যে আজকে আসলে আনফর্চুনেটলি সানডে সাউন্ড নিয়ে হাজির হতে পারলাম না আপনাদের মাঝে, এর জন্য আই এম রিয়েলি সরি। আসলে সানডে সাউন্ডসও আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট থাকার কথা ছিল, বাট আনফর্চুনেটলি বুঝতেই পারছেন তার গলার অবস্থা প্রচণ্ড খারাপ। একটু আগে যেমনটা জান্নাতুল হীরা বলছিল যে তার গলা ব্যথা, জ্বর, ঠান্ডা কাশি, আর আমি তখন বললাম যে আসলে বর্তমানে ওয়েদার চেঞ্জ হচ্ছে বা চারিদিকে কিন্তু আসলে এই জ্বর ঠান্ডা কাশির একটা প্রবণতা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। সো সেই জায়গা থেকেই হয়তো আমাদের সিঙ্গার সেও খুব অসুস্থ হয়ে পড়েছে এবং তার গলার অবস্থা ভীষণ খারাপ ছিল, যার কারণে হয়তো আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। তবে আশা করছি অবশ্যই আমরা নেক্সট সানডে কিন্তু সানডে সাউন্ড আমরা অবশ্যই নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে আছে কেউ একজন। ওকে, আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, আমার তো মনেই ছিল না যে আজকে সানডে ফান্ডে, আপনাকে শোনা মাত্রই মনে পড়ে গেল। শুভ বিকেল মিস্টার আর জে রিদম সাহেব, দেখেছেন আমি কতটা অমনোযোগী, কখন কার শো সেটাই ভুলে যাই। আমি আপনাদের কি দৈনন্দিনের দৈনিক শ্রোতা। ওকে, সাইদুল ইসলাম সোহাগ, ও সাইদুল ইসলাম সোহাগ, মোস্ট ওয়েলকাম, বেশ ভালো লাগলো। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জিনিয়া আছে। আচ্ছা, জিনিয়া একটা ঘটনা শেয়ার করেছে, আর যে জানো গত শুক্রবারে 10:30 সময় আমার আঙ্কেলের ফোন আসে যে আমার অন্য আঙ্কেল সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করেছে, খুব খারাপ অবস্থা এমনভাবে বলছিল, আর সেম আঙ্কেলের মতো কান্না করছিল। ওনার নাম, কোন অফিসে চাকরি করে সেটাও, বাড়ির সবাই এমন এক অবস্থায় যে কি বলি, কান্না করে শেষ। লোকটি বলছিল যে এখন 4,000 টাকা পাঠান আর বেশি কিছু কাউকে বলার দরকার নেই। তখন সবার সন্দেহ হলে যে না বলার আবার কি আছে। আঙ্কেলকে কল দিল, একবার ধরল না, পরের বার ফোন ধরল, কথা বলল ঠিক আছে বাসায় যাচ্ছি, কথা বলার পর ওই লোকটাকে ফোন দিলে আর রিসিভ করে না। মানুষ বলতো কেমন প্রতারক টাকার জন্য। এরকম প্রতারণা কিন্তু আসলে দৈনন্দিন আমাদের লাইফে, আমাদের সোসাইটিতে কিন্তু রেগুলার হয়ে যাচ্ছে। সো এই যে ব্যাপারগুলোতে একটু স্মার্ট হতে হবে, আমাদের সময়ের সাথে সাথে কিন্তু অবশ্যই স্মার্টনেসটা টানতে হবে। এরকম ব্যাপারে কিন্তু কখনোই কিন্তু নিজেকে ভাসিয়ে দেওয়া যাবে না। কে ফোন দিয়েছে, কোথা থেকে ফোন দিয়েছে, কেন ফোন দিয়েছে, ব্যাপারগুলো অবশ্যই আগে ভালোভাবে বুঝতে হবে, বিকজ এরকম প্রতারণা কিন্তু নাওডেজ এটা অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি। ভাই, আপনার অমানিশার গল্প শুনে সেই রাতে আর ঘুমাতে পারিনি, এত ভয় লেগেছিল। জুয়াইরিয়া চট্টগ্রাম থেকে, জুয়াইরিয়া থ্যাংক ইউ সো মাচ অমানিশায় যুক্ত হওয়ার জন্য এবং অমানিশার এপিসোড এনজয় করার জন্য। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আমাদের অবসান ভাই চলে এসেছে উত্তরা থেকে, অফিস থেকে বের হয়ে জয়েন হলাম। মোস্ট ওয়েলকাম ভাইয়া। বাপ্পা মজুমদার, সে এখন একক কনসার্ট করে, তার জন্য প্রিয়তা থাকবেই, আমার এই গানগুলো ভালো লাগে, শোনা হয় মাঝে মাঝে এখনও। আসলে বাপ্পা মজুমদারের ফ্যান বেজ আগের যারা ছিল তারা কিন্তু সবসময় হয়তো বাপ্পা মজুমদারকে এভাবেই ভালোবেসে যাবে অলওয়েজ। ওকে, কেমন আছো জাতির ক্রাশ, নাস্তা করব, আলুর পরোটা বানিয়েছি। ওকে, আলুকা পরোটা আমারও খুবই ফেভারিট। হ্যালো, হাউ আর ইউ। তারপর দিকে দেখতে পাচ্ছি শান্তি ইসলাম আছে আমার সাথে নরসিংদী থেকে। শান্তি, ও শান্তি ফিরে এসেছে জীবনে, সরি। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হালিমা আছে। মিষ্টি ভাই, তোমাকে শুনলে আমার মন ভালো হয়ে যায়, তাই তো তোমাকে আমি অনেক ভালোবাসি। ও থ্যাংক ইউ সো মাচ। যাও পাখি, বলো হালিমাকে সে যেন ভুলে না মরে। ওকে লিজনার্স, গানের কথা কেন বললাম জানেন, আমরা এখন গানে চলে যাব। আমরা মনপুরা মুভির চন্দনা মজুমদার আর হচ্ছে কৃষ্ণ কলিকার একটা গান শুনবো, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমাকে। আমাকে কেউই মনে রাখে না, যাই হোক লিসেনার্স, আশা করছি আপনারা মনে রাখবেন। খুব জলদি আবার ফিরে আসছি, গানটা এনজয় করতে থাকেন, অবশ্যই শেষ পর্যন্ত সানডে ফান্ডের সাথেই যুক্ত থাকতে হবে।

0: প্রজাপতি মন, গৃহকর্মী শিশুদের অধিকার ও সুরক্ষা, আয়োজনে সাপ্লানির বাংলাদেশ।
1: সবাইকে স্বাগত জানাচ্ছি বেসরকারি জাপানি সংস্থা সাপ্লানির সহযোগিতায় ঢাকা FM এর এই বিশেষ আয়োজন প্রজাপতি মনে। প্রজাপতি মনে আমরা কথা বলবো গৃহকর্মে নিয়োজিত শিশুদের অধিকার, তাদের সমস্যা এবং সেখান থেকে উত্তরণের উপায় নিয়ে। আজকের পর্বে আমরা দুজন আমন্ত্রিত অতিথিকে স্টুডিওতে হাজির করেছি। আমাদের সাথে আছেন তাসলিমা খাতুন এবং সাফুরা খাতুন। আপনাদের দুজনকে

0: আমরা শুরুতেই একেবারে মূল আলোচনায় যাবার আগে শৈশবে ফিরে যেতে চাই এবং তাসলিমাকে দিয়েই শুরুতে চাই যে শৈশবটা কেমন ছিল, কোথায় কেটেছে এবং শৈশবে কি ধরনের স্বপ্ন দেখতেন।
1: আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। আমার 2013 সাল পর্যন্ত শৈশব ওখানেই কাটে। আমি ক্লাস 5 পর্যন্ত ওখানেই পড়াশোনা করি। গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলের মেয়ে আমি একদম, তো প্রাইমারি স্কুল সরকারি তো ওখানেই পড়াশোনা করেছি। আর স্বপ্ন বলতে
0: সেই সময়ের
1: স্বপ্ন একদম ছিল, আমি হচ্ছে পড়াশোনা করব, তারপর হচ্ছে পুলিশ অফিসার হব। আমি যেহেতু একটু স্পিরিচুয়াল পারসন, তো ওরকম হচ্ছে যে আমার খুব পাওয়ার থাকবে, আমি খুব পাওয়ার নিয়ে কথা বলবো, আমি কথা বললে সবাই একটু আমাকে মান্যগণ্য করবে, এরকম একটা স্বপ্ন ছিল। মূল কথা হচ্ছে যে আমি ডিফেন্সে যাব, ওই রিলেটেড আর কি, জব হোল্ডার হব।
0: তার মানে আইন শৃঙ্খলা বাহিনীতে যোগ দেওয়ার একটা ইচ্ছে ছিল।
1: আর একটু বেশি প্রতিবাদী ছিলাম, তো কোনো অন্যায় হলে সেটাকে যেভাবে হোক প্রোটেস্ট করা যায়, সেটা দেশের হোক পরিবারের হোক যে কোনো কিছু, তো ওই স্বপ্নটা একটু বেশি ছিল আর কি। পরবর্তীতে যদি হচ্ছে চেঞ্জ হয়েছে, তবে ওটাই বেশি।
0: চেঞ্জের গল্প তো আমরা শুনবো, এখন আপনি কি করছেন?
1: এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে আছি ইংলিশ ডিপার্টমেন্টে। একই সাথে হচ্ছে যে আমি ভোকেশনাল ট্রেনার হিসেবে কাজ করছি, আবার মাঝখানে প্রজেক্ট না থাকার কারণে আমি হচ্ছে ফুডপান্ডার সেন্টার ইনচার্জ হিসেবে আছি। এই কিছুদিন আগে, 2-3 দিন আগে আমার হচ্ছে আবার কক্সবাজার থেকে চাকরি অফার আসছে। এছাড়া এই এইগুলো নিয়ে
0: মোটামুটি অনেক অনেক ধরনের কাজ এবং পড়াশোনাতেও আছেন।
1: জি স্যার,
0: তাই না?
1: জি স্যার।
0: নিশ্চয়ই আমরা একটু শুনবো সেই অভিজ্ঞতার কথা, একটু সফুরার কাছ থেকেও শুনতে চাই। সফুরা, শৈশবটা কেমন কেটেছে, কোথায় কেটেছে?
2: জি আসসালামু আলাইকুম। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর, লালমনিরহাট। আমার শৈশবটা একটু দুঃখজনকই। শুরু থেকেই আমি আমার বাবা মাকে পাইনি। আমার নানি গ্রামের বাড়িতে, আমার নানির কাছে আমি বড় হয়েছি। ওইখান থেকেই আমি লেখাপড়া, ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করি। করার পরে ঢাকায় আসি আর কি।
0: কত সালে এটা ঢাকায় আসেন?
2: ঢাকায় আসি 2016 সালে।
0: নানি সহ
2: না, মানে আব্বু আম্মু এখানে কাজ করতো, আব্বু আম্মু এখানে আসছি।
0: আচ্ছা।
2: তা আসার পরে এখানে মানে মনে, ক্লাস 6 যখন ভর্তি হই, আমি 6 ভর্তি হওয়ার পরে আমার আম্মু গুরুতর খুব অসুস্থ হয়ে যায় এখানে। অসুস্থ হওয়ার পরে তারপর আমার পড়ালেখা একটু গ্যাপ যায় আর কি, যার কারণে মানে আমার আম্মু অসুস্থ থাকার কারণে আমি মানে পড়ালেখা কন্টিনিউ চালাতে পারিনি। মানে আমাকে এর কারণে মানে আমার অন্যের বাসায় মানে কাজ করা লাগতো, কাজ করার জন্য আমি মানে কাজ করতাম
0: পরিবারকে সহায়তা করার জন্য।
2: পরিবারের সহায়তার কারণে, আর্থিকভাবে সহায়তা করতাম এবং পাশাপাশি আমি তারপরে আবার কন্টিনিউ লেখাপড়া চালাই।
0: এখন আপনি কি
2: করছেন? ওই টাইমে আমার লেখাপড়াটাই থাকা দরকার ছিল, ওই টাইমে আমি অনেক খুব কষ্ট করছি।
0: আচ্ছা, এখন কি করছেন আপনি?
2: এখন আমি বর্তমানে একটা শিল্প প্রতিষ্ঠানে কাজ করি, পোশাক শিল্প প্রতিষ্ঠানে।
0: আচ্ছা, তো দুজনের কাছেই, দুজনেই আমরা দেখতে পাচ্ছি যে শৈশবে পড়াশোনা দিয়ে শুরু করেছেন এবং এখন এসে আসলে জীবনের যে স্বপ্নের কথা বলছেন, যেই মনের যে লালিত স্বপ্ন ছিল সেই জায়গা থেকে কিছুটা অন্যদিকে চলে গেছেন, কিন্তু আপনাদের ইচ্ছেতে এবং আপনাদের তো সুযোগ হয়েছে খুব কাছ থেকে দেখার, বিশেষ করে এরকম বড় বড় শহরগুলোতে যারা শিশুরা নানা রকমের গৃহকর্মে নিয়োজিত হয়, তো সেটা সম্পর্কে একটু আপনাদের খুব কাছে দেখা অভিজ্ঞতাগুলো আমাদের শ্রোতা দর্শকদেরকে একটু শোনাতে চাই। আর তাসলিমার কাছেই শুরু করি, যেই সব শিশুরা আসলে প্রথমেই এটা জানার অনেক আগ্রহ থাকে যে কেন ছোট ছোট শিশুরা এই বাসা বাড়িতে গৃহকর্মে আসে বা তাদের নিয়ে আসা হয়, দুটোই শোনা যায়। কেউ বলে যে তারা আসে নানা কারণের কথা বলা হয়, আবার অনেকে এটাও বলেন যে তাদেরকে নিয়ে আসা হয়। আসলে ঘটনা কি ঘটে অধিকাংশ ক্ষেত্রে?
1: আপনি স্যার যেটা বলেছেন দুটাই হয়, নিয়ে আসা হয় আবার আসে বলতে তো স্বেচ্ছায় তো আসে না। এখন একটা 10 বছরের শিশুর তো কখনোই ইচ্ছা থাকে না বাবা মাকে ছেড়ে চলে আসার। নিয়ে আসা হয় বিষয়টা এরকম, পুশিং করা হয়। যেমন হচ্ছে ও আমার প্রতিবেশী, সাপোজ ও আমার প্রতিবেশী, এখন হচ্ছে কোনোভাবে ও শহরে আছে, তো ও এরকম ভাবে আমাকে পুশিং করলো যে আমার একটা মেয়ে আছে বা ছেলে আছে ওখানে ইনকাম করছে, তুমি হচ্ছে তোমার ছেলে মেয়ে দ্বারা ইনকাম করে ভালো চলতে পারবা, তুমি তো হচ্ছে গ্রামে আছো ভালোভাবে চলতে পারতেছো না, এই জিনিসগুলো করা হয়। এখন হচ্ছে এই প্রতিবেশীর আবার কিছু ইয়া থাকে, যেমন কাউকে নিয়ে আসছে এনে কোনো বাসায় কাজে দিছে বা কোনো ফার্মেসিতে। আমরা মূলত হচ্ছে একটু গৃহকর্মীর সাইডটা বেশি দেখেছি, তো ছোট ছোট বাচ্চারা কাজ করেছে যেহেতু, তো ওই জায়গাটা কি ওই যে বাচ্চাদেরকে নিয়ে আসছে আরো বাচ্চা পালানোর জন্য। তো বলছে যে আমার বাচ্চাদের সাথে থাকবে, পড়াশোনা করবে, আর হচ্ছে মাসে মাসে ইনকাম মানে একটা অ্যামাউন্ট দিব যেটা হচ্ছে সংসার ভালো চলবে, আবার হচ্ছে বাচ্চাটা এখানে ভালো থাকবে, এই ধরনের জিনিসগুলো দিয়ে হচ্ছে যে আবার দেখা যাচ্ছে একটা সময় তাকে সেট করে দেওয়া হবে, ওখানে বিয়ে দিল যেটাই হয় ফিউচার যা হয় এরকম দিয়ে নিয়ে আসা হয়। আর ওই যে দেওয়া হয় যে আসা যে হয় বলা যে নিজে ইচ্ছে আসছে ওরকম তো আসতে পারে না, কখনো কখনো বাবা মাও দেয় আর কি, কিছু আছে প্রতিবেশীর মাধ্যমে চলে আসে, কিছু হচ্ছে বাবা মা দেয়। আর ম্যাক্সিমাম হচ্ছে যে গৃহকর্তা যারা আছেন, যারা হচ্ছে জব হোল্ডার থাকেন, তো বাসায় হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য তো কাউকে প্রয়োজন হয়, এখন কাজের সার্ভিসটা একরকম, বাচ্চাদের সাথে রাখার জন্য সার্ভিসটা একরকম, তো বাচ্চা কিন্তু বাচ্চাদের সাথে বেশি মিশে, তো ওনারা ফোকাস করে মেনলি বাচ্চাদেরকে, কম বয়সী বাচ্চা মেয়েরা আসবে, বাচ্চাদের সাথে খেলাধুলা করবে, সময় দিবে, দেখা যাচ্ছে যে বাচ্চাদের শৈশবটা ভালো হবে, ওই প্রলোভনটা বেশি দেখানো হয় যে আমার বাচ্চার সাথে থাকবে, আমার বাচ্চার মতো করে থাকবে, এরকম দেখাও কিন্তু কিছু কিছু গৃহকর্তা নিয়ে আসে।
0: এটা নিয়ে কথা বলবো যে আমার বাচ্চার মতো করে থাকবে বলে গ্রাম থেকে নিয়ে আসা হয়, কিন্তু কেমন থাকে সেটা নিয়ে কথা বলবো, তার আগে একটু সফুরার কাছে জানতে চাইবো এর বাইরে আর কোনো কারণ আছে যে কারণে আসে?
2: জি, আমার নিজের অভিজ্ঞতা থেকে যেমন আমার মা বাবার কথাই বলি।
0: জি,
2: আমার মা বাবা খুব ছোটবেলায় আমার আব্বু তার বাবা মাকে হারাইছে, ওনার ফ্যামিলিতে ওনার বোন আর উনি ছিল, যার কারণে ছোটবেলা থেকেই তাকে শহরে এসে কাজ করতে হয়, কারণ তার জীবিকা নির্বাহের জন্য তার নিজের পেটের জন্য তাকে নিজেই কর্ম করে খেতে হবে, তার তো আর ফ্যামিলি নেই। আর আমার আম্মু এরকম সিচুয়েশনে তার বাবা হারাইছে, আর ছোট থেকেই আমার আম্মু এখানে শহরে এসে কাজ করে, মানুষের বাসায় কাজ করে, ওনার মানে আমাদের জন্য আমার আম্মু বিশেষ করে আমাদেরকে কখনো পাশে রাখতে পারে নাই, ওনাদের কাছে রাখতে পারে নাই, কারণ তার কর্ম করে কর্ম করতে গেলে মানে আমাদের নিয়ে তো করতে পারে না, ওনার একা পরিশ্রম করার পরে তারপরে আমাদের ওই টাকাটা গ্রামে পাঠিয়ে দেওয়া হতো, আমরা আমার বাবা মাকে ছাড়া মানে আমরা থাকছি, নানির কাছে বড় হয়েছি, তো ওইখান থেকে খুব কষ্ট লাগতো যে মানুষ বাবা মার সাথে থাকতে পারে আমরা তো পারি না, এরকম আমার আব্বু আম্মু তারা নিজে থেকে আসতে হয়েছে শহরে, কারণ তারা বাধ্য মানে তাদের জীবিকা নির্বাহ করতে হবে তাদের নিজের
0: সন্তানের,
2: হ্যাঁ, দারিদ্রের কারণে, আর্থিক অভাবের কারণে।
0: আচ্ছা, তো যে কথাটা আপনারা বলছিলেন যে মানে বড় দাগে যেটি বলি যে বাবা মা কোনো বাবা মাই তো চান না যে তাদের সন্তানরা অন্যের বাসায় বা গৃহকর্মে যাক, কিন্তু যে ধরনের প্রলোভন বা যে ধরনের আশ্বাস দেয়া হয় যে আমার বাচ্চাদের সাথে বাসায় খেলবে, খেলাধুলা করবে, এখানকার চেয়ে ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, এবং বড় হলে ভবিষ্যতে তার ভবিষ্যৎ বিয়ে দেয়া, এরকম অনেক কিছুই কিন্তু বলা হয়, বাস্তবে যখন এরকম আসে আপনারা কি দেখেছেন তাদের যে অধিকার শিশু হিসেবে, পড়াশোনা করার অধিকার, খেলাধুলার অধিকার, বিশ্রামের অধিকার, কেমন বিনোদনের অধিকার, ভালো একটা চিকিৎসা পাওয়ার অধিকার, এগুলো কি পায় অধিকাংশ ক্ষেত্রে? কি দেখেছেন?
2: অধিকাংশ ক্ষেত্রে এগুলা পায় না, বঞ্চিত থাকে এটার থেকে, দেখা যায় আমাদের আশেপাশে আমরা দেখছি।
0: কিরকম দেখেছেন যাদেরকে নিয়ে আসা হয় কম বয়সী শিশুরা, তাদের আসলে বাসায় কি ধরনের দায়িত্ব পালন করতে হয়?
2: অনেক সময় বাসায় অনেক কাজ থাকে, অনেক চাপের কারণে দেখা যায় যে তাদের রাত্রির বিশ্রামটা অনেক লেট হয়ে যেত, তারপর খাওয়ার ঠিক মতো টাইম টু টাইম তাদের খাওয়াটাও হতো না, এরকম সিচুয়েশন পড়া লাগতো, ফেস করা লাগতো।
0: সবচেয়ে বেশি মানে কষ্টের বা সবচেয়ে বেশি আপনার কাছে কি মনে হয় কোন কাজটা এই গৃহকর্মে যারা শিশুরা রয়েছে তাদের প্রতি করা হয় যেটা কোনোভাবেই
2: অসুস্থ থাকার সময় তারা সেই সেবাটা তারা পায় না,
0: যে সেবাটা,
2: হ্যাঁ, চিকিৎসা পায় না, এমনকি ফ্যামিলি থেকে যেটা এক্সপেক্ট করবে সেটা তো আর তাদের গৃহকর্তার থেকে পারে না এক্সপেক্ট করতে, তো গৃহকর্তারা অনেক সময় দেখা যায় যে এটা খেয়াল করে না তাদের সন্তানের প্রতি, যতটুকু করে তার অর্ধেক যদি করে তাহলে একটু ভালো হতো এটা, কিন্তু অনেকে এইগুলা করতে পারে না, করে না।
0: তার মানে যে আশ্বাসের কথা বলছিলেন আপনারা সেই আশ্বাসের সাথে কাজের মিল থাকে খুব কম,
2: তারা যে আশ্বাসটা দেয় সেটা হয় না,
0: হয় না। একটু তাসলিমা,
1: ও তো বললো চিকিৎসার বিষয়টা, এরপরে বলে যদি হচ্ছে যে বলা হয় বাচ্চার সাথে থাকবে, বাচ্চার মতো থাকবে, কিন্তু ওরকমটা হয় না। আমি দেখেছি জায়গাটা উল্লেখ না করে এটা বেশি ভালো হবে, 7 বছরের একটা বাচ্চা, তাকে দিয়ে কাপড় ধোয়ানো হচ্ছে, এটাকে আমার বাচ্চার মতো রাখছি আমি, রাখি নাই। সাত বছর একটা বাচ্চাকে মশলা বাটানো হচ্ছে পাটা শিলে, এটা তো আমরা চিনি, তো এটাকে বাচ্চার মতো রাখা হয়েছে হয় নাই। এখন হচ্ছে বিকেলবেলা একটু রেস্টের সময়, তখন হচ্ছে যে বাচ্চা ওনার বাচ্চাকে দিয়ে নিচে মাঠে খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাটা সারাদিন কাজ করছে, বাড়ি বাড়ি কাজগুলো করছে, খাওয়া দাওয়া করবে, এখন একটু রেস্ট করতে পারলে বাচ্চাটার জন্য ভালো হয়, যেহেতু কাজ করে আছে। এটাও হয় না, বাচ্চাকে দিয়ে নিচে খেলতে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে বলে যে সুষম খাদ্য দিচ্ছে, একদম মানে যতটুকু খাবার প্রয়োজন ওটা দিচ্ছে। আমি দেখেছি ম্যাক্সিমাম সময় পাতের মুছা যে খাবার গুলা থাকে, লাস্ট সময় একদম রেখে দেওয়া যে খাবার গুলা থাকে বাচ্চাদেরকে ওটাই দেওয়া হয়,
0: যেটা ফেলে দেওয়ার মতো বা বাড়তি থাকা,
1: অবশিষ্ট যে খাবারটা সেটা দেওয়া হয়, বা ফ্রোজেন যে খাবার গুলা থাকে মূলত আগের দিনেরটা রেখে দিয়েছি এ রিলেটেড খাবার গুলা হয়। আর তো এটা তো আসলে পাচ্ছে না। আবার বলা হচ্ছে যে কাপড় চোপড়, আমি ম্যাক্সিমাম বাচ্চাদেরকে দেখেছি একদম বাচ্চার ব্যবহৃত কাপড় গুলাই দিয়েছে ম্যাক্সিমাম সময়, বা হচ্ছে গৃহকর্তার ব্যবহৃত কাপড় গুলাই দিয়েছে। তো এটা যে কথাগুলো বলা হয়েছে, না না না না এটা কখনোই পায় নাই। শুধুমাত্র হচ্ছে ওই যে আমাদের যে বাৎসরিক দুইটা উৎসব আছে, ঈদুল আজহা ঈদুল ফিতর, সেই সময় হয়তো দু একটা পেয়েছে এ রিলেটেড, আর বাকিগুলো সব পুরাতন। তো আমি যে আশাগুলো আসলে দিয়ে নিয়ে আসছি আমি তো দিতে পারি নাই, তো আমি আসলে কি দিয়েছি আমি।
0: তো সেই বিষয়গুলো কি বাবা মায়েরা পরবর্তীতে কি জানে না, ধরুন যে কথাগুলো বলে নিয়ে এসেছে কিন্তু কিছুদিন পর কি বাবা মায়েদের সাথে দেখার সুযোগটা থাকে?
1: এটা হচ্ছে এটা সিচুয়েশন বেজ। এখন কেউ কেউ আছে যে ছয় মাস পরে ছুটি দিচ্ছে, এক বছর পরে ছুটি দিচ্ছে, কেউ কেউ দিচ্ছে না, কাউকে দেড় বছর পরে বাড়ি যেতে দেওয়া হচ্ছে, কোনো ঈদেই কেউ যেতে পারছে না। এখন বাবা মাকে দেখবে কিভাবে? কোনো বাবা মা সবসময় হচ্ছে আসতে পারে না, এটা একদম আমার দেখা পরিস্থিতির মধ্যে। তো সেই ক্ষেত্রে হয় কি বাবা মার সাথে মাঝে মধ্যে ফোন কনভারসেশন, এখন ফোন কনভারসেশনের সিচুয়েশন গুলো হয় কি আমি এখানে দাঁড়িয়ে আছি, তারপর হচ্ছে যে ফোন কনভারসেশন করতে দেওয়া হয়েছে, তো ওইভাবে তো আসলে সেটা বলতে পারতেছে না। আর যদি কোনো ভাবে বলে ফেলছে তো বাবা মার কিছু করার ওয়ে থাকে না, গেছো কাজ করো টাকা দাও শেষ, ম্যাক্সিমাম বাবা মায়ও দায়িত্বহীন। এটা মানে আমার পার্সপেক্টিভ থেকে আমি যা দেখেছি আমি বলেছি। যদি
0: এইটা নিয়ে একটু শুনতে চাই সফুরের কাছে যেটা বলছে তাসলিমা, যে অনেক বাবা মা চাইলে আর একটু কষ্ট করে হয়তো তার শিশুকে কাজে না দিয়ে নিজের কাছে রাখতে পারতো বা পড়াশোনায় দিতে পারতো, বাবা মার কি এই জায়গায় কোনো একটু দেখেন যে একটু গাফেলতি বা আর একটু কিছু করার ছিল?
2: বাবা মা প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানকে ভালো রাখতে সুস্থ রাখতে, কিন্তু তারা পারে না, কোথাও না কোথাও তারা মানে থেকে যায়। যেমন আর্থিক ভাবে তারা পারে না, মানে তাদের সন্তানদের যেটা চাহিদা, মানে যেমন আমার একটা ভালো খাবার খেতে ইচ্ছে করলো সেটা তারা পারে না টাকার অভাবে, এই টাকার অভাবে পারে না বিধায় তারা তাদের সন্তানকে তারা ঠিক মতো ই দিতে পারে না।
0: যেখানে পাঠাচ্ছে সেখানে তো তার চাইতেও খারাপ অবস্থা, এখানে তো যা আছে সেটা খাচ্ছে, গরম গরম খাচ্ছে, আর ওখানে বাসি খাবার যেটা বললো অবশিষ্ট খাবার, ঠিক আছে, তো আরো তো খারাপ পরিস্থিতিতে পাঠাচ্ছে, বাবা মা কি সেটা বুঝতে পারে না অনেক সময়?
2: এখন বুঝতে পারে না, অনেক ক্ষেত্রে অনেকের বাবা বুঝতে পারে, আবার অনেক ক্ষেত্রে বুঝতে পারে না, কারণ অনেক বাসা বাড়িতে আছে যারা কথা বলার সুযোগ সুবিধা দেয় না, আবার অনেক জায়গায় আছে সুযোগ সুবিধা দেয় বা কথা বলতে পারে, তো ওই ক্ষেত্রে বাবা মা কিছু বাবা মা হাত পা বাঁধা যে তারা চাইলেও আর আনতে পারবে না তার বাচ্চাকে, কারণ তারা নিরুপায়, তাদের কাছে সেই অর্থ নাই এরকম। আবার কিছু বাবা মা আছে যা দেখা করে বা কথাবার্তা বলে এই বিষয়ে, এই টাইপের
0: এই শিশুরা যারা কাজ করছে এখনো বাংলাদেশে, লাখ লাখ শিশু তো বাসা বাড়িতে কাজ করছে, তাই না? আসলে তাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে শেষ হয়? আমরা পত্রিকার পাতা খুললে মাঝে মাঝে বিভৎস কিছু চিত্র দেখি, আপনারাও দেখেন সেটা, কিন্তু বাকি গল্প তো আমাদের কাছে আসে না, দরজার ওপাশে থেকে যায়। কি হয় পরবর্তীতে, কি ঘটে তাদের ক্ষেত্রে?
1: বাস্তবিক পার্সপেক্টিভটা এরকম হয় যে কাজ করছে লম্বা সময় ধরে কাজ করে যাচ্ছে, ওই যে বললাম যে নিয়ে আসা হয় আশা দিয়ে ইন ফিউচার বিয়ে দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব, তো ওই যে নিয়ে আসছে বিয়ের আগ পর্যন্ত সে কাজ করছে, পরে এমন জায়গায় বিয়ে দিচ্ছে জামাই বিয়ের পরে কাজই করাচ্ছে, তো ওই ওনার ফিউচার সারা জীবন কাজের মধ্যে দিয়ে চলে যায়, এর বাইরে আমি আসলে কোনো অল্টারনেটিভ কিছু দেখি নাই। কারণ আমাকে সবসময় ওই গন্ডির মধ্যে থেকেই আমাকে দেওয়া হয়েছে যে নলেজটা, যে কাজ করো মাসে মাসে টাকা পাচ্ছ সেটাই। এখন এটা তো আমাকে কখনোই বলা হয় না, এটা অল্টারনেটিভ কিছু করা যায় বা আমাকে শেখানো,
0: কোনো কিছু শেখানো, দক্ষতা তৈরি করা,
1: কোনো তো স্কিলই আমাকে দেওয়া হয় নাই, তো আমি আলটিমেটলি করবটা কি বাইরে গিয়ে? ওই দেখা যাচ্ছে বিয়েরও যদি হয় সে বিয়ের পরে গিয়ে কাজই করতে হয়, মোট কথা হচ্ছে উনি কাজের মধ্যে দিয়ে যাচ্ছে সারা জীবন, উনার ফিউচার আমি আসলে কোনো কিছু দেখি
0: না। কিরকম দেখেছেন চারপাশে যারা দীর্ঘদিন ধরে এরকম কাজ করছে, বাসা বাড়িতে কাজ করছে, আসলে তাদের ভবিষ্যৎটা কি হয়?
2: তাদের ভবিষ্যৎটা হচ্ছে দেখা যায় অনেকের ক্ষেত্রে সেটা ভবিষ্যতে যেটা তারা করতে চায় সেটা হচ্ছে না, কারণ যেমন আমি আমি নিজে লেখাপড়া করতাম, পাশাপাশি একটা গৃহ বাসায় কাজ করতাম, কাজ করার পাশাপাশি যে আমি এসএসসি পর্যন্ত পড়ালেখা করছি, আমার একটু ইচ্ছা ছিল আমি পুলিশ অফিসার হব। আমি একটু লম্বা ছড়া ছিলাম, যার কারণে আমার ইচ্ছা ছিল যে পুলিশ অফিসার হব, একটা স্বপ্ন ছিল আমার। কিন্তু আমার সেই স্বপ্নটা হয় নাই, কারণ আমার ফ্যামিলি মানে আর্থিকভাবে আমাকে সহায়তা করতে পারে নাই, যার কারণে আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি নাই, যার কারণে বিয়ে দিয়ে ফেলে গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পরে ওনারা বিয়ে দিয়ে ফেলে। আমি কিন্তু পারতাম যে আর একটু পড়ালেখা করি, কিন্তু আমাদের আমরা তিন ভাই বোন পড়ালেখা করি সংসারে, আমার বাবা মার খুব মানে আর্থিকভাবে খুব সংকট, যার কারণে আমার পিছনে তারা টাকা খরচ করতে পারতো না, আর আমি নিজেও পারতাম না এত টাকা ইনভেস্ট করতে আমার পিছনে,
0: মানে পড়াশোনার জন্য,
2: পড়াশোনার পিছনে। হ্যাঁ,
0: তো সেই কারণে আপনি বলছেন বিয়ের পরে এখন নিয়তি বদলে গেছে। আচ্ছা,
3: 14 বছরের কম বয়সী কোন শিশুকে গৃহকর্মে নিয়োগ দেওয়া আইনত নিষিদ্ধ। শিশুদের দিয়ে ভারী ও ঝুঁকিপূর্ণ কোনো কাজ করানো যাবে না, তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনের ব্যবস্থা করতে হবে, মাসিক বেতন পরিশোধ এবং অভিভাবকের সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি 2015 মেনে চলুন, শিশুশ্রম বন্ধ করুন, শিশুদের স্বপ্ন পূরণে সাপ্লানির।
0: একটা বিষয় একটু দুজনের কাছেই জানতে চাইবো, যেটি হলো যে আমাদের এখানে গৃহকর্মে তো বেশিরভাগই মেয়েরা আসে, মেয়ে শিশুরা আসে, তাই না? বেশিরভাগই তো সেই ক্ষেত্রে মেয়ে হওয়ার কারণে, আপনারা তো বলেছেন ইতিমধ্যে যে পড়াশোনার কথা বলুন, খাবার দাবারের কথা, চিকিৎসার কথা, খেলাধুলা, বিনোদনের কথা, কিন্তু এর বাইরেও শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে যখন তারা একটু কিশোরী বয়সে হচ্ছে, তারা কি অন্যরকম কোনো সমস্যার মধ্যে পড়ে কাজ করতে গিয়ে?
1: আমি দেখেছি, আমি সোনবা গেলে এরিয়েছিলাম, তো তো ওখানে হয়েছে কি, আমারই একটা ফ্রেন্ড ছিল, তো উনি যে বাসায় থাকতো ওখানে দুটো ছেলে ছিল, ও আবার হচ্ছে তখন খুব সম্ভবত 14-15 এরকম একটা বয়স, ও দেখতে একটু কিউট ছিল মাশাল্লাহ। তো ওখানে যে দুইটা ভাইয়া ছিলেন, ওই দুটা ভাইয়া হচ্ছে এই দুটা ভাইয়ের মধ্যে একটা ভাইয়া বড় যিনি ছিলেন, ওনাকে একটু কুনজর দিত, কুনজর বলতে এখন হচ্ছে বসন্তকালে যা হয় মূলত এই রিলেটেড। আবার হচ্ছে উনি যে বাসাটা থাকতেন, ওই উনি যে রান্নাঘরে কাজটা করতো, ও পাশের বিল্ডিং থেকে আরেকজন পুরুষ মানুষ ওনাকে হচ্ছে নেগেটিভ ইঙ্গিতে দেখতো, ইয়ে করতো। আর ম্যাক্সিমাম আমি তখন হচ্ছে কিছু নিউজও দেখেছি, পাশাপাশি কিছু ওই যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের মাধ্যমে জানতে পারি যে বেশ কয়েকটা মেয়েকে হচ্ছে সরাসরি গায়ে হাত দেওয়া, নেগেটিভ কিছু ইয়া করা হয়েছে
0: ঘরের মানুষই।
1: হ্যাঁ হ্যাঁ, ঘরের মানুষের মাধ্যমে ব্যাড টাচ মূলত যেটাকে আমরা বলে থাকি রিলেটেড পেয়েছে।
0: তার মানে আপনার অভিজ্ঞতা কি বলে যে আশেপাশে আপনিও কি এরকম অভিজ্ঞতার কথা শুনেছেন?
2: জি, আমি এরকম অভিজ্ঞতা শুনেছি। আমরা কয়েকটা মেয়ে একসাথে যখন মানে এক জায়গায় কাজ করতাম বা ই দিতাম, আড্ডা দিতাম গৃহকর্মী মেয়েরা, তখন এরকম দেখেছি অনেক মেয়েদের ক্ষেত্রে এরকম ব্যাড টাচ, অনেক বাসা বাড়িতে অনেক কাজ করতো, যার কারণে ব্যাড টাচ করতো, মানে ওনাদের এমপ্লয়ি ব্যাড টাচ করতো, যার কারণে পরে তার ফ্যামিলিকে জানানো হয় এরকম, পরে আবার সেখান থেকে নিয়ে আবার অন্য জায়গায় তাকে ট্রান্সফার করা হইতো অন্য বাসাতে। এরকম হইতো যে তার বাসায় ছেলে মেয়ে থাকতো, তাদেরও তাদের মতো করে কিন্তু তারা দেখতে পারতো, কিন্তু সেরকম ভাবে তারা দেখে না, তাদের কোন নজরে কুদৃষ্টিতে দেখে,
0: বাজে ভাবে
2: দেখে।
1: আমি ক্যারেক্টার এড করতে পারি, একটা অভিজ্ঞতা আছে, আমি সরাসরি দেখেছি। আমার ঠিক অপোজিট ফ্ল্যাটে ছিল, উনি একজন ডক্টর ছিলেন, ঢাকা মেডিকেলের ডক্টর ছিলেন, ওনার বাসায় যে গৃহকর্মীগুলো আসতো কিছুদিন পর পরে আসতো, ওনার একটা বেবি ছিল, তো ওই বেবিকে রাখার জন্য আসতো, তো ওরা যারা আসতো টেনেজেজের মূলত, ওদেরকে উনি সরাসরি গায়ে হাত দিতেন। একদিন আমি সরাসরি সিঁড়ি দিয়ে উঠছি তিনতলায়, আমি দেখছি উনি ওনার পিঠের মধ্যে খুব বাজে ভাবে একদম হাত দিয়ে
0: গৃহকর্মে কাজ করছে, তারা যৌন নির্যাতনের শিকারও হচ্ছে এবং সেটা হয়তো প্রকাশ পাচ্ছে না, তো এই যে জায়গা আমাদের দেশের বাস্তবতাই তো সত্যি কথা, যেটা শ্রোতা দর্শকরা আপনারাও জানেন যে আমরা রাতারাতি চাইলেই কিন্তু শিশু গৃহকর্মে নিয়োগ বন্ধ করতে পারবো না। আর্থসামাজিক অনেক বাস্তবতা রয়েছে, যদিও আইনে নিষিদ্ধ করা হয়েছে যে কোনো অবস্থাতেই শিশুকে শিশু শ্রমে দেয়া যাবে না, বিশেষ করে গৃহকর্মে তো দেয়াই যাবে না, কিন্তু বাস্তবতা, মাঠের বাস্তবতা ভিন্ন, হয়তো আমাদেরকে একসাথে আরো কিছুদিন কাজ করতে হবে। তারপর যদি এরকম একটা অবস্থার মধ্যে যদি আমরা যাদেরকে বয়স 14-র বেশি, যারা আইনতভাবে শর্ত সাপেক্ষে কাজ করতে পারে যদি না কোনো ঝুঁকিপূর্ণ কাজ দেয়, নিয়োগকর্তারা কেমন হলে খুব ভালো হয়? অর্থাৎ যাদের বাড়িতে কাজ করবে তারা কেমন হলে আপনাদের মনে হয় যে কি কি সুযোগ সুবিধাগুলো তাদের দেয়া উচিত এবং পাশাপাশি হচ্ছে কোন কোন বিষয়ে নজর রাখা উচিত যে একজন শিশু বা একজন গৃহকর্মী সে আসলে বঞ্চিত হচ্ছে কিনা?
1: আচ্ছা, আমি যদি বলি এটা প্রফেশনালিজম নেওয়া যায়, যেমন হচ্ছে প্রথমত আপনি তো বাচ্চা নিয়ে আসছেন হচ্ছে বাচ্চা রাখার জন্য, তো সেক্ষেত্রে হয় কি যে 14-15 বছর মেয়েদেরকে একটু ট্রেন আপ করে নিয়ে আসলো আসলে বাচ্চাটা কিভাবে রাখবে সেই ক্ষেত্রে। আবার হচ্ছে ওর পর্যাপ্ত পরিমাণ ছুটির একটা ব্যবস্থা করলো, প্রত্যেক দুইটা ঈদের মধ্যে তো সরকারি ছুটি এমনিতেই পাচ্ছে এমপ্লয়ীরা, তো ওনারা যদি একটু হচ্ছে ওই সরকারি ছুটিগুলা দিয়ে থাকে। যেমন আমরা যদি বলি একটু যে জব সেক্টর গুলাতে যে ধরনের ছুটি দেওয়া হয়, যে ধরনের সুবিধাগুলো দেওয়া হয় একটা স্পেসিফিক টাইম কাজের জন্য, যদি বলি আমরা এখন বর্তমান সরকারের মানে আমাদের দেশের পার্সপেক্টিভ অনুযায়ী 8 ঘন্টা করে আমরা কাজ করছি, তো ওটা যদি একটা লিমিটেশনের মধ্যে আনা হয় কাজগুলাকে, কর্মঘণ্টা ঠিক করে দেওয়া, আবার হচ্ছে যে মানে কি বলে কর্মবিরতির একটা যে থাকে ছুটি, ছুটির ওই ব্যবস্থাগুলো যদি থাকে, মোট কথা হচ্ছে প্রফেশনালিজম যদি একটু
0: বেতন
1: নির্ধারণ করে দেওয়া, সঠিক সময়ে পরিশোধ করা, আবার হচ্ছে যে সুবিধাগুলোর কথা বলে আনা হচ্ছে সেটা শর্ত সাপেক্ষে থাকা শুধুমাত্র, ওই যে বেড টাচে চলে যাওয়া, পরিবেশ খারাপ দেওয়া, খাবারের ব্যবস্থা খারাপ হওয়া, তারপর হচ্ছে কাপড় চোপড় না দেওয়া, চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই যেন নজর দেওয়া,
0: তার মানে এইগুলো পূরণ করা। তো সেক্ষেত্রে একটু সাফুরার কাছে জানতে চাই, আপনারা বেসরকারি সংগঠন সাপ্লানিরের সহযোগিতায় এই ধরনের কিছু কাজে অনেকে একত্রিত হয়ে এই বিষয়গুলো জেনেছেন না, কি ধরনের আসলে আপনাদের উপকার হয়েছে এই তথ্যগুলো বা এই ধরনের সেবার সাথে যুক্ত হয়ে?
2: আমাদের সাপ্লানিরের পক্ষ থেকে,
0: জি
2: সাপ্লানিরের পক্ষ থেকে হচ্ছে আমাদের, আমরা ওইখানে আমরা যে গৃহে কাজ করি, গৃহে কাজ করার মাধ্যমে আমাদের কিছু সুযোগ সুবিধা গৃহকর্তারা দিয়েছেন, যে ওইখানে আমরা কিছু সময় 1-1.5 ঘন্টার মতো ওইখানে একটু সময় টাইম স্পেন্ড করতে পেরেছি, ওইখানে যে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যেমন আমরা যারা অনেকেই আছে একদম লেখাপড়াই জানতো না, তাদের বয়স 13-14 এরকম হবে, তাদের নামও লিখতে পারতো না, সাপ্লানের মাধ্যমে আমরা অনেকে এরকম আছে আমাদের ফ্রেন্ড সার্কেল, ওরা শিখেছে এরকম হাতে কলম থেকে ওইখানে ধরায় সব কাজ শিখেছে, হাতের সেলাই, সুই সুতা থেকে শুরু করে লেখাপড়া, ক খ থেকে ষোড়শ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থেকে শুরু করে এগুলো শিখেছে। এখন তারা এমনকি মাশাআল্লাহ দিলে রিডিং পড়াও করতে পারে, এখন রিডিং পড়াও করতে পারে, এমনকি তারা নিজেরা নিজেদের পোশাকও তৈরি করতে পারে, এমনকি ওইখানে আরো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যেমন বিউটি পার্লার, এগুলো বিউটি
0: অন্যান্য দক্ষতাগুলো শেখার সুযোগ হয়েছে।
2: এটা আমরা আবার আমাদের গৃহকর্তা মানে আমরা যে গৃহে কাজ করি এই সুযোগ সুবিধা ওনারাটা কিছুটা দিয়েছেন। আবার
0: কিভাবে এটা হলো, ওনাদেরকে বোঝালেন কি করে বা কে বুঝিয়েছে?
2: এটা আমাদের সাপ্লানের পক্ষ থেকে ম্যামরা যখন আমাদের ওইখানে গৃহেতে যায় ওনারা, তখন ওনাদেরকে বুঝায় মানে বলে যে এরকম আপনাদের গৃহকর্মীরা আপনাদেরকেও পরবর্তীতে হেল্প করতে পারবে এই বিষয়ে, মানে যেমন আমরা ওখান থেকে একটা কাজ শিখলাম, এটা আমরা আমাদের গৃহে কাজ করে তাদেরও হেল্প করতে পারলাম, তাদের একটা পোশাক তৈরি করে দিতে পারলাম এরকম।
0: আচ্ছা, তার মানে তাদেরও আসলে উপকার হচ্ছে,
2: আমাদেরও এর মাধ্যমে একটু শেখা হচ্ছে। একেবারে অনেকে যে আছে খারাপ একেবারে সেরকম না, কিছু কিছু ভালো মানুষও আছে গৃহে,
0: নিশ্চয়ই
2: যারা আমরা কাজ করি।
0: আচ্ছা, তো সেই ক্ষেত্রে এরকম অভিজ্ঞতায় যে ভালো মানুষের কথা যেটা বলছে যে এরকম রয়েছে, তারা আসলে কোন কোন একজন ভালো মানুষ বা ভালো নিয়োগকর্তা হতে হলে কোন কোন বিষয়গুলো আপনি যেটা বলছিলেন যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, একটা তো হলো প্রফেশনালিজম আগের অংশে আপনি বলেছেন তাই না, যে প্রফেশনালি দেখতে হবে, এর বাইরে তার ঘরে একজন কর্মরত মানুষ আছে বা একজন নারী আছে, তার কোন কোন বিষয়গুলো মাথা রাখা উচিত, বা এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা শুনছেন তারা তো তাদের ভেতর অনেকেই আছেন নিয়োগকর্তা হবে, নিয়োগকর্তা হতে গেলে তার জন্য কি পরামর্শ দিবেন?
1: একজন ভালো নিয়োগকর্তা হতে গেলে অনেক কিছুর প্রয়োজন নাই, প্রথম হচ্ছে যে ভালো মন মানসিকতা, যেমন হচ্ছে আমার মৌলিক অধিকারগুলো কি কি, আমি কি কি পাচ্ছি, এই মৌলিক অধিকারগুলো যদি মোটামুটি নিশ্চিত করা যায় তাহলে হয়। প্রথমত হচ্ছে যে খাবার ব্যবস্থা, এগুলো তো সবকিছু বললাম, তো হচ্ছে ভালো পরিবেশ দেওয়া, যেন সে যে ঘুমাচ্ছে সেই জায়গাটা তার কেমন হচ্ছে, সে যে বাচ্চাদের সাথে থাকছে ওই বাচ্চাদের সাথে থাকাটা তার জন্য নিরাপদ হচ্ছে কিনা, ছেলে বাচ্চা আছে কিনা, আর মোট কথা হচ্ছে সারা জীবনে যেন তাকে কাজ করেই খেতে না হয়, কোন একটা সুনির্দিষ্ট একটা কাজে তাকে হচ্ছে দক্ষ করে দেওয়া। এখন হতে পারে সেটা হচ্ছে টেলরিং এর কাজ, হতে পারে ব্লক বাটিকের কাজ, হতে পারে আইটি সেক্টরের কোনো একটা কাজ, তাকে এর পাশাপাশি একটু পড়াশোনার সুযোগ করে দেওয়া, এই রিলেটেড যদি কিছু দেয় মোটামুটি যে আলহামদুলিল্লাহ সে সারা জীবন জন্য তাকে কাজ করে না খেতে হয় কোন কর্মক্ষেত্রের জন্য গঠন করে নিতে।
0: তার মানে তার মাথার ভেতরে রাখা যে যিনি কাজ করছেন তিনি আজীবন আমার বাসায় কাজ করবেন, এটা যেন তার নিয়তি না হয়, বরং তাকে একটু আরো ভালো জীবন দেওয়ার জন্য তৈরি করা।
1: হ্যাঁ হ্যাঁ, মোট কথা এরকম, আমাকে একটা সময় সময় উনি সাপোর্ট করছে, এই সেম সাপোর্টটা আমি তার ফিউচারের জন্য করে দিই, জাস্ট এরকম হলে ভালো হয়।
0: দুজনের কাছে একই প্রশ্নটা, অভিভাবক হিসেবে যারা এই শিশুদের যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনাদেরকে দুটো পরামর্শ দিতে বলা হয় যে যাতে করে তাদের সন্তানরা কোনো ঝুঁকিতে না পড়ে এবং তাদের ভবিষ্যৎটা যেন ভালো হয়, যারা অভিভাবক যাদের ঘরে সন্তান রয়েছে আপনাদের কথা মতোই যাদেরকে প্রলোভন দেয়া হচ্ছে যে বড় শহরে নিয়ে যাব, ঢাকা শহরে নিয়ে যাব, ভালো থাকবে, ভালো খাবে, তো সেই সব অভিভাবকদেরকে কি বলবেন? একটা পরামর্শ আপনি দিবেন, একটা পরামর্শ আপনি প্রথমে কে দিবে?
2: প্রথমত অভিভাবকদের আগে শিক্ষিত হতে হবে, শিক্ষিত হতে হবে, শিক্ষিত হতে পারলেই সে বুঝতে পারবে যে তার সন্তানকে কিভাবে কোথায় রাখবে বা কোন পরিস্থিতি দিলে তার সন্তান ভালো থাকবে। যেমন একটা একটা কর্মস্থানে যদি তার সন্তানকে সে পাঠায়, সেটা 18 বছরের নিচে যদি পাঠায়, তার সন্তানের মাথার মস্তিষ্কে যে একটা বিদ্যা থাকা প্রয়োজন সেটা তো তার তখন থাকবে না, কারণ 18 বছর নিচে একটা শিশু থাকে। তো ওই টাইমে তাকে শিক্ষা দিতে হবে, শিক্ষার জন্য বাবা মাকে আগে পরিশ্রম করতে হবে, এবং হুটহাট কোথাও দেওয়া যাবে না যে আমার সন্তান এখানে সেফ নাও থাকতে পারে।
0: তার মানে আপনি বলছেন যে একটু কষ্ট হলেও বাবা মা যেন কমপক্ষে পর্যন্ত 18 বছর বয়স পর্যন্ত তার পড়াশোনাটা যেন চালিয়ে যায়,
2: পড়াশোনাটা চালাইতে পারে এবং অন্তত তার এসএসসিটা যেন কমপ্লিট করতে পারে,
0: কমপক্ষে এসএসসি যেন শেষ করে 16 বছরের মতো লাগে।
2: কারণ এসএসসি কমপ্লিট করলে একটা মানে শিশুর মধ্যে সেই জ্ঞানটা আসে যে আমি কোনটা কোনটা ব্যাড টাচ, কোনটা ভালো টাচ, মানে
0: এগুলা
2: বুঝতে পারবে, কোন পরিবেশে চলাফেরা করতে পারবে, কি কাজ করলে ভালো হবে,
0: এই যে দক্ষতা নানা রকমের কাজ শেখার সুযোগটাও থাকবে, তাই না? পড়াশোনা যদি এসএসসি পর্যন্ত থাকে
2: আগে অভিভাবকদেরকে এই বিষয়ে সতর্ক হতে হবে।
0: আচ্ছা, ছোটবেলা থেকে মানে আর্থিক অনটনের বিষয়টা তো আছে, সেটাকে একটু কষ্ট করে সামলে নিয়ে,
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
0: যেটা সফুরা বলছে আপনি কি একমত এটার সাথে?
1: মোটামুটি ওর মধ্যেই সবকিছু চলে আসছে, আমি আসলে আলাদা করে কেয়ার করবো খুঁজে পাচ্ছি না।
0: আচ্ছা,
1: তারপরে যদি হচ্ছে ওই যে বাবা মা মানে মোট কথা হচ্ছে দিবে যে বিষয়টা এরকম না, ওই যে এসএসসি পাশ হয়ে গেলে তার কিন্তু একটা কর্মদক্ষতা তৈরি, ওই যে এখন তো আইটি সেক্টরে অনেক কিছু দিচ্ছে, সরকারি ভাবে অনেক কোর্স দিচ্ছে, ওখানে যদি ঢুকে দেয় তাহলে তো তাকে কাজ করে খেতে হচ্ছে না, ওরকম একটা সিদ্ধান্ত নিতে
0: কিছু পড়াশোনা লাগবে, জিনিসগুলো জানতে হবে, তাই না? তো তার মানে আপনারা যে সমাধানটার কথা বলছেন সেটি হচ্ছে যে ন্যূনতম এসএসসি পর্যন্ত যেন পড়াশোনা করে, তারপরে প্রয়োজনীয় সেটা আইটি সেক্টর হোক, অন্য কাজ হোক, হাতের কাজ হোক, শিখে সে যেন জীবন গড়ে সেই জায়গায়। আর এখানে সরকারের আমরা একটু বড় দাগে যদি বলি, এই পুরো জিনিসগুলোকে তো আসলে কাগজের ভাষায় আইনের ভাষায় তো এটাকে বলা হয় শিশুশ্রম আসলে, তাই না? এবং শিশুশ্রম তো ভালো জিনিস নয় একেবারেই। তো সেই জায়গায় শিশুশ্রম বন্ধ করতে হলে সরকারের করণীয় কিছু রয়েছে কিনা আপনারা দেখেন কিনা? এতক্ষণ আমরা কথা বললাম অভিভাবক নিয়ে, কথা বললাম হচ্ছে যারা নিয়োগ দিচ্ছে নিয়োগকর্তা নিয়ে, কিন্তু আমাদের তো অধিকারগুলো পূরণ করার দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্র পরিচালনা করে সরকার, তো সরকারের সেখানে এগিয়ে আসার বা কোনো ধরনের ভূমিকা দেখেন কিনা?
1: আচ্ছা, আমি একটু বলি।
0: হ্যাঁ হ্যাঁ জি,
1: আমি যেমন হচ্ছে 2024 সালে জানছি আমার মৌলিক অধিকারগুলো কি কি, একজন শিক্ষিত ব্যক্তি হয়ে আমি 2024 সালে জানছি, তো আমাদের তখন বলা হয়েছে যে জেলা ভিত্তিক কিছু হচ্ছে ইয়া থাকে,
0: ফান্ড থাকে
1: সেটা তো থাকে, আর সরকারি পড়াশোনার পাশাপাশি ওই যে উপবৃত্তি দেয়, তারপরে আরো কিছু জিনিস হচ্ছে সরকারি থেকে দেওয়া থাকে, আর বাচ্চাটা ঝরে পড়েছে কিনা সেটা দেখার কিন্তু একটা রাষ্ট্রের দায়িত্ব, ওটা হচ্ছে জেলা ভিত্তিক নাকি কিছু কর্মকর্তা আছে যারা এই বিষয়টা দেখে যে বাচ্চা ঠিক মতো পড়াশোনা করছে কিনা, সার্বক্ষণিক কিছু ইয়া থাকে, তথ্য আদান প্রদান করে থাকে, তো ওই জায়গাগুলো যদি কঠোরভাবে আসলে পালন করা হয় তখন কিন্তু বাচ্চাটা ঝরে পড়ে না। ওই বাচ্চাটা কেন গৃহকর্মে আসছে সেই জায়গাগুলো তো সরকারি একটু ভাবে দায়িত্ব নিতে পারে,
0: পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া দেওয়া নিশ্চিত করতে হবে,
1: আর কোনোভাবে যেন একটা বাচ্চা শিশু শ্রমে না আসে, সেটা হচ্ছে জেলা ভিত্তিক হোক, উপজেলা ভিত্তিক হোক, থানা ভিত্তিক হোক, যে পর্যায়ে মানুষগুলা থাকে ওই মানুষগুলা যেন একটু দায়িত্ব সহকারে কাজগুলা করে থাকেন। প্রাথমিকভাবে তো পরিবার আছে, সরকার যেহেতু বলেন সরকারিভাবেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এটা শুরু হয়, তারপর আমাদের যে ইউনিয়ন পরিষদে যে সচিবরা আছেন আসলে ওনারা কি ধরনের দায়িত্বগুলো পালন করেন সেটা যদি একটু ভালো করে পর্যবেক্ষণ করেন মূলত, তাহলে হচ্ছে চলে আসে বিষয়গুলো। কারণ আজকের শিশু তো আগামী লিডার, এটা বারবারই বলা হচ্ছে, এটা খাতা কলম একদম কি বলবো সার্টিফিকেট দিয়ে দিয়েছে আজকের শিশু আগামী লিডার। তো ওই শিশুটার যদি সুরক্ষাটাই ভালো করে না রাখতে পারে, ও লিড দিবে কিভাবে, একটা দেশে কিভাবে নেতৃত্ব দিবে? এই যে আমরা এখনই দেখতে পাচ্ছি যে আমাদের খুব কাছের 24-25-26 বছর বয়সী বড় ভাইয়েরা এখন হচ্ছে যে দেশকে লিড দিচ্ছে, তো আমরা তো ওরকম ভাবে দেশকে লিড দিতে চাই, তো ওই লিড দেওয়ার জন্য তো আমাকে লিডার হইতে হবে, ওই লিডার তো মেক করতে হবে সরকারকে, সরকার যতগুলো পদক্ষেপ আছে ওভাবে ওর যেন পর্যবেক্ষণ করে একটু আমাদেরকে ওভাবে গাইড করেন।
0: জি সাফুরা কিছু যোগ করবেন?
2: জি আমার মতে সরকার এখানে গুরুত্বপূর্ণ, মানে সরকার অভিভাবকের পরে, মানে অভিভাবকের আগেই সরকারের এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সরকারেরই প্রধান, মানে মূলত উনারই আগে এটা। কারণ একটা শিশু জন্মের পরে তার 5টি মৌলিক অধিকার থাকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এগুলোর মধ্যে দেখা যায় অনেক, মানে খাদ্য যদিও পেয়ে থাকে, যে সঠিকভাবে যদি নাও পেয়ে থাকে তাতে মানে তিনবেলা জায়গা দুবেলা যেমন পেলো খাবার, খাদ্য পেলো। চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশে মানে একটু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অসচেতন রাষ্ট্র সরকার। যাই হোক, শিক্ষার পিছনে মানে দেখা যাচ্ছে যে আমরা যে একটু আগে যে বললাম যে ম্যাট্রিক পর্যন্ত, যদি সরকার যদি ম্যাট্রিক পর্যন্ত এমন একটা ব্যবস্থা করত যে স্বল্প মূল্যে একটা শিশু এসএসসি পর্যন্ত পড়ালেখা করতে পারতো, এরকম যদি হতো, হ্যাঁ এরকম যদি একটা থাকতো যে এরকম পড়তে পারতো, তাহলে
0: সকলকে পড়তে হবে। ও বলছিল যে বাধ্য করতে হবে আবার
1: অবৈতনিকভাবে। দেখছি যেমন যদি হচ্ছে বলি সাউথ কোরিয়ার কথা বলি, ওরা হচ্ছে সামরিক প্রশিক্ষণ যেটা বলে ওটা কিন্তু বাধ্যকতা করে দিছে যে না ছেলে মেয়ে বদ দিতে হবে।
2: এক্ষেত্রে অনেক, মানে এক্ষেত্রে অনেক গরিব ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চাকে মানে পড়ালেখার আগায় দিতে পারতো, আর পরেরটা দেখা যেত তারা কষ্ট করে আর্ন করে তারা পরেরটা চালাইতে পারতো। এরকম যদি হতো, রাষ্ট্র যদি এরকম একটা ব্যবস্থা করে দিত, সরকার যদি এরকম একটা ব্যবস্থা করে দিত, তাহলে ভালো হতো অনেক ফ্যামিলির জন্য। তাহলে আমাদের মতো এরকম নিম্ন ফ্যামিলিরা তারা বা মধ্যবিত্ত ফ্যামিলিরা তারা একটু সুযোগ সুবিধা পাইতো, যার কারণে বাসা বাড়িতে দেখা যায় যে তাদের সহজেই যেতে হতো না কর্ম, বিশেষ করে মেয়েদের। আবার ছেলেদের অনেক ক্ষেত্রে, যেমন এখানে মেয়েদের কথাই বলতেছি, ছেলেদের ক্ষেত্রেও অনেক ছেলেরা আছে এখনই রিক্সা চালায়, এখনই রিক্সা চালায়। আমরা রাস্তাঘাটে দেখতেছি যেমন এখন অটো রিক্সা বেশি বেড়ে গেছে, এরা অনেক ছেলে পেলে আছে যাদের 18 বছর বয়স হয়নি তারাই রিক্সা চালাচ্ছে।
0: আপনি বলছেন সরকারকে এগিয়ে আসতে হবে যেন পড়াশোনাটা তারা শেষ করে, এবং সেই ক্ষেত্রে যারা দারিদ্র্যের কারণে ঝরে যাচ্ছে তাদেরকে বিশেষ প্রণোদনা দেওয়া। আমাদের নানা রকমের এখন ভাতা রয়েছে, ইদানিং কার্ড শুরু হয়েছে, তো সেইগুলো যেন তাদেরকে দেয়া হয়, তাই তো? জি। আবার একটু আপনাদের জীবনে ফেরত আসতে চাই, সেটি হচ্ছে যেটা বলেছিলেন যে দুজনের একটা মিল তো রয়েছে, আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগ দেওয়ার একটা স্বপ্ন ছিল, এখন বাস্তবতার ক্ষেত্রে আপনি কাজ করছেন, আপনি পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হচ্ছেন, এখন তো স্বপ্নটাকে নিশ্চয়ই একটু নতুন করে আরেক রকম করে বাস্তবের সাথে মিলিয়ে ভাবছেন না? সেটা একটু শুনতে চাই, কি স্বপ্ন দেখছেন?
1: এখন আমি এখনো যদি বলি, যেহেতু আমি পড়াশোনা করছি, এখনো হচ্ছে ইন ফিউচার আমি একজন ম্যাজিস্ট্রেট হইতে চাই, এখন স্বপ্নটা একটু চেঞ্জ হয়ে গেছে, পাশাপাশি একজন উদ্যোক্তা। ম্যাজিস্ট্রেটের দায়িত্বটা আমি মনে করি একটু সর্বপর্যায়ে চলে যায়, কেন উনি চাইলে ইনস্ট্যান্ট কোন পদক্ষেপ নিতে পারেন। আমি দেখছি যে রিসেন্টলি দেখতে পাচ্ছি এয়ারপোর্টে অনেক বেশি ঝামেলা হচ্ছে, প্রবাসীরা যে লাগেজগুলো দিচ্ছে সেফটির সাথে সেগুলো আসছে না। তো মাঝখানে আমি একজন ম্যাজিস্ট্রেটকে দেখছিলাম, উনি হচ্ছে যে নিজে এমন ভাবে ইনস্ট্যান্টলি কাজ করছে, যারা হচ্ছে বেআইনি করছে একটা জুসের দাম বাড়িয়ে দিয়েছে নর্মাল প্রাইজের থেকে, সাথে সাথে তাকে হচ্ছে ইয়া করে দিছে, ফায়ার করে দিছে। তো এই রিলেটেড কাজ করতে হবে, সেজন্য হচ্ছে আমি একজন ম্যাজিস্ট্রেট হতে চাই। আর হচ্ছে এর পাশাপাশি আমি একজন উদ্যোক্তা হতে চাই। ওই যে আমি যে গ্রামে বসবাস করি বা আমিও তো হচ্ছে শিশু শ্রমে যুক্ত ছিলাম, আমি একদম ছোট্ট সময় চলে আসছি তো আমি এমন কোনো কাজ করতে চাই সেটা ছেলে মেয়ে সবার জন্যই হবে, ওরা এসএসসির পর থেকে ওই কাজে নিযুক্ত থাকবে, পারলে এটার পর থেকে কাজে নিযুক্ত থাকবে, কিরকম মানে এটা হচ্ছে শুধু দক্ষতার মধ্যে থাকবে, শ্রমের মধ্যে পুরোপুরি চলে যাবে না। যেমন হচ্ছে আগে বাসা বাড়িতে কাজে চলে আসতো এটা থাকবে না, রিক্সা চালাইতে চলে যেত এটা থাকবে না, ওই যে কাছের ঘরে যে কাজ করতে এই ধরনের ঝুঁকিপূর্ণ কোনো কাজ থাকবে না, দক্ষতার সাথে কিছু কাজ করবে। হতে পারে সেটা হচ্ছে সুই সুতার কাজ, সেলাইয়ের কাজ, ইভেন হচ্ছে আবার পাঠ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়, সেটা আইটি সেক্টরের বিভিন্ন কাজ, স্পোকেন ইংলিশ ওভাবে যেন বাইরের দেশে আমরা পাঠাতে পারি, সেটা কেয়ার গিভিং এর বিভিন্ন ধরনের কোর্স আছে সেটা, বা ড্রাইভিং লাইসেন্স যেন আমরা দিতে পারি।
0: মানে যেটা চাহিদা রয়েছে সেরকম দক্ষ লোক পাওয়া যাচ্ছে না, মানে কাজের ক্ষেত্রে গিয়ে আপনারা সেটা অনুভব করছেন।
2: দক্ষতা অর্জন করতে হলে অনেক আর্থিক ভাবে অনেক সংকটে পড়তে হচ্ছে আমাদেরকে, এরকম দেখা যাচ্ছে।
1: আরেকটা জিনিস হচ্ছে যে মানে হচ্ছে বাইরের দেশে যাওয়ার যে কোস্টিংটা সেটা যেন একটু বাংলাদেশে কমে আসে, সেই ব্যবস্থাটা একটু চেষ্টা করবো।
0: অনেক অনেক অনেক স্বপ্ন দেখছি আমরা তাসলিমার কাছে, সাফুরার স্বপ্ন, এখনকার স্বপ্নটা কি দেখেন?
2: এখনকার স্বপ্ন হচ্ছে, এখন আমি তো যেহেতু স্বপ্ন দেখছিলাম যে আমি পুলিশ অফিসার হবো ভবিষ্যতে, এখন আমার স্বপ্ন বিয়ে হয়ে গেছে, এখন তার সেটা সম্ভব না। এখন আমার স্বপ্ন হচ্ছে আমি একটু, যেহেতু সাপ্লানি থেকে কাজ শিখছি, ওইখান থেকে সেলাইয়ের কাজ, পার্লারের কাজ, তারপরে ব্লগ বা টিকটাইটে এইগুলোর কাজ শিখছি, ওইখান থেকে আমি নিজে কিছু করতে চাই, বিজনেস করতে চাই, নিজের পায়ে দাঁড়াইতে চাই, যাতে ওইখান থেকে মানুষ আমাকে চিনতে পারে যে আমরা সাপ্লানির থেকে একটা কাজ শিখছি, যাই হোক সাপ্লানি একটা ভালো প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা ভালো সুযোগ সুবিধা ওইখান থেকে পেয়েছি, এখান থেকে আমি একটা বিজনেস করতে চাচ্ছি।
0: নিশ্চয়ই আপনাদের আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং আপনাদের দুজনকেই ঢাকা এফএম এর পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সাপ্লানীর পক্ষ থেকে আজকের আয়োজনে। চমৎকার জীবন, ঘনিষ্ঠ অভিজ্ঞতা, এবং পাশাপাশি প্রকৃত পক্ষে সামনের দিনগুলোতে আরো শিশুরা যেন সুরক্ষিত থাকে সেই জন্য পরামর্শগুলো দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের দুজন অতিথি, তাদের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা থেকে জানিয়েছেন যে শিশুরা কিভাবে গৃহকর্মে আসে, সেখানকার পরিস্থিতি কি, এবং শুধুমাত্র ওই সমস্যার কথা বলেননি, পাশাপাশি বলেছেন কি করলে আসলে তারা সেই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারে, এবং ভবিষ্যতে এই যে কথাটি বলেছেন আমি সেই কথারই অনুরণন ঘটাতে চাই, যেটি হলো যে কথাটি আমাদের অতিথিরা বলেছেন সেটি আরেকবার করে আমি পুনরায় উচ্চারণ করতে চাই, যে সকল শিশুকে যদি আমরা একটি নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত, বিশেষ করে বলেছেন মাধ্যমিক পর্যন্ত, যদি আমরা চেষ্টা করি যে পড়াশোনাটা সম্পূর্ণ করাতে, এবং সেখানে সরকার যদি এগিয়ে আসেন, বিশেষত সামাজিক সুরক্ষা কর্মসূচির সহায়তা যদি তাদের দিকে বাড়িয়ে দেন, তাহলে শিশুরা এই পর্যন্ত পড়ে যাদের প্রয়োজন তারা উচ্চশিক্ষায় যাবে, যারা কারিগরি প্রশিক্ষণে যেতে চায় সেখানে যাবে, কিন্তু দক্ষতা ভিত্তিক একটি সমাজ গড়া সম্ভব হবে, এবং সেটি যদি সম্ভব হয় বন্ধ হবে শিশুশ্রম এবং বন্ধ হবে গৃহকর্মে শিশুশ্রম নিয়োগ। নিশ্চয়ই আমরা সেরকম একটা সুদিনের স্বপ্ন দেখব, বাংলাদেশ এগিয়ে যাবে শিশুদেরকে নিয়ে, এবং সেই শিশুদের প্রতি বিনিয়োগ এবং সুরক্ষা, এটি হোক আজকের দিনে আমার আপনার অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ আরও একবার ঢাকা এফএম এর এই আয়োজনে, ধন্যবাদ জানাচ্ছি সাপ্লানীরকে এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করার জন্য।

0: Sunday Fun Day.
1: Hello, my beloved listeners. Welcome back again on Sunday Fun Day. আজ রিদম ইজ হিয়ার, আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, একদম শেষ ঘন্টায় চলে এসেছি। লিসেনার্স, এতক্ষণ শুনছিলেন খুবই সুন্দর একটা সংস্থার ছোট গল্প, আশা করছি হয়তো বা এটা আপনারা এনজয় করেছেন। অ্যান্ড এই যে শেষ হয়ে গেল, আর যে রিদম কিন্তু আবার ব্যাক করে চলে এসেছে আপনাদের মাঝে। ওকে, সো আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, আর আজকে আমার সাথে, আমি যদি বলে অনেকেই যুক্ত ছিলেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা যারা পুরো সময় জুড়ে এতটা ধৈর্য নিয়ে আমার জন্য অপেক্ষা করেছেন বা আমার সাথে ছিলেন, সবাইকে অনেক ভালোবাসা। আমি এই মুহূর্তে একটু আমাদের ফেসবুকের পোস্টের কমেন্ট সেকশনে চলে যাই, দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু শারমিন আক্তার জুই চলে এসেছে, ইস্পিতা আছে আমার সাথে দেখা যাচ্ছে, আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে আমাদের মুন। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, মুন একটা কোয়েশ্চেন করেছে, আমার একটা প্রশ্ন আছে, আপনাদের নামের আগে আর জে কেন, এটার মিনিং কি, আর আপনার জন্য নিকনেম আমি খুঁজে পাচ্ছি না, পেলে জানাবো। অবশ্যই অবশ্যই, আশা করছি কোনো কিউট একটা নাম আমি পেতে যাচ্ছি। আচ্ছা, সো এই যে আপনার কোয়েশ্চেনটা করেছেন সেটার অ্যান্সার একটু দিই। আর জে মানে কি? আর জে হচ্ছে শর্ট ফর্ম, আর জের মানে হচ্ছে রেডিও জকি, ঠিক আছে? সো রেডিও জকিকেই হচ্ছে আর জে বলা হয়, অ্যান্ড অ্যাজ আমরা রেডিওতে কাজ করছি, আমরা যেহেতু রেডিও জকি, সো আমাদের নামের আগে হচ্ছে আর জে থাকে আর কি, আমরা যারা রেডিও জকি তাদের আমাদের এই ট্যাগলাইনটাই হচ্ছে আর জে। আর এই তো আমি যেহেতু আপনাদের সাথে গল্প করছি বা এই যে রেডিও জকি হিসেবে কাজ করছি, সো আমার নামের আগে একটা আর জে আছে আর কি, আর জে রিদম। ওকে, আমার সাথে কিন্তু আরও অনেকে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু খায়রুল ইসলাম কবির, খায়রুল কবির ভাই সৌদি আরব দাম্মাম থেকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আজকে বোধ হয় আমাদের জুয়েল ভাইকে পাইনি এখন পর্যন্ত, মালয়েশিয়া থেকে যুক্ত হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে তাসকিয়া যুক্ত আছে, তাসকিয়া মোস্ট ওয়েলকাম। এখানে যুক্ত আছে আমার সাথে বাণী চিটাগাং থেকে, গুড ইভিনিং ভাইয়া, ইউর ভয়েস অ্যান্ড ইউর স্মাইল ইজ সো কিউট, আই এম ইউর রেগুলার সাইলেন্ট লিসনার, can for call you insane, insane. Okay, insane word-টা আমি খুব বেশি পছন্দ করি, আই ডোন্ট নো, আপনি আপনি হয়তো বা আমাকে খুব পর্যবেক্ষণ করেছেন, তাছাড়া ইনসেন ওয়ার্ডটা কিভাবে, আই ডোন্ট নো, এমনিও হয়তো বা বলতে পারেন, পছন্দ হয়েছে, বেশ বেশ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, রিদম ভাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, রিদম সবসময় ভালো থাকে এবং সবসময়ের মতো আজকেও ভালো আছে, আর আপনাদের সাথে থাকলে খারাপ থাকার কোনো সম্ভাবনাই নেই। হিমেল আছে আমার সাথে, যুক্ত আছে আমার সাথে কিন্তু আফরিন। আমি কিছু বলতে চাই, আমার কথাগুলো বলে আমি একটু বলে হালকা হতে চাই। ওকে, জানো রিদম দাদা, আমি না কোনো জন্মদিনে বলবো না, থাক বলবো না, তবে এটা বলবো যে আজ আমাকে এত সুন্দর করে উইশ করে প্রথম দুইজন, সে হলো রিদম প্লাস সিফু দাদা, ইয়ে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আফরিন, আপনার জন্য অনেক দোয়া, অনেক বড় হন, আপনার সব স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ, সেই দোয়াই রাখছি। রুবাইয়া আছে রংপুর থেকে, আফিয়া যুক্ত আছে, আচ্ছা আমার সাথে অনেকেই আছে, বাট এই মুহূর্তে একটা গানে চলে যাই, অনেকক্ষণ পর কিন্তু ব্যাক করলাম, সো একটা গান শুনতে থাকি, আমি আবারও খুব জলদি ফিরে আসবো। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে পালবাসা সিদ্দিকের করা একটা গান, আজকের গান অ্যালবামের নিঠুর কালা, না না এটা রিদমের না, গানের নামই হচ্ছে নিঠুর কালা। ওকে, সো যারা যুক্ত আছেন আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, গানে চলে যাই, আমি রিদম আবার খুব জলদি ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই বিদায় মুহূর্ত পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সানডে ফান্ডের সাথে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

हेलो दोस्तों लोग, दोस्तों का दोस्त, यारों का यार, आरजे रिदम इज हियर। ओके लिसनर्स, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে রবিবারে সানডে স্পেশাল অনুষ্ঠান সানডে ফান্ডেতে। আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে এই মুহূর্তে, যে যেখান থেকে শুনছেন না কেন, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অনেক অনেক বেশি ভালোবাসা। ওকে লিসনার্স, আমি আরজে রিদম বরাবর 5টা বাজে কিন্তু হাজির হয়ে গেছিলাম আপনাদের মাঝে, এবং দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে আছি। 7:26, মানে খুব জলদি কিন্তু সময়টাও চলে গেল আজকে। আচ্ছা যাই হোক, আপনাদের সবার সাথেই কথা হবে, সবার সাথেই গল্প হবে, আড্ডা হবে। বাট এই মুহূর্তে একটু বলে দিতে চাই, সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসনার্স, আমি আছি আপনাদের সাথেই, আশা করছি অবশ্যই সবাই এনজয় করছেন এবং প্লে লিস্টে যে গানগুলো প্লে হচ্ছে, এই যে আজকে আমাদের সাথে সানডে সাউন্ডের গেস্ট উপস্থিত হতে পারেনি, বাট আশা করছি যে কেউ হয়তোবা মানে কোনো দিক দিয়ে মন খারাপ হবে না, কজ আপনাদের ফেভারিট গানগুলোই কিন্তু আমাদের পুরো প্লে লিস্ট জুড়ে কিন্তু একের পর এক প্লে হচ্ছে। আশা করছি সবাই এনজয় করছেন। যাই হোক, আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে ফুল টাইম আছি আপনাদের সাথে, রিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসনার্স, আমি আছি আপনাদের সাথেই, আশা করছি অবশ্যই সবাই এনজয় করছেন এবং প্লে লিস্টে যে গানগুলো প্লে হচ্ছে, এই যে আজকে আমাদের সাথে সানডে সাউন্ডের গেস্ট উপস্থিত হতে পারেনি, বাট আশা করছি যে কেউ হয়তোবা মানে কোনো দিক দিয়ে মন খারাপ হবে না, কজ আপনাদের ফেভারিট গানগুলোই কিন্তু আমাদের পুরো প্লে লিস্ট জুড়ে কিন্তু একের পর এক প্লে হচ্ছে। আশা করছি সবাই এনজয় করছেন। যাই হোক, আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে ফুল টাইম আছি আপনাদের সাথে। সো এই মুহূর্তে আরেকটা গানে যাব। গান

তারপর ফিরে আসছি, এই গানটার পরে ফিরে আসবো, আই প্রমিস। হ্যাঁ ঠিক আছে, যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাই, যারা আছেন সবার সাথে কথা হবে। আমি এই যে গানটা শেষ হলেই আবার ফিরে আসছি, ঠিক আছে? ওকে, আমরা ইমরান আর মাশার করা তুমি মিষ্টি করে হাসতে গানটাতে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে।

হ্যালো মাই বিলভড সুইটহার্টস, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। কি যেমনটা প্রমিস করেছি ঠিক তেমনি ভাবে কিন্তু গানের শেষ হওয়া মাত্রই হাজির হয়ে গেলাম। তুমি মিষ্টি করে হাসলে বেশ ভালো লাগে। খুব সুন্দর একটা গান শুনছিলাম লিসনার্স, আশা করছি সবাই এনজয় করেছেন গানটা। আচ্ছা, আমার সাথে এই মুহূর্তে কিন্তু অনেকেই যুক্ত আছেন। আমি প্রথমেই চলে যাব আমাদের মেসেজ সেকশনে। থ্যাংকস ভাইয়া এত সুন্দর গান শোনানোর জন্য, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে যিনি আছে দেখতে পাচ্ছি, নিজেকে বোঝাতেই পারি না কেন জানি দুঃখিত প্রথম মেসেজটার জন্য। আসলে আমি বেশি বেশি, তাই না জিনিয়া? বেশি বেশি যদি না হন তাহলে ভালোবাসবেন কিভাবে? ভালোবাসতে গেলে একটু বেশি তো হতেই হয়, এই ব্যাপারটাও মানতে হবে। জান্নাতুল হীরা আছে, তুমি অমানিসায় আসবে বলে আর আসনি কেন? শুক্রবারে যেটা শুনেছি সেটা তো আগের এপিসোড ছিল, তোমার নাখালপাড়ার ঘটনাগুলি আবার পুনরাবৃত্তি করা হয়েছে। আচ্ছা, ওইটা আগের ছিল, এটা ট্রু। অমানিসায় হচ্ছে আমরা সামান্য ছোট্ট একটা সমস্যার কারণে, আমি বা হচ্ছে রনি ভাই, আমরা এই শুক্রবারে এসে আমাদের স্টুডিওতে উপস্থিত হতে পারিনি। বাট আশা করছি, প্রমিস করছি যে নেক্সট শুক্রবারে হয়তোবা আমরা অবশ্যই থাকছি, যদি মহান আল্লাহ তাআলা চায়। আসলে সময়ের উপরে তো আমাদের কারো হাত নেই, দেখা যায় মানে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বা কোনো একটা বিপদ আপদ হয়ে যেতে পারে, সো সেই থেকেই আর কি। ওকে জানপাখি, তুমি কি আগের মেসেজটা পড়েছো? নামাজ পড়লাম তাই শুনিনি। ওকে, আমার সাথে তানিশা যুক্ত আছে। তানিশা।

মোস্ট ওয়েলকাম তানিশা, আপনার নামটা বেশ সুন্দর, রংপুর থেকে তানিশা যুক্ত আছে আমার সাথে। ওকে, এদিকে ফারুক ভাই চলে এসেছে দেখতে পাচ্ছি, আমার সাথে যুক্ত আছে কে কে কে, সুমন যুক্ত আছে, প্রীতম ভাই, না না না আমার নাম প্রীতম না তো, আমার নাম হৃদম, হৃদম। ওকে আচ্ছা, আমরা মনে হয় আমাদের বহুল প্রতীক্ষিত একটা নাম দেখতে পেলাম মাত্র। কেমন আছো? মাম্পি আছে আমাদের সাথে। ওকে মাম্পি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। মাম্পি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন, আপনাকে এখন দেখা যায় না বা আমাদের মেসেজ সেকশনেও পাওয়া যায় না, আই ডোন্ট নো কি হয়েছে কি চলছে। যাই হোক মাম্পি কেমন আছেন অবশ্যই জানাবেন। এদিকে দেখতে পাচ্ছি জান্নাত যুক্ত আছে আমার সাথে। রিদম ভাই, তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, আমার আগের যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি থেকে মুভ করে এখন বর্তমানে যে ইউনিভার্সিটি আছি সেখানে আসা, এটা ছিল আমার লাইফের সব থেকে বড় ভুল। এটা আসলে ভুল বলতে তো কিছু নেই, মানে সিদ্ধান্তের একটা বনি বনা বলা চলে আর কি, মানে থাকে না যে একটা রং ডিসিশন সারা জীবনের কান্না, সরি মানে ব্যাপারটা তো এরকম যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর একটা রং ডিসিশন মানে কিন্তু অ্যাকচুয়ালি এটাই যে একটা রং ডিসিশন মানে হচ্ছে একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়া। সো খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন, আমার মাথায় আপাতত এটাই আসলো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কেউ একজন রাগ করেছেন আমার সাথে খুব, তাস্কে লিখেছে আপনাকে আর টেক্সট করবো না, আপনি আমার টেক্সট পড়েননি আপনার সাথে কি, আই এম তাস্কিয়া। ওকে তাস্কিয়া, আমি তো রাগ করার তো কিছু নেই, আমি আপনার টেক্সট একটু আগেই পড়েছি। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আফরিনকে উইশ করেছে বোধ হয় কেউ একজন, বান্ধবী মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আফরিন যদি শুনে থাকেন আপনাকে কেউ একজন উইশ করেছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে? ওই বিআই, তুমি কি আমার আগের এসএমএসটা পোলো না কেন? নিশি, আচ্ছা নিশি লিখেছে ওমা এটা কি হলো, বিআইয়ের বাচ্চা তুমি আমাকে থাকতে কি, তুমি থাকতে পারবে না, আগেই বলতে পারতে যে আজকে পুরো সময় থাকতে পারবো না, আর কি বলেছো আজকে তিন ঘন্টা থাকবো, তোমার খবর আছে কালকে। এই নিশি নিশি, এই যে রিদম আছে, রিদম যেটা প্রমিস করে অবশ্যই রাখে। ওকে, এখানে দেখতে পাচ্ছি কোথায় কে আছে আমার সাথে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি লতিফা আছে, নাম দিলাম তোমার জাদুকর, কথা বলো চমৎকার, গান শোনাও ওয়াও, এত কিছু রেখে রাতে কেমনে ঘুমাও, ওরে বাবা কি কি কবিতা জোস্ত। জাদুকর নামটা বেশ পছন্দ হয়েছে, জাদুকরের থেকে প্রীতম হাসানের কথা মনে পড়ে গেল, প্রীতম হাসানের জাদুকর গানটা তো অবশ্যই সবাই শুনেছেন, আর জাদুকরই কিন্তু মূলত শুরু হয়েছিল এবং বিচ্ছেদটা হয়ে গেছে প্রীতম এবং শেহতাজের মধ্যে। আসলে আমাকে তোমার সাথে নিয়ে চলো 2017 সালে প্রীতম হাসানের গাওয়া জাদুকর গানের মিউজিক ভিডিওতে কিন্তু এই সংলাপটাই কিন্তু পর্দার একটা মানে উঠে আসে, এবং এটা এটা কিন্তু একটা গল্প ছিল না, ওই গানের শুটিংয়ে কিন্তু প্রীতম হাসানের সাথে শেহতাজের একটা পরিচয় হয়, এরপর পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, প্রায় 5 বছরের সম্পর্কের পর 2022 সালের অক্টোবরে বিয়ের মধ্যে দিয়ে একসাথে পথ চলা শুরু করে, এবং দেখতে দেখতে কিন্তু আসলে তাদের যেই একটা বনিবনা আছে সেটা হয়তো বা মিলে উঠেনি, একটা বিচ্ছেদও কিন্তু হয়ে গেছে, যেটা আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন। সো যাই হোক, মানে জাদুকর নামটা থেকে আমার আসলে প্রীতমের কথা মনে পড়ে গেল, বেশ ধন্যবাদ ধন্যবাদ নামটার জন্য, খুব ধন্যবাদ। আমি আসলে ইন ফিউচার এরকম আমার ওয়াইফের সাথে এবার বনিবনা যদি না মিলে তাহলেই হয় আর কি। ওকে, যে আমার মনে হয় যেহেতু প্রীতম হাসানের নামও উঠে গেল, আপনি আমার এত সুন্দর একটা নামও দিলেন জাদুকর, আমার মনে হয় জাদুকর গানটা কিন্তু শুনতে পারি আমরা। ওকে লিসেনার্স, আমরা প্রীতম হাসানের জাদুকর গানে চলে যাই, আমি খুব জলদি আবার ফিরে আসছি বিদায় মুহূর্তে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই হৃদমের সাথেই যুক্ত থাকবেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambareti.com.bd। আম্বারেটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর জি রিদম আছি আপনাদের সাথে, একদম বিদায় মুহূর্তে আছি, 7:47। যেমনটা কথা দিয়েছিলাম আজকে পুরো সময় জুড়ে কিন্তু ছিলাম আপনাদের সাথে, কেউ বলতে পারবেন না যে রিদম কথা দিয়ে কথা রাখিনি। হ্যাঁ ছিলাম। ওকে, আমার সাথে শেষ পর্যন্ত অনেকেই যুক্ত আছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হ্যালো ভাই, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রিয়াদ আছে আমার সাথে। ওকে, এখানে দেখতে পাচ্ছি সানিম বিদায় নিয়েছে, আমিও বিদায় মুহূর্তে আছি, বিদায় নিব। সুইট কিউট ভাইয়া, আমার লেখা সুন্দর করে পড়ার জন্য তোমাকে ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা নিশি লিখেছে, আচ্ছা বিয়ে তোমাকে পটাতে হলে কি কি করতে হবে আমায় একটু এক্সাম্পল দাও। নাইস কোয়েশ্চেন। আমাকে পটানো আসলে এতটা মানে ইজি না। আমাকে পটাতে গেলে আসলে মানে এটা এটা কখনো আমার মনে হয় বিয়েন সাহেব আপনার ধৈর্য কুলাবে না। এটা এটা থাক, বাদই দিই আমরা। ওকে, এখানে দেখতে পাচ্ছি ইশারা আছে আমার সাথে। তোমার বয়স কত আর তুমি কিসে পড়ো? আচ্ছা আমার বয়স কত মনে হয়, আপনার কি মনে হয় একটু বলেন তো দেখি। আমার বয়স তো বেশি না, এই 16 পেরিয়ে 17 তো পড়বে, এরকম একটা বয়স। ওকে সামা সাহেব, কালকে না একটা আইফোন দিলাম, এভাবে কি সংসার চলে? ওকে ওকে ফারুক ভাই। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমার সাথে হাসান যুক্ত আছে। আপনার বেবি কয়টা? আমার বেবি কয়টা বলতে আমি তো বিয়েই করিনি, আমার বেবি আসবে কোত্থেকে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রুমি খাতুন গঙ্গাছড়া থেকে, রংপুর থেকে। জানেন ভাই, রাতে অমানিসে শোনার পর ঘুমিয়েছি, তারপর রাতে বোবা ভূত ধরেছিল আমাকে। বাহ, আমাদের অনুষ্ঠান শোনার পর যখন আমাদের অনুষ্ঠানের ভূতই গিয়ে আপনার ঘাড়ের উপর চেপে বসে, ব্যাপার তো ইন্টারেস্টিং। ওকে, এখানে দেখতে পাচ্ছি মুরাদ খান যুক্ত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমাকে কেউ একজন লিখেছে, ভাই তুমি কখনো কাউকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করনি, তার সম্পর্কে কিছু বলো। আচ্ছা জীবনসঙ্গিনী হিসেবে পছন্দ করেছিলাম, ওই আমার লাইফে একজন একটা সময় এক্স ছিল যে তাকে হয়তো বা পছন্দ করতাম অ্যাজ মাই লাইফ পার্টনার, তারপর তো সে চলেই গেল আর কি। আচ্ছা এখানে মাম্পি লিখেছে, আমার তো দিনকাল ভালোই যাচ্ছে, আই হোপ তোমারও। ও মাম্পির কথার মধ্যে একটা ভার ভার একটা ভাব কিন্তু পাওয়া যাচ্ছে মাম্পি। ওকে জিনিয়া আছে দেখতে পাচ্ছি, তোমার খারাপ লাগে যদি আমার কোনো মেসেজ যা তুমি শুনতে চাও না আমাকে কড়া কথা শুনিও, একটু অভিমান হবে, পরে থেকে আর বলবো না, কিন্তু শুধু তোমায় ভালোবাসবো, জেনে রাখো। জানো কিছু মানুষ যেখানে গুরুত্ব পায় না সেখানে থেকে যায়, আর গুরুত্ব না পেলে সরে যায়। হ্যাঁ এটা তো ট্রু, এটা অবভিয়াসলি ট্রু। প্রীতম হাসান নিজের গানে নিজেই ফেসে গেল, আসলে আসলেই এখন আমার নামটা যে জাদুকর দিয়েছেন, আমিও কি ফেসে টেসে যাই কিনা গড নোজ ওয়েল। মুত্তারিন ইসলাম সুমনা আছে আমার সাথে দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে তাসকিয়া যুক্ত আছে। তাসকিয়া অনেক অনেক ধন্যবাদ শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত থাকার জন্য। মুরাদ খান আছে আমার সাথে দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমাকে কবির ভাই লিখেছে সৌদি থেকে। কোথায় ভাই? আপনার হাসিযুক্ত কণ্ঠ শুনতে ভালো লাগে, দয়া করে গানটা একটু কম বাজিয়ে একটু বেশি কথা বলবেন। আচ্ছা আড্ডা হবে আগামীকালকে থেকে, তো আমাদের মিড ডে ফিল শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকে বুধবার। সো দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকছি, সবার সাথে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। আর যেমনটা বলছিলাম যে একদম শেষ পর্যায়ে আছি, সো পুরো কমেন্ট সেকশন জুড়ে। ও আচ্ছা উমের রায়হান চলে এসেছে একদম শেষ পর্যায়ে। উমের রায়হান মোস্ট ওয়েলকাম, যদিও শেষ পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা উমের রায়হান কালকে কথা হবে, কালকে আশা করছি সময় মতো চলে আসবেন। অ্যান্ড যারা যুক্ত ছিলেন পুরো সময় জুড়ে সবাইকে আরও একবার ভালোবাসা জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আসলে সবাই আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন। আচ্ছা নিশি লিখেছে, আমি সত্যি কথা বলছি, রিদমের বেবি 100টা। রিদমের বেবি নাকি 100টা? ওকে, সো রিদমের বেবি 100টা কিনা জানি না, তবে রিদম এখন বিদায় নিচ্ছে। রিদম আবারও আগামীকাল হাজির হয়ে যাবে দুপুরবেলা 2টা বাজে মিড ডে ফিল নিয়ে, আশা করছি তখন আবার সবাই যুক্ত হবেন, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। আর আজকে আরও একবার সরি বলছি যে সানডে সাউন্ডস নিয়ে হাজির হতে পারিনি, বুঝতেই পারছেন যেহেতু ওয়েদার খারাপ, এনভায়রনমেন্ট খারাপ, একটু সিকনেস সবার মধ্যেই দেখা যাচ্ছে। সো বিদায় মুহূর্তে একটা গান শুনতে শুনতে বিদায় নিব, অ্যাভয়েড রাফার করা ভার্টু অ্যালবামের হার কালা, হার কালা করলাম রে, খুব সুন্দর একটা গান। আমি এখানেই বিদায় নিচ্ছি, তো আশা করছি গানটা সবাই এনজয় করবেন, অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আবারও আগামী দিন হাজির হয়ে যাব দুপুরবেলা 2টা বাজে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, আপনাদের পছন্দের স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 4FM.
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইডি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড
5: বিক্সে।
4: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
6: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: Taka FM 90.4.
1: ঢাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বালাইজি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiji.com.bd।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: You're listening to Taka

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা যোদ্ধাদের আহ্বান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় 2 বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ। ঢাকা থেকে রিয়াদগামী 5টি ফ্লাইট বাতিল। সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুথি গোষ্ঠীর। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ অব্যাহত। এবং ফয়সালাবাদে অনূর্ধ্ব 19 ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেওয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সে বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে। সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন, তাই যার যতটুকু সুযোগ আছে ততটুকুই আন্তরিকভাবে জনগণের উন্নয়নের জন্য যথাযথভাবে কাজে লাগাতে হবে। সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরতদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবিনি কর্পোরেশনকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে মারুবিনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় কর্ণফুলী সার কারখানা বা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠায়ও মারুবিনি কর্পোরেশন

0: অপারেশনের সহযোগিতা চান। প্রতিষ্ঠানটিও বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং এদেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বৈঠকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা এবং এই প্রকল্পে মরুভূমি কর্পোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজ ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। তিনি পেশাগত স্বার্থ রক্ষায় সকল বিভাজন ভুলে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে আজ হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসা সেবার মান সমুন্নত রাখতে পারলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। এদিকে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেকটাল সার্জনসের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সমাজসেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, পতিত আওয়ামী লীগ বিশ্ব দরবারে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে প্রমাণ করতে চেয়েছিল, যা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি আজ তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত 153তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্পিকার বলেন, সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ বলেও উল্লেখ করেন তিনি। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌপরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের আমদানি রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত। তাই বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়, দক্ষতা ও কার্যকর কৌশল নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। দেশের সকল নৌ ও স্থল বন্দরকে এর আওতায় আনা হবে। রোববার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিশ্বের 80% বন্দর পরিচালনা করে এমন শীর্ষ তিনটি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।
2: 90% আমদানি রপ্তানি, অর্থনৈতিক গতি, পার্শ্ববর্তী দেশের সাথে বাণিজ্য, এসবই সমুদ্রবন্দর, নদীবন্দর এবং স্থল বন্দরটি ব্যবস্থাপনার মধ্যেই এর সার্থকতা নিহিত রয়েছে, এর অগ্রগতি নিহিত রয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই স্ট্র্যাটেজি এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারিনি, সেটা আমরা চূড়ান্ত করতে যাচ্ছি।
1: এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব এহসান বলেন, রাষ্ট্র যখন কোন উন্নয়নের দিকে অগ্রসর হয় তখন একটা গোষ্ঠী অস্বস্তিতে পড়ে যায়।
3: আমরা যখন নতুন কিছুর সাথে পরিচিত হতে যাই তখন আমাদের সমাজের একটা অংশ একটু অস্বস্তিতে ভোগে, কিংবা আমাদেরকে একটু পেছন দিকে টেনে ধরার চেষ্টা করে। তো আজকের এই উদ্যোগ, যে কাজটি হচ্ছে, আমার ধারণা সবগুলো সমস্যার একটি সমন্বিত সমাধানের দিকে আমাদেরকে।
1: সেমিনারে আরো জানানো হয়, প্রথমবারের মতো সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের এই খসড়া নভেম্বর মাসেই জমা দেওয়া হবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির 5% উন্নীত এবং আগামী কয়েক বছরের মধ্যে 25,000 মিড ওয়াইফ নিয়োগ দেওয়া হবে। তিনি আজ জার্মানির বার্লিনে মিড ওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্য নিরাপত্তায় দক্ষিণ দক্ষিণ অংশীদারিত্ব সংকট থেকে সহনশীলতার পথে শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে একথা বলেন। স্বাস্থ্যকর্মী সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এলক্ষ্যে বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময়, শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায় যখন মানুষের কাজের মাধ্যমে অন্যদের জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়। তিনি আজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 38তম সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সহজ ও সাশ্রয়ী প্রকৌশল সমাধানের মাধ্যমে মৌলিক সেবা পৌঁছে দেওয়াই প্রকৌশলীদের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেছেন, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা গুম খুন এবং দমনপীড়নের মাধ্যমে দেশের সমস্যা সমাধানের চেষ্টা করেছে। তিনি আজ রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিসিএস তথ্য ক্যাডারের পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় কৌশলগত পণ্য তথ্যের বিপণনে দক্ষতা ভিত্তিক জ্ঞানের পাশাপাশি দ্রুততার সাথে প্রচার করা প্রয়োজন, এর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী একই সাথে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের 64 জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। দেশব্যাপী আগামীকাল থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে প্রচারাভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু বিক্রিয়া সফল হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। আজ বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী 2-3 মাসের মধ্যে রূপপুরে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। দুটি ইউনিট চালু হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর ফলে পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং তথা পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমার পাশাপাশি শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।
6: সেখানে কিন্তু এটা বেজলোডভাবে এই রিয়্যাক্টরটা চালানো হয়, কারণ যেহেতু এটার আর কোন জ্বালানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তার মানে অর্থ হল যে দেশের গ্রিডের যে বিদ্যুতের বিভিন্ন ধরনের সঞ্চালনা তারতম্য ঘটে জ্বালানি সংকটের কারণে। তো এই বিদ্যুৎ যদি যুক্ত হয় জাতীয় গ্রিডে, তার মানে এটা অনেকটাই যে আমাদের লোডশেডিং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো অনেকটাই কমে যাবে। এবং এটা যেহেতু দীর্ঘমেয়াদী সাশ্রয়ী, এটা জীবনকাল প্রায় 60 বছর, তেল ভিত্তিক অথবা গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলি 20-25 বছর ধরে এগুলো আরো পর্যন্ত চলতে পারে, 60 বছর এমনকি 80 বছর ধরে যদি চালানো যায় তাহলে কিন্তু এটা অনেকটাই পরিবার নির্বিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ দিতে পারে।
1: পারমাণবিক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের মতে সবকিছুই নির্ভর করছে অতি স্পর্শকাতর এই কেন্দ্রের সুষ্ঠুভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার উপর।
6: শর্ত একটাই যে এ ধাপে যদি কোন ত্রুটি বিচ্ছুতি না ঘটে এবং সবগুলো যদি প্রথমবারের মতো সফলতার সহিত সম্পন্ন করা সম্ভব হয় তাহলেই কিন্তু ডিসেম্বরের মাধ্যমে এই সময়কার পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ প্রদান করা সম্ভব হতে পারে। সবকিছু ঠিকঠাক হয়ে ডিসেম্বরে যদি প্রাথমিকভাবে যে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তারপরে কিন্তু পাইলট কমার্শিয়াল অপারেশনে চলে যাবে, তখন কিন্তু এটা 40% খালি থাকবে না, এটা কিন্তু মানে 100% কিন্তু পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
1: ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন বাণিজ্যিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হতে আরো 1.5 বছর সময় লাগতে পারে, অর্থাৎ 2টি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে তখন যুক্ত হবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট চাহিদার প্রায় 10%। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
5: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1162 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1273 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন এবং নতুন করে 2193 জন আক্রান্ত হয়েছেন। হুতিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়ায় বাংলাদেশ ও সৌদি আরবগামী 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ জানায় 12ই অক্টোবর বাংলাদেশ সময় ভোর 3টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় 2 বাংলাদেশি নাগরিক সহ 12 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জন বাংলাদেশি বর্তমানে ICU চিকিৎসাধীন রয়েছে। নিহত আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছে। সৌদি আরবের প্রতি বাংলাদেশ সংহতি পুনর্ব্যক্ত করে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো সুরক্ষা ও সংলাপ এবং কূটনীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক 4 জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ DMP শাহবাগ থানার অফিসের ইনচার্জ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুতি গোষ্ঠী সকল বিমান সংস্থা, যাত্রী এবং বিমানবন্দর কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করার জন্য নতুন করে হুঁশিয়ারি জারি করেছে। রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন নিহত ও 300-এর বেশি আহত হওয়ার একদিন পর ইরান সমর্থিত বিদ্রোহীদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি আসল। এক্সে দেয়া এক পোস্টে হুতিরা সতর্ক করেছে, পবিত্র শহর মক্কা ও মদিনার বিমানবন্দরগুলো ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর ও আকাশপথ হামলার ঝুঁকিতে রয়েছে। পোস্টে তারা আরও বলেছে, যে কোনো ব্যর্থ প্রতিরোধের দায় সৌদি আরবকে বহন করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, ওমান সহ বেশ কয়েকটি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে উদ্বেগের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানীতে আজ টানা 2য় দিনের মতো বিক্ষোভ চলেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, এই সংশোধনগুলো যোগ্য ভোটারদের ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি BJP সুবিধা দিতে পারে। নতুন দিল্লি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে পুলিশ টানা 2য় দিন কয়েকশো বিক্ষোভকারীকে আটক করে। সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আজ জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। জরুরি অবস্থা জারির ফলে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকারি কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়েছে। খেলার খবর ক্রিকেট। ফয়সালাবাদে আজ ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বাংলাদেশ 32 রানে স্বাগতিক পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আগামীকাল একই ভেন্যুতে লীগ পর্বের খেলায় স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলা শুরু হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ তৃতীয় দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 329 রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 223 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 6 উইকেটে 223, আফগানিস্তান 240। আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১২টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। ঢাকা থেকে রিয়াদগামী ৫টি ফ্লাইট বাতিল। এবং সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতি গোষ্ঠীর। খবর শেষ হলো।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ।
8: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 92.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
5: এই লন।
4: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
5: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে

রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে।

এই শহর আচ্ছা ভোর টের পায় না, জল টুপ টুপ পায় ছন্দ রাত্রির জুই ফুল।

0: আছে
1: কই
0: ঢাক এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গানে সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাক এফএম 90.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 98.4

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

90.4 FM. ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।